بسم الله الرحمن الرحيم السلام عليكم বাংলাদেশ বেতার খুলনা সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে আজ বুধবার 18 ভাদ্র 1433 বঙ্গাব্দ 19 রবিউল আউয়াল 1448 হিজরি 2 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম অধিবেশন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Wednesday, the 18th of Bhadro, the 19th of Rabiul Awal, and September the 2nd. The news read by Taslima Omar. First, the headlines. BNP had not only restored multi-party democracy, but also brought parliamentary democracy to country, says Prime Minister. President urges ANSAR and VDP to play more effective role in maintaining law and order and nation building. Use of drones is facilitating surveillance in remote border areas and during natural disasters, says Home Minister. Government is working to ensure uninterrupted power supply in cities and villages, informs Prime Minister's Information and Broadcasting Advisor. BNP's 48th founding anniversary was celebrated across country. U.S. carries out new strikes on sites of Iran's IRGC course. Iran says it attacks U.S. military base in Jordan and Bahrain. And Pakistan beat Thailand in Women's Asia Cup T20 cricket tournament in Dubai. Now, on to the details. Prime Minister Tariq Rahman has said BNP had not only restored multi-party democracy, but also brought parliamentary democracy to the country. He said this while Secretary General of the Inter-Parliamentary Union, IPU, and Philip paid a courtesy call on him at the Prime Minister's office at the Secretariat yesterday. During the meeting, the Prime Minister said, "A strong and effective democratic system is the key to ensuring the country's sustainable progress and development." Tariq Rahman said his government is working to protect the constitutional rights of every citizen and ensure necessary services for the people. The IPU Secretary General praised Prime Minister Tariq Rahman's leadership, saying his regular participation in Jatiyo Shongshot sessions sends a strong message of his commitment to parliamentary democracy. President Mirza Fakhrul Islam Alamgir has urged the members of Bangladesh ANSAR and VDP to play more effective role in maintaining law and order at the grassroots level as well as in nation-building activities. He made the call when Bangladesh ANSAR and VDP Director General Major General Abdul Muttalib Sajjad Mahmood paid a courtesy call on the President at the Bongo Bhavan yesterday. During the meeting, the President emphasized on making the members of the force skilled and employment-oriented through foreign language, technical and technological training, alongside enhancing their professionalism, discipline and public engagement. Home Minister Salahuddin Ahmed has said the use of modern drone technology has made the overall border management, security and surveillance, particularly in remote and forest-covered areas, more effective and easier. He made the remarks at a press briefing after inaugurating the School of Surveillance and Drone Warfare at the Sylhet Sector Headquarters of Border Guard Bangladesh BGB yesterday. The Home Minister said, "Round the clock, modern digital surveillance will be conducted in remote and forest-covered areas of the border using drones equipped with night vision and thermal technology." Replying to newsmen, Salahuddin Ahmed said, "Any attempt to create a mob to obstruct the legal process would be dealt with strictly under the existing law." Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Zahidur Rahman has said the government is working to ensure uninterrupted power supply to the country's villages and cities. He said this in the weekly press briefing held at the conference room of the Press Information Department, PID, at the Secretariat yesterday. Mentioning that there is no shortage of fertilizer in the country, Dr. Zahidur Rahman said, "The country currently has an adequate stock of 12,861,000 metric tons of fertilizer." This is Bangladesh Betar giving you the news. U.S. President Donald Trump has expressed his expectation of meeting Prime Minister Tariq Rahman in near future and conveyed his warmest regards and love to the people of Bangladesh. The U.S. president said this in a letter sent to the Prime Minister Monday last. Prime Minister's Additional Press Secretary Atikur Rahman Ruman informed this to Bangladesh Shongbad Shongstha. In the letter, Donald Trump thanked Tariq Rahman for Bangladesh's decision to purchase Boeing aircraft. He expressed confidence in a bright future for Bangladesh and its people under Prime Minister Tariq Rahman's leadership. The 48th founding anniversary of Bangladesh Nationalist Party, BNP, was celebrated across country yesterday with various programs. Shahid President Zia-ur Rahman was the founding chairman of the party, which began its journey on September the 1st, 1978. He led the party until he was killed by a group of disgruntled military personnel in 1981. BNP observed its 48th founding anniversary with a five-day program. The day's programs began early morning yesterday with the national and party flags hoisted at BNP's central office at Noya Paltun and the chairman's Gulshan office. Prime Minister and BNP Chairman Tariq Rahman paid homage to his father and party founder Shahid President Zia-ur Rahman and his mother, former Prime Minister late Begum Khaleda Zia. Tariq Rahman placed wreaths at the graves of his parents at Sher-e-Bangla-Nagar in the capital yesterday, along with members of the party's standing committee and other senior leaders. They also offered Fatiha and joined a special munazat seeking eternal peace of the departed souls of the BNP founder and former chairperson. Besides, a discussion meeting will be held on September the 5th. The United States says it has carried out new strikes on Iran, targeting sites linked to Iran's Islamic Revolutionary Guard Corps. Iranian officials say at least four civilians were killed when a U.S. strike hit a residential building during a wedding. In response, Iran says it attacked U.S. military positions in Jordan and Bahrain. Kuwait also says its air defenses responded to hostile projectiles. Iran's supreme leader, Mustafa Khamenei, has warned that Iran's military has unforgettable lessons for the United States. U.S. President Donald Trump has warned Iran that any retaliation will lead to stronger attacks. Cricket. And Pakistan beat Thailand by 35 runs in the Women's Asia Cup T20 cricket tournament in Dubai last night. Batting first, Pakistan scored 119 for 9 in their stipulated 20 overs. In reply, Thailand managed to score 84, losing 8 wickets. Meanwhile, Sri Lanka will take on Indonesia in the same venue today. The match is scheduled to start at 8:30 p.m. Bangladesh time. Dhaka Meteorological Office says the well-marked low over Gangetic West Bengal and adjoining North Orissa coast and Northwest Bay persists over the same area. It is likely to move west-northwestwards. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Nuakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. And the news, the main points again. BNP had not only restored party democracy, but also brought parliamentary democracy to country, says Prime Minister. President urges Ansar and VDP to play more effective role in maintaining law and order and nation building. Use of drones is facilitating surveillance in remote border areas and during natural disasters, says Home Minister. Government is working to ensure uninterrupted power supply in cities and villages, informs Prime Minister's Information and Broadcasting Advisor. BNP's 48th founding anniversary was celebrated across country. U.S. carries out new strikes on sites of Iran's IRGC coast. Iran says it attacks U.S. military base in Jordan and Bahrain. And Pakistan beat Thailand in Women's Asia Cup T20 cricket tournament in Dubai. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Khobor porchi Sharuni Islam. দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকাল দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ও মহানগর বিএনপি 5 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে মহানগরীর জিয়া হল চত্বরে এক বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন সমাবেশে প্রধান অতিথি ছিলেন। এই উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, খুলনাকে ঐতিহ্যবাহী শিল্প ও আধুনিক শিক্ষার মডেল নগর হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার খুলনাকে পুনরায় আধুনিক শিল্প, অর্থনৈতিক কেন্দ্র ও শিক্ষানগরীতে পরিণত করতে নানা সমন্বিত মহাপরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেছে। অতীতের সমৃদ্ধির কথা স্মরণ করিয়ে দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, খুলনা একসময় দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র এবং দেশের অন্যতম প্রধান সমৃদ্ধ শিল্পনগরী ছিল, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এখানকার শিল্পকারখানাগুলো বন্ধ করে দিয়ে স্থানীয় অর্থনীতিকে পঙ্গু বানিয়েছিল। তিনি আরো বলেন, আগামী দিনের বাংলাদেশকে বিশ্বের অন্যতম সেরা জাতিতে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের শিক্ষা ব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারো নেই। তরুণ সমাজকে রক্ষার তাগিদ দিয়ে মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেন, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। খুলনা নগরীতে কোনো মাদক কারবারি বা তাদের সহযোগীদের জায়গা হবে না এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি এতে প্রধান বক্তা এবং বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু বিশেষ বক্তা ছিলেন। কেন্দ্রীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বিশেষ অতিথি ছিলেন। অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিকুল আলম তুহিন এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পিসহ মহানগর ও জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে সূর্যোদয়ের সাথে সাথে দলীয় প্রধান কার্যালয়, সকল থানা, উপজেলা ও ওয়ার্ড বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এদিকে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির এক সমাবেশ গতকাল মুন্সি মেহেরুল্লাহ মাঠে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এতে প্রধান অতিথি ছিলেন। এই উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা পর্দার আড়ালে এক হচ্ছে। কোন সুপ্ত বা গুপ্ত সংগঠন যেন একতাবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত পদক্ষেপ ও বর্তমান সরকারের কর্মসূচিকে ব্যর্থ করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। প্রতিমন্ত্রী বলেন, বিগত জুলাই আন্দোলন সহ দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সহকর্মীদের আত্মত্যাগের মর্যাদা দিতে হলে এ সরকারকে সফল করতে হবে। প্রধানমন্ত্রী যদি তার কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হন, তবে কেবল বিএনপি নয়, রাষ্ট্র হিসেবে বাংলাদেশও ব্যর্থতার ঝুঁকিতে পড়বে। তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে নিজ নিজ অবস্থান থেকে চারদিক দুর্গের মতো করে গড়ে তুলতে হবে, যাতে কেউ সরকারকে অস্বস্তিতে ফেলতে না পারে। জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলার হোসেন খান খোকন এবং সাংগঠনিক সম্পাদক সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে মুন্সি মেহেরুল্লাহ ময়দান থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে ঈদগাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতা রায় চৌধুরী বলেছেন, মাগুরার সাংস্কৃতিক ঐতিহ্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সংস্কৃতি চর্চাকে আরও বেগবান করতে হবে। জেলার শিল্পী সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের জন্য একটি কার্যকর ও অনুকূল পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব। তিনি গতকাল মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংস্কৃতিক ও উন্নয়ন কার্যক্রম সহ সার্বিক বিষয়ে বিভিন্ন সরকারি দপ্তর প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের জীবনমানের উন্নয়ন এবং একটি সমৃদ্ধ সাংস্কৃতিক সমাজ গড়ে তোলাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। মাগুরার সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ ও সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আগামী 4 সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে উৎসবটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালনে সহযোগিতা করার আহ্বান জানান। জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদের সভাপতিত্বে সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। খুলনা রূপসা উপজেলার সেভেন রিংস সিমেন্ট ফ্যাক্টরি মাঠে 16 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় ব্রাদার্স ইলেভেন 6 উইকেটে 8 টাকা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। ফুটবল। মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজপাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের প্রথম সেমিফাইনাল খেলায় পলাশবাড়িয়া ইউনিয়ন একাদশ 2-1 গোলে নহাটা ইউনিয়ন একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। হ্যান্ডবল। মেহেরপুর সদর উপজেলার আমঝিপি মিনি স্টেডিয়ামে 53তম গ্রীষ্মকালীন হ্যান্ডবল প্রতিযোগিতায় গতকাল বালিকা বিভাগে বাড়িবাঁকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় 2-0 গোলে মমিনপুর বালিকা বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিমবঙ্গ উপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর

0: থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২:১০ বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজন মেলায় শুরুতে রয়েছে দেশের গান। শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গানের কথা লিখেছেন সৈয়দ হায়দার।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: প্রিয় শ্রোতা, শুনছেন দেশের গান। সবশেষে রয়েছে সমবেত কণ্ঠে আরো একটি গান, যেখানে কথা লিখেছেন গোলাম সরোয়ার শলোক।

এ গানটির সাথে শেষ হল দেশের গানের অনুষ্ঠান সকাল 8:30 আমাদের স্টুডিওর খড়িতে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতে গিয়েছেন রূপা রানী সাহা, গানে কথা লিখেছেন মোহাম্মদ রেজাউল করিম, সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

এবার এই শাহ আলম বাদুলের সুরে গিয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন খান। এই গানটির কথা সাজিয়েছেন মোস্তফা সরওয়ার।

প্রিয়শ্রোতা শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানের এবারের শিল্পী অম্বিকা রানী সাহা, গানে কথা লিখেছেন শাহিন আনোয়ার, সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

0: जुलेखा, जुलेखा।
1: अरे भोर भी है ने कावरी किसु ना बोले कोई गई सिला।
2: बड़ो बाजारे।
1: आमारे तो कोई आजाई तो पड़ता।
0: ओए यानो, भैन गरी उठने नहीं आए।
1: भैन गरी? अरे शोरपुनाश, भैन भोरती है तो किसु?
2: कत्तु बड़ो बड़ो मासंसी, देख सो, अर मांगशो, गोटा खासी अब देखते नहीं आई सी।
1: की जे पागला मैं करूँ ना तुमी, यह तो बाजार आंसो कैन को दो, बाई ते तो कारो बी आला गेनाई, यह तो मास मांगशो कोई रखूँ मम्मी, फिर इसे तो जाएगा नहीं।
2: जाएगा काम नहीं, रांते पार में किना को, अन्ना पाले, बाबूर सी अनुम।
1: ऐ हुनो, तुमी मोना एक टुबे शी पागला मैं करता सो, एक बार विदेश थी का आशुने पर थी का, तुम्हार भाव भोंगी कैमोंसे नहीं ठेकता से। किशर बाजार, किशर बाबूर सी, कारो लगे कोनो परामर्श नहीं।
2: मामू ऐसे से।
1: किशर मामू है? किशर मामू? कौन मामू? कार मामू?
2: कॉन्ट्रैक्टर मामू?
1: कॉन्ट्रैक्टर मामू? कॉन्ट्रैक्टर मामू लेके यह तू है जोन? बिशर्ट आखिर तो हमारे कासे खोट का लगता से। तुम्हारे मौत लपटे की इशू नहीं है?
2: अरे ना जो लगा। तुम्ही जा भापता सो, शेर रखूँ कोनो मौत लो बामन नहीं। जानो ना तुम्ही, विदेश थे क्या प्रति राती तो तुम्हारे साथे कोता हुई तो हमार मामूरे दावा दिसी उन नो कारों ने
1: की कारों
2: मामू टैका से मूठा बुर्ती टैका नगद नगद
1: तार मने मामूरे खाओ इले शॉप टैका तुम्हारे एम नेम ने दिया दी बो ना कॉन्ट्रैक्टर मानुष एक टैका दिले दूई टैका उस शुल्क को रनी बो
2: मोट कोता हमारे खो नगद टैका दरकार
1: टैका दिया तुम्ही की कर बा है
2: बारी सामने रास्ता रे पाका करूं আর পাঁচটা বছর বিদেশ করে তারপর আমি আবার ফিরে আসুম তখন গাড়ি কিনুম সদর থেকে গাড়ি চালাইয়া বাড়ির উঠান আর উঠান থেকে গাড়ি চালাইয়া সদর বিশ্বাস করে জুলেখা বিদেশে একলা থাকতে আর ভাল লাগে না
1: মামুর কাছে কি জমি বেচবা
2: পাগলের মাথা খারাপ এত কষ্টে জমি কিনছি আমি মামুর কাছে বেচনে লাগিয়া
1: তাইলে
2: বাড়ির পশ্চিম পাশে গাছ গাছালি বাগিচাটা আছে না ওটা বেচে দিব কথা পাকা হয়ে গেছে আজ আসবো টাকা নিয়া নগদ কসকসা টাকা
3: সমেদ
2: মামু সমেদ না সমাদ
3: আরে হইল সারা জীবন সমেদ কই এই ডাকছি বিদেশ করো বইলে তো নাম পাল্টাতে পারি না কি কইবা কো
2: গাছের দাম তো সাইয়া নাও দিলেন না অথচ কুড়াল করাত লোক লষ্ট লাগাই দিছেন গাছ কাটতে
3: যথাসময়ে টাকা পেয়ে যাবে এখন কাটতে দাও ট্রাক নিয়ে আসছি লেবার নিয়ে আসছি করাত কল থেকে টাকা নিয়া তোমারে আরো কিছু যৎসামান্য দিয়ে দেব
2: আরো কিছু যৎসামান্য দিয়ে দেবো মানে এমনি তো 5 লাখ টাকার গাছ 1.5 লাখ টাকায় ফুরাইছেন মামু বললো কি
3: মামু ভাগনা যেইখানে মুশকিল আসান সেইখানে আমি তা আসি ভাগনা রোড বানাবার সময় তোমারে কনসেশন করে দিব মনে
2: কনসেশন
4: এই যে সামাদ ভাই
2: কেডা রুবিয়াপা
4: হ্যাঁ আমি
2: গ্রামের লোকজন নিয়ে আপনি
4: গাছ কাটাটা বন্ধ করেন
3: কি কারণে
4: সব কারণই বলতেছি আগে গাছ কাটাটা বন্ধ করেন পরিবেশ কর্মী হিসাবে আমার কিছু বলার আছে
3: বলেন পরিবেশ কর্মী আপা কি বলার আছে পুরা বাগিচা আমি কিনা নিছি আমার গাছ আমি কাটু এইটাতে বাধা দেওয়ার এখতিয়ার কিন্তু কারো নাই
4: ঠিক আছে আপনার কথা ঠিক আছে কিন্তু সামাদ ভাই
2: যে বলেন রুপিয়াপা এই দেখো দেখো দেখো তোমরা কুড়াল করা থামাও আপা এইবার বলেন
4: এই এত বড় বাগিচার আম জাম কাঁঠাল গাছ এভাবে কাটতেছেন কেন এগুলো তো এখনো ফল দিতেছে প্রতি বছর আপনি ফল বেচা কত টাকা পান বলেন তাহলে এই গাছগুলো বেচে আপনার টাকা ইনকাম করতে হইব
2: মানে আমি রাস্তা পাকা করুম তো আমার টাকার দরকার আপা
4: আচ্ছা বুঝলাম কিন্তু এইভাবে গাছ কাটলে তো পরিবেশের অনেক ক্ষতি হয় সেটা তো আপনি জানেন
3: সারা দেশে গাছ কাটা বন্ধ করবেন কেমনে দরকারে গাছ কাটবো না মানছে
4: ঠিক আছে আপনার কথাও ঠিক আছে কাটবেন তবে একটা কাটলে দুইটা লাগাইতে হবে গাছ না থাকলে মানুষ পশু পাখি তো বাঁচতে পারে না সেটা বুঝতে হবে না
3: কি যে বলেন না রুবিয়াপা পরিবেশ
4: আপনি নিশ্চয়ই জানেন অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আর আমাদের নিঃশ্বাসের সাথে বাইর হওয়া কার্বন ডাই অক্সাইডের মতন বিষাক্ত গ্যাস শোষণ কইরা গাছ বাচ্চা থাকে। গাছ মাটির আর্দ্রতাকে ধইরা রাখে, মাটির ধস ঠেকায়। তাই আমরা সামাজিক বনায়নের কর্মসূচিও চালাইয়া যাইতেছি, এটা সবাই জানেন তো?
2: জানি জানি।
4: আপনার দেখা দেখি সবাই যদি দরকারে অদরকারে এইভাবে গাছ কাটা শুরু করে, তাহলে দেশের অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখেন তো সামাদ ভাই। আপনি বরং সবাইকে উৎসাহ দেন যেন বেশি বেশি করে গাছ রোপণ করে। এই যেমন ধরেন ফলের গাছ, ঔষধি গাছ, জ্বালানির গাছ, রাস্তার পাশে বাড়ির পাশের খালি জায়গায় সব লাগাতে হবে। গাছ আমাদেরকে ছায়া দেয়, উষ্ণতা কমায়, পরিবেশের ভারসাম্য বজায় রাখে। পাখিদের নিরাপদ আশ্রয়ও কিন্তু এই গাছ। কাজেই পরিবেশ, জলবায়ু আর জীববৈচিত্র্য রক্ষা করার জন্য বেশি বেশি গাছ লাগান। মানুষ আর পশু পাখি সহ প্রাণীদেরকে বাঁচাতে হবে। কি বুঝতে পারছেন?
2: জি জি বুঝতে পারছি।
5: প্রিয়শ্রোতা, আমরা এতক্ষণ বৃক্ষ রোপণের যে গুরুত্ব সেটি জানছিলাম। সত্যি তাই, আমরা আমাদের দেশকে সবুজ বনায়নে যদি ভরে তুলতে চাই অবশ্যই গাছ লাগাবো। একটি কাটলে তিনটি লাগাবো। আগামী প্রজন্মকে সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার। শুনছিলেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। অনুষ্ঠানের এবারে শিল্পী আহমেদ শাতিল আলম, গানের কথা লিখেছেন রফিকুর রশিদ, শুট করেছেন অপূর্ব রায়।

সব শেষে রয়েছে ডক্টর পিয়ার মোহাম্মদ লেখা একটি গান, যেখানে কণ্ঠ দিয়েছেন কোহিনুর খানম, সুর করেছেন শেখ আব্দুস সালাম।

প্রিয় শ্রোতা, গানটির সাথে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান সকাল 9টায় বাংলায় সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: খবর পড়ছি শাহজির মোস্তফা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্র এই দলের হাত ধরে এসেছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই কথা বলেন। তারেক রহমান বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, তার সরকার বিশ্বাস করে একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। নারীর ক্ষমতায়ন তার সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে তারেক রহমান বলেন, নারীদের জন্য অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং নারী শিক্ষার্থীর জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনা রয়েছে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। তিনি গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির সিলেট সেক্টর সদর দপ্তরে সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে যেসব দুর্গম ও গভীর বনাঞ্চল বিস্তৃত এলাকায় সরাসরি জনবল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন, সেসব জায়গায় নাইট ভিশন এবং থার্মাল প্রযুক্তি সংবলিত ড্রোন ব্যবহার করে সার্বক্ষণিক আধুনিক ডিজিটাল নজরদারি পরিচালনা করা হবে। পারস্পরিক স্বার্থ, সহযোগিতা ও জনগণের কল্যাণকে ভিত্তি করে বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার সম্প্রসারণ, বিশেষ করে মুক্ত বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এক্ষেত্রে পিপল টু পিপল যোগাযোগ আরও জোরদারের মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার উপর গুরুত্ব দেন মন্ত্রী। ভারতীয় হাইকমিশনার স্থানীয় সরকার খাতে দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ে ভারতের আগ্রহের কথা জানান। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, দেশীয় গ্যাস অনুসন্ধান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ চালু এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডি সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। বর্তমানে দেশে কোন সারের ঘাটতি নেই উল্লেখ করে ডাক্তার জাহিদুর রহমান বলেন, দেশে মোট 12,861 মেট্রিক টন সারের মজুত রয়েছে, যা গত বছরের এই সময়ের চেয়েও বেশি। তিনি আরও বলেন, সরবরাহ বা বিতরণ ব্যবস্থার অনিয়ম দূর করে যথাসময়ে কৃষকের কাছে সার পৌঁছাতে কাজ চলছে। আজ দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। এদিকে টুর্নামেন্টের গতকালের খেলায় থাইল্যান্ডকে 35 রানে হারিয়েছে পাকিস্তান নারী দল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10:00।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলি করে শোনানো হল। সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

শুরু হচ্ছে বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালি। প্রিয় শ্রোতা, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাদের এই আয়োজন থেকে। বৃষ্টিস্নাত সকালে আপনাদের সবাইকে আমাদের প্রাণঢালা শুভেচ্ছা রইল, আর পাশাপাশি জানাচ্ছি পুরোটো সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকলে আপনাদের অনেক ভালো লাগা ভালোবাসার গান আপনারা শুনতে পাবেন। আর আমাদের কাছে যদি আপনারা সরাসরি যুক্ত হতে চান তাহলে দুটো মাধ্যম কিন্তু রয়েছেই আপনাদের জন্য, একটি ফোন ইন পর্ব, আর একটি হচ্ছে চিঠি লিখে। চিঠি লিখে না বলা কথাগুলো আমাদেরকে জানাতে পারেন রূপালী প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়। আর যদি সরাসরি জানিয়ে দিতে চান আজকেই আপনার অনুরোধটি তাহলে ফোন করতে হবে 01974121970। এই নাম এবং ঠিকানা আর পাশাপাশি নম্বরটা রেখে দিলে অবশ্যই আমাদেরকে আপনারা পেয়ে যাবেন প্রতিটি আয়োজনে। তো আর কথা নয়, চলুন চোখ ফিরে মূল আয়োজনে। শুরুতে যে চিঠিটি হাতে নিয়েছি, লিখেছেন আমাদের বন্ধু ভালোবাসি বেতার শ্রোতা সংঘ থেকে, লিখেছেন ভান্ডারকুলা মোল্লাহাট বাগেরহাট থেকে আমিনুর রহমান। আর আপনার সাথে রয়েছেন অসিত কুমার শীল, ফারজানা ইয়াসমিন লিমা, আরও দেখতে পাচ্ছি নাম রয়েছেন সুনীল বিশ্বাস, সেই সাথে আছেন জামাল কদর, মুক্তিযোদ্ধা কবির, কাকুলি মণ্ডল, রেজাল এবং মানিক ড্রাইভার। আপনারা সবাই মিলে শুনতে চেয়েছেন আমি সেই মেয়ে এই ছবির গানটি। চলুন শুনে আসি আপনাদের পছন্দ করা গান শিল্পী কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি।

এবারে চিঠিটি লিখেছেন প্রকাশ বিশ্বাস, টেঙ্গাখালী বাজার মাগুরা থেকে। আর আপনার সাথে আছেন আব্দুস সামাদ শেখ, রেজাউল সুফল বিশ্বাস, দীপঙ্কর, স্বদেশ মল্লিক, মালিক ড্রাইভার, কাশিম সর্দার, টিউলি মণ্ডল, কাকুলি মণ্ডল, মিলন বাবু, বিনয় সরকার, বিনয় শিকদার, আরও অনেক বন্ধু নাম আছে, তাই একটু নিঃশ্বাস নিয়ে পড়ছি। আছেন সালাউদ্দিন লালন, অঞ্জন মজুমদার, ইসমাইল হোসেন, অসীম মণ্ডল, প্রমীলা মণ্ডল, সুচিত্রা বিশ্বাস, মকরন্দ মণ্ডল, আফজাল মোল্লা এবং সুনীল বিশ্বাস। আপনারা সবাই মিলে খুব বিশ্বাসের সাথে শুনতে চেয়েছেন আত্মত্যাগ ছবির গান। চলুন আপনাদের পছন্দের গানটি এই মুহূর্তে সবাই মিলে শুনে আসি।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্ত এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে,
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি

0: ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে, ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।
2: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলার জন্য। আমরা রয়েছি 01974-1219-70 এই নম্বরটিতে। অনুরোধ করব খুব সংক্ষেপে নাম ঠিকানাটি জানিয়ে আপনাদের অনুরোধের কথা আমাদেরকে বলবেন আর অন্যান্য বন্ধুদেরকে সুযোগ দিবেন, কেননা যত দ্রুত সম্ভব কথা বললে অন্য বন্ধুরা, অনেক বেশি বন্ধুরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। তো এই মুহূর্তে প্রথম বন্ধু, আমাদের এই আয়োজনের প্রথম বন্ধু বলা যায়, কে আছেন? হ্যালো, হ্যালো,
3: শুভ সকাল আপু।
2: জি, শুভ সকাল। সবাই ভালো আছি, বলুন। স্বপ্নের ঠিকানা বলতে তো আমরা অবশ্যই বলবো বাংলাদেশ বেতার খুলনার ঠিকানা হওয়া উচিত। আর এই ঠিকানাতে চিঠি লিখতে গেলে আমরা বলবো না যে আকাশের ঠিকানায় চিঠি লিখো, লিখতে হবে রূপালী প্রযত্নী পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানাটি। এবারে কে আছেন? আসসালামু আলাইকুম। কাশিম সর্দার, জি বলুন। এমন এমন কথা যা লিখতে গেলে বুঝতে গেলেও সমস্যা, মানে কি বলবো, আমরা যে কোনো একটি শুনিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আমাদের থাকে। তো এবারে কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
3: কথা বলছি ইসমাইল হতে।
2: ইসমাইল ভাই, বলুন। ইসমাইল ভাই,
3: জি, আপনারা কেমন আছেন সবাই?
2: ভালো ভাইয়া, বলুন।
3: আমাকে গান শোনাবেন ও সাথীর ছবি থেকে, মনে এখানো পড়াশোনা করতে,
2: তুমি স্বপ্ন, তুমি প্রেম, তুমি আমার সাধনা। ঠিক আছে, তুমি মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো না, আমরা আমাদের প্রিয়জনের পাশাপাশি, ভালোবাসার মানুষের পাশাপাশি প্রথম যে ভালোবাসা অর্থাৎ বাবা মা, তাকে কিন্তু আমরা একদমই ভুলব না, তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবারে কে আছেন? হ্যালো,
3: ভালো আছেন?
2: এই তো ভালো। কে বলছিলেন? নিত্যানন্দ দা, তাই তো? বলুন। মধু মিলন, বারবার শতবার, ঠিক আছে, আমরা চেষ্টা করব পছন্দের গানটি শুনিয়ে দিতে। এবারে কে আছেন? হ্যালো, জি, ওয়ালাইকুম আসসালাম।
3: দিদি, আমি আপনার ছোট ভাই পলাশ কুমার সরকার।
2: আচ্ছা, বলুন পলাশ দা, কি গান শোনাবো?
3: দিদি, আমাকে গান শোনাবেন হচ্ছে
2: চাচু আমার চাচু। হ্যাঁ,
3: আমি যেন ছুড়ে ফেলা কাগজ কোনো,
2: আমি যেন ছুড়ে ফেলা কাগজ কোনো, ঠিক আছে, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান আমাদের থাকলে অবশ্যই সেটি শুনিয়ে দেবার। এবারে কে আছেন? শুভ সকাল, অনু বিশ্বাস, তাই তো?
4: জি আপু।
2: আচ্ছা, বলুন কি গান শোনাবো?
4: গান শোনাবেন কাবিন ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, পৃথিবী ঘুমিয়ে আছে আমার চোখে নাই।
2: আহারে, এটা তো খুবই খারাপ, পৃথিবী ঘুমিয়ে থাকলেও আপনার চোখে ঘুম নেই, এটা হলো? ঠিক আছে, একটু চেষ্টা করতে হবে আগে আগে ঘুমানোর, তবে ঘুমানোর আগে অবশ্যই মনে রাখতে হবে সে দিনই ঘুমান আর রাতে ঘুমান, মশারি টানিয়ে কিন্তু ঘুমাতে হবে, যেহেতু এডিস মশার লার্ভা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পানিতেও জন্মায়।

0: এখানে সেক্ষেত্রে পরিষ্কার রাখতে হবে এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে হবে। কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
1: আমি জনি বলছি, মহেশপুর থেকে।
0: জনি মহেশপুর থেকে? হ্যাঁ জনি, কি গান শোনাবো?
1: আমি মুখোমুখি সাহসী থেকে একটি গান শুনতে
0: চাই। মুখোমুখি আমার দুনিয়া থেকে চুরি করে এই গানটি? ঠিক আছে, মুখোমুখি গানটি শুনিয়ে দেওয়ার চেষ্টা করবো, এই ছবির গান। এবারে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ ভালো। এটা কিন্তু একটা ভালো কথা, শহরের কোলাহল ছেড়ে আমরা একটু কখনো কখনো গ্রামে ঘুরে আসতে পারি, তাহলে অন্তত মন প্রাণ শরীর সব কিছু ভালো হবে। একটু পরিবর্তন দরকার জীবনে, একঘেয়েমি জীবন থেকে একটু মাঝে মাঝে ঘুরে আসতে হয়। তো এবারে কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। অনেক ভালো আছি, বলুন। জাফর পালোয়ান? হ্যাঁ জাফর ভাই। হ্যাঁ বলুন। সাধু শয়তান ঠিক আছে, আপনি যে গান শুনতে চেয়েছেন অবশ্যই শুনিয়ে দেওয়ার চেষ্টা করব। এবারে কে আছেন? আমরা আর একটি কিংবা দুটি ফোন নিব, বেশি নিব না। কে বলছিলেন? আসসালামু
1: আলাইকুম। ওয়ালাইকুম।
0: জি শুভ সকাল।
1: আপু ভালো আছেন?
0: জি ভালো ভাইয়া, কি বলছিলেন?
1: আমি দেয়ারা রূপসা খুলনা থেকে এসএম লাভলু বলছিলাম।
0: এসএম
1: লাভলু?
0: লাভলু, হ্যাঁ বলুন।
1: আমি গান শুনতে চাই ছায়াছবি ত্যাগ, শিল্পী সৈয়দ আব্দুল হাদি।
0: তেল গেলে ফুরাইয়া,
1: এর কথা হচ্ছে তেল গেলে।
0: আচ্ছা, তেল গেলে ফুরাইয়া, মাতৃ চাই নিভিয়া, এটা খুবই সাধারণ একটি ব্যাপার। সব শেষ বন্ধুটির বন্ধুটির ফোনটি নিয়ে ফিরে যাবো গানের কাছে। কে আছেন আমাদের শেষ বন্ধু? ওয়ালাইকুম আসসালাম।
2: মানিক ড্রাইভার, মানিক সোলগুয়া থেকে। আমার দুই বন্ধু সিটি পড়ানোর জন্য ধন্যবাদ।
0: আচ্ছা, আপনাকেও ধন্যবাদ।
2: নওজোয়ান, হ্যাঁ নওজোয়ান ছবি রুনালারাগন্তে লালটু পদ্ম অঙ্গে আমার থাকতে চাই না রে বন্ধু আমার।
0: আচ্ছা, লাল দোপাট্টা এই গানটি শুনতে চেয়েছেন, অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই, আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকের পছন্দের গানটি শুনিয়ে দিতে, মন ভালো করে দিতে। তো আর কথা নাই, গানের কাছে ফিরে যাব। এই তথ্য প্রযুক্তির যুগেও ফোন না করে বন্ধুদের কাছে গেলে যে কথাটি হয়, এই ঠিক সেই সমস্যাতে পড়েছেন রুনা লায়লা কসাই ছবিতে। চলুন শুনে আসি গানটি। মিলন বাবু, আপনি বয়রাবাজার খুলনা থেকে অনুরোধ করেছিলেন কসাই ছবির এই গানটি শোনা। আলোচনা

এবারে শোনাবো অন্যায় অবিচার ছবির গান, ছেড়ো না হাত, দেব না যেতে, এমন চমৎকার কথা বলার গান যে গানটি শুনতে চেয়ে সুফল বিশ্বাস আপনি রায়মহল খুলনা থেকে অনুরোধ করেছেন। শিল্পী কুমার শানু এবং সাবিনা ইয়াসমিন, মাফ করবেন, কিশোর কুমার এবং সাবিনা ইয়াসমিন।

বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশির সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙ্গুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিক মতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিম ভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বাঁ পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। 1 থেকে 2 বছরের শিশু হলে তার বুক 2 হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো 2 বার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রিয় শ্রোতা, আমাদের গানের তালিকাতে অনেক বন্ধুর নাম আছে, কিন্তু সময় একদম কম, তাই সব গান আপনাদেরকে শোনাতে পারবো না। এই জন্য আমরা আন্তরিকভাবে সত্যি দুঃখ প্রকাশ করছি। বিভিন্ন জন যারা অনুরোধ করেছেন তাদের কথাগুলো আমরা জানাচ্ছি। মঠবাড়িয়া থেকে মিষ্টি, আপনি প্রেমের সমাধি ছবির গান শুনতে চেয়েছেন,
কুসুমকরি ছবির গান শুনতেছি মোহাম্মদ তৌহিদ হোসেন, আপনি পাবনা থেকে অনুরোধ করেছেন। আর মিলন কুমার মণ্ডল, আপনি পাংশা রাজবাড়ি থেকে মৌসুমি ছবির গান শুনতে চেয়েছেন। আর এছাড়াও মন মানে না ছবির গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন আমাদের বন্ধু, মন মানে না ছবির গান শুনতে চেয়ে পলাশ কুমার সরকার, আপনি কাঞ্চননগর ডুমুরিয়া থেকে অনুরোধ করেছেন। আর এছাড়াও ঝিনুকমালা ছবির গান শুনতে চেয়ে দীপঙ্কর, আপনি নন্দন প্রতাপ খুলনা থেকে অনুরোধ করেছেন। এই সবগুলো রয়েছে আমাদের গানের তালিকাতে, কিন্তু সময় স্বল্পতার কারণে বন্ধুরা আমরা সব গান শোনাতে পারছি না, এই জন্য আমরা সত্যি আন্তরিকভাবে দুঃখিত। তবে এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো মৌসুমি ছবির গান খালিদ হাসান মিলুর কণ্ঠে। চলুন আপনার পছন্দের, অর্থাৎ এই গানটি অবশ্য পছন্দ করেছেন মিলন কুমার মণ্ডল, আপনার পছন্দের গানটি শুনে আসি।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথেই শেষ হলো আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। আগামীকাল ঠিক একই সময় সকাল 9:05 আপনাদের সাথে কথা হবে। শিবপ্রত্যাশাই, শুভ সকাল। সকাল 9:45 আমাদের স্টুডিওর খুঁড়িতে বাংলাদেশ বেতার খুলনা। আমাদের আয়োজন মেলায় রয়েছে এবারে সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং। এতে আজ রামকেলি রাগে খেয়াল শুনবেন শিল্পী মনোরঞ্জন বড়ুয়া। রাগ রামকেলি।

উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রঙে এতক্ষণ রাম কেলিরাগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন মনোরঞ্জন বড়ুয়া। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সব আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন রুজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। ঠিক বেলা 11:59 আপনাদের সাথে আবারও কথা হবে এই একই মিটার ব্যান্ডে, অর্থাৎ মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সবাইকে নিয়ে নিরাপদে থাকুন। শিব প্রত্যাশায় আরও একবার শুভ সকাল।

দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। ঠিক বেলা 11:59 আপনাদের সাথে আবারও কথা হবে এই একই মিটার ব্যান্ডে, অর্থাৎ মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সবাইকে নিয়ে নিরাপদে থাকুন। সে প্রত্যাশায় আরও একবার শুভ সকাল।

দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। ঠিক বেলা 11:59 আপনাদের সাথে আবারও কথা হবে এই একই মিটার ব্যান্ডে, অর্থাৎ মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সবাইকে নিয়ে নিরাপদে থাকুন। সে প্রত্যাশায় আরও একবার শুভ সকাল।

বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে, বাংলাদেশ বেতার খুলনা। শুরু হলো আমাদের আজকে দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান। অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কামরুন্নেসা চৌধুরী। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা ৩:৩০টায় আবার বসবে। গত রোববার ডিপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। এর আগে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জাতীয় সংসদে ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণী নোটিশের জবাবে বলেন, অনলাইন ব্যবসা যথাযথভাবে নিয়ন্ত্রণ ও তদারকির জন্য সরকার ই কমার্স কর্তৃপক্ষ গঠনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। গত দুই দিনের সফর শেষে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে মত বিনিময় করেন। এসব বৈঠকে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও সংসদীয় সুসম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ স্থাপনে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকার বিদ্যুৎ বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে জানায়, প্রণোদনার আওতায় জাতীয় গ্রিডে সরবরাহ করা ইউনিট বিদ্যুতের জন্য উৎপাদক ১০.৫০ টাকা হারে মূল্য পাবেন। গতকাল থেকে সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে কোন গ্রাহক নির্ধারিত উৎপাদন ব্যয়ের চেয়ে কম খরচে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারলে সাশ্রয় হওয়া অর্থ তার লভ্যাংশ হিসেবে বিবেচিত হবে। কয়েকটি দেশে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইরান রেভলিউশনারি গার্ড জানিয়েছে, জর্ডানে একটি সামরিক স্থাপনা এবং একটি মার্কিন নৌঘাঁটিতে ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। কুয়েত ও বাহরাইনের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইরানের ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, গতকাল ইরানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর দেশটির দক্ষিণাঞ্চলে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় এক শিশুসহ অন্তত ৫ জন নিহত এবং অর্ধশতাধিক লোক আহত হয়। নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। নিখোঁজ হয়েছে প্রায় ৪,০০০। উদ্ধারকারী দলগুলো জলবিদ্যুৎ কেন্দ্রগুলো সুড়ঙ্গে আটকা পড়া লোকজনকে খুঁজে বের করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে অন্তত ৬৩৯ জন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে প্রাকৃতিক এই দুর্যোগে তিব্বতে ১৬ জনের প্রাণহানি এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছে। মিশর সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসির সঙ্গে তার বৈঠক করবেন। বৈঠককালে অর্থনৈতিক বিষয়ক বেশ কয়েকটি চুক্তিতে সই হতে পারে। দুই দিনের সফরে গতকাল কায়রো পৌঁছান শি জিনপিং। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা ও অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে চীনা প্রেসিডেন্টের এ সফর অনুষ্ঠিত হচ্ছে। চলতি মাসে শি জিনপিং এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। খেলার খবর ক্রিকেট। আজ দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় শুরু হবে। এদিকে টুর্নামেন্টের গতকালের খেলায় থাইল্যান্ডকে ২৫ রানে হারিয়েছে পাকিস্তান নারী দল। ঢাকা আবহাওয়া অফিস জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসহ সমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক জীবনদিকা প্রচারিত হবে বেলা 2:50। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে যথারীতি বেলা 1:05। সন্ধ্যে 6:10 রয়েছে ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান এসো ইংরেজি শিখি। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশের গান বিকেল 4:50। আধুনিক গান আব্দুল করিম খানের কণ্ঠে দুপুর 12:30। ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 3:05 এবং বিকেল 4:05। মলয়কান্তি মৈত্রের কণ্ঠে নজরুলসঙ্গীত বেলা 2:30। সাধন ঘোষ রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন দুপুর 12:20। লালন গীতি শ্রাবন্তী মল্লিকের পরিবেশনায় বেলা 2:40। বিকেল 3:30 রয়েছে 5 মিশারি গানের অনুষ্ঠান। নাজবিন জুয়েলের কণ্ঠে পল্লীগীতি দুপুর 12:40। এছাড়া FM 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী 5 সেপ্টেম্বর 2026 শনিবার বিকেল 3টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে শোনার আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা এক্ষুনি প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি সৈয়দ শাহবাজ দুর্লভ। শিক্ষামন্ত্রী ডক্টর আনোয়ার এহসানুল হক মিলন বলেছেন, খুলনাকে ঐতিহ্যবাহী শিল্প ও আধুনিক শিক্ষার মডেল নগরী হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার খুলনাকে পুনরায় আধুনিক শিল্প অর্থনৈতিক কেন্দ্র ও শিক্ষানগরীতে পরিণত করতে নানা সমন্বিত মহাপরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি গতকাল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগরীর জিয়া হল চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, খুলনা একসময় দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র এবং দেশের অন্যতম প্রধান সমৃদ্ধ শিল্পনগরী ছিল, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এখানকার শিল্প কলকারখানাগুলো বন্ধ করে দিয়ে স্থানীয় অর্থনীতিকে পঙ্গু বানিয়েছিল। তিনি আরো বলেন, আগামী দিনের বাংলাদেশকে বিশ্বের অন্যতম সেরা জাতিতে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের শিক্ষা ব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারো নেই। বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি এতে প্রধান বক্তা ও বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু বিশেষ বক্তা এবং জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি ও জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বিশেষ অতিথি ছিলেন। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীসহ মহানগর ও জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মহানগরীতে ডেঙ্গু জ্বরের সংক্রমণ প্রতিরোধে গতকাল থেকে মশার লার্ভা নিধন অভিযান শুরু হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর টুটপাড়া কবরস্থান মোড়ে প্রধান অতিথি হিসেবে লার্ভা নিধন অভিযান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি এডিস মশার বংশবিস্তার রোধ করতে ঘরের ভেতর ছাদ বারান্দা এবং আশপাশে কোথাও যেন 3 দিনের বেশি পানি জমে না থাকে তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মশার লার্ভা নিধন অভিযান সফল করতে নগরীর 31টি ওয়ার্ডে একযোগে এ কার্যক্রম শুরু করা হয়েছে এবং চলতি মাস জুড়ে এ কার্যক্রম চলমান থাকবে। টানা 3 মাসের নিষেধাজ্ঞা শেষে গতকাল থেকে পর্যটক ও জেলে বাওয়ালিদের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবন। এতে উচ্ছ্বসিত তারা। এবার এর উপর শুনুন আমাদের সাতক্ষীরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: প্রতিবছর মাছ ও বন্যপ্রাণীদের প্রজনন সুরক্ষায় 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটক ও জেলেবাওয়ালিদের প্রবেশ বন্ধ থাকে। 3 মাসের নিষেধাজ্ঞা শেষে 1 সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হয়েছে সুন্দরবনের প্রবেশদ্বার। ফলে জীবিকার আশায় বনে যাচ্ছেন উপকূলের হাজারো বনজীবী। একই সাথে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের দরজা খুলে গেল পর্যটকদের জন্য।
3: 3 মাস বাড়িতে বসেছিলাম আমরা, খুবই এই সাতক্ষীরা জেলার সামনাগর থানার এই উপকূলের মানুষগুলো আমরা সুন্দরের মাছ ধরি প্রায় জীবন নির্বাহ করি। এখন এই 3 মাস পরে যে পাশ দিচ্ছে এই আশাবাদী হয়ে মাছ জঙ্গলে সরকার বন্ধ করে রেখেছিল আসলে বড় করার জন্য, বাচ্চা ফুটবার জন্য। সেগুলো বড় হয়েছে, আমরা বেশ ভালো পাবো ইনশাল্লাহ, এই আশাবাদী করে আমরা জঙ্গলে যাচ্ছি।
4: তিন মাস পর পৃথিবীর সর্ববৃহৎ বনভূমি সুন্দরবন, ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন, আমরা সেখানকার যে পর্যটন এরিয়াটা খুলে দেওয়া হয়েছে এবং আমরা সেখানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসেছি।
2: সুন্দরবনে জেলেদের নিরাপত্তার বিষয়ে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মুশির রহমান বলেন,
5: আর জেলেদের নিরাপত্তার জন্য আমাদের কোস্টগার্ডের সাথে সুন্দরবন যখন বন্ধ ছিল তখনও যৌথ টহল ছিল, এখনও যৌথ টহল চলমান রয়েছে। আমরা যদি সুনির্দিষ্ট কোনো তথ্য পাই সেক্ষেত্রে আমরা সে বিষয়ে পদক্ষেপ নিতে পারবো। এই বিষয়ে আমাদের কোস্টগার্ডের সাথে সবসময় যোগাযোগ অব্যাহত রয়েছে।
2: এবছর সুন্দরবনে প্রবেশের জন্য প্রায় 3000 বিএলসি নবায়ন করা হয়েছে। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা।
1: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল গতকাল খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে মোট 26,000 টাকা জরিমানা আদায় করেছে। অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এ অভিযানের নেতৃত্ব দেন। খেলার খবর, ফুটবল। খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় গতকাল তিনটি খেলা অনুষ্ঠিত হয়। এতে বিএ ডিসিপ্লিন 2-0 গোলে ডিডিপি ডিসিপ্লিনকে, আইন ডিসিপ্লিন 1-0 গোলে অর্থনীতি ডিসিপ্লিনকে এবং FMRT ডিসিপ্লিন টাইব্রেকারে 4-3 গোলে এটি ডিসিপ্লিনকে পরাজিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, পাবনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশের গান রোনা লায়লার কণ্ঠে। গানে কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

দেশের গানটি শুনলেন রুনা লায়লার কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দুখানি রবীন্দ্রসঙ্গীত, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে আতাউর রহমানের কণ্ঠে।

দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে সাধন ঘোষের কণ্ঠে। দুপুর 12:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা শ্রেষ্ঠতা। এখন শুনবেন দুখানি আধুনিক গান শিল্পী আব্দুল করিম খান।

প্রথমে মোহাম্মদ আমিরুল ইসলাম এবং পরে মোহাম্মদ মতিউর রহমান খানের লেখা দুখানি আধুনিক গান শুনলেন আব্দুল করিম খানের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পল্লী গীতি নাজভিন জুয়েলের কণ্ঠে।

দোকানে পল্লীগীতি শুনলেন নাজরিন জুয়েলের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন নাতে রাসুল।

نتی رسول شنین اللہ تعالی خاص بند ترا جر زمین رپور بنوے سنگے چلے মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ সুরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। যারা অন্তরে অন্য পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

প্রিয় কাছে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। শুরু করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। শ্রোতা সূচিতে রয়েছে ছায়াছবির গান, আর সব গানই শোনাবো আপনাদেরই অনুরোধে। গান তো শোনাবোই, গানের ফাঁকে ফাঁকে কথা বলবো ফোনে, নম্বরটি 01974121970। আর উপস্থাপনার দায়িত্বে রয়েছে আমি ইশরাত জাহান। অধিবেশন তত্ত্বাবধান করছেন সামিয়া আক্তার। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা। তো শুরু করছি ছায়াছবির গান। প্রথমেই বিরাজ বউ ছায়াছবির গান শোনাবো সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন রায়ের মহল খুলনা থেকে সুফল বিশ্বাস।

প্রিয় শ্রোতা, আপনারা স্যাচবির গান শুনছেন। প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারই সাগরিকা ছবির গান শোনাবো আইবাচক কনক চাপার কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ করেছেন দীপঙ্কর নন্দন প্রদাপ খুলনা থেকে।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এ সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘরবাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা শুনছেন ছায়াছবির গান। এইসব গান প্রচার হচ্ছে আপনাদেরই অনুরোধে। এবারে রুনা লায়লার কণ্ঠে শোনাব জজ ব্যারিস্টার ছায়াছবির গান। পছন্দ করেছেন নিখিল বিশ্বাস, আড়ংঘাটা বিল পাবলা খুলনা থেকে।

প্রিয় শ্রোতা, এখন সময় হয়েছে আপনাদের সঙ্গে কথা বলবার। নম্বরটি 0194121970, নতুন শ্রোতাদের উদ্দেশ্যে। তো দেখে নিব প্রথমে কোন শ্রোতা ফোন করেছেন। দুঃখিত, হ্যালো, সংযোগটি আবারও বিচ্ছিন্ন হয়ে গেল। শ্রোতা আপনি আবারও চেষ্টা করুন। 0197421970 এই নম্বরে অপেক্ষা করছি ফোনের জন্য।

আমি মনে হয় আবারও গানে চলে যাব, ফোন আসলে আবার ফোন রিসিভ করব। আচ্ছা, আমি তাহলে গানে যাই। প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। এবারে লক্ষ্মীবধূ হয়ে ছায়াছবির গান শোনাবো সাবিনা ইয়াসমিন ও ইন্দ্রকিশোরের কণ্ঠে, আর পছন্দ করেছেন শেখ রেজাউল গোলখালি কয়রা থেকে।

0: রিতা,
1: রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
2: কি হয়েছে এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
1: কলসটা রেখে এদিকে একটু এসো।
2: আসছি। কি হলো তোমাকে? আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
1: দেখো তো কেমন হয়েছে।
2: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
1: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসবো।
2: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
1: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলেই আর কোনো চিন্তা থাকবে না।
2: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়। জানো,
1: বলো,
2: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
1: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
3: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো? দাও না।
1: এই নাও মামুনি।
3: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
2: একি কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
3: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
2: ওগো সোহানার বাপ,
1: কি হয়েছে?
2: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
1: কেন, ওর জ্বর কমেনি?
2: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
1: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবারাবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা, এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে, সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানো।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এই সব পানিতে এডিস মশা ডিম পারে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এই সব স্থানে পানি জমে এই মশা বংশ বিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।

প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে আরাধনা ছায়াছবির গান শোনাব সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আফজাল মোল্লা, বটিয়াঘাটা খুলনা থেকে।

0: হ্যাঁ প্রিয় শ্রোতা, বন্ধু তো অবশ্যই আসবে প্রিয় মানুষের জন্য, তো এমন অনুভূতির গানটি শুনলাম। তো এখন চেষ্টা করব শ্রোতাদের সঙ্গে কথা বলবার জন্য। দেখে নেব প্রথমে কোন শ্রোতা ফোন করেছেন। ওয়ালাইকুম আসসালাম, কে? জি বলুন। উচ্ছিলা সাই ছবির গান শুনতে চেয়েছেন আমাদের শ্রোতা, ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ প্রিয় শ্রোতা আমাদের কাছে, হ্যাঁ ফোন চলে এসেছে। হ্যালো
1: দিদি নমস্কার।
0: জি নমস্কার,
1: আমি শ্যামনগর পুলিশ থেকে কাকলি বলছি।
0: কাকলি, জি বলুন কাকলি। সাথে থাকবেন, অবশ্যই শোনানোর চেষ্টা করব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
2: আপা মনি ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি। কে বলছেন, কোথা থেকে?
2: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ভাড়ামারা থেকে আপু।
0: জি বলুন।
2: ছবির নাম ম্যাডাম ফুলি।
0: আচ্ছা,
2: ম্যাডাম ফুলি ছায়া ছবি থেকে ডলি শান্তনি ও আগুনের কণ্ঠে গানের কথা, তোমাকে দেখলে ইচ্ছে করে আরো কাছে আসি, অবশ্যই শোনাবো।
0: আচ্ছা আচ্ছা, খুবই একটা চমৎকার গান অনুরোধ করেছেন শ্রোতা, সাথে থাকতে হবে কিন্তু। হ্যালো,
3: হ্যালো নমস্কার দিদি।
0: জি নমস্কার।
3: প্রকাশ বিশ্বাস,
0: জি
3: টেঙ্গাখালী বাজার,
0: জি
3: মাগুরা থেকে বলছি।
0: জি জি জি
3: বলুন। দিদি
0: বাংলাদেশ বেতারের সাথে থাকতে হবে এবং সব অনুষ্ঠান শুনতে হবে। হ্যালো, হ্যাঁ জি শুনতে পাচ্ছি বলুন। হ্যালো শুনতে পাচ্ছি তো? আচ্ছা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। বন্ধু আপনি আবারও চেষ্টা করুন, আবারও সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। হ্যালো, হ্যালো শুভ দুপুর। জি
2: কথা বলছি পলাশ কুমার সরকার।
0: জি বলুন।
2: এখানে কামসনগর
0: ডুমুরিয়া থেকে। জি বলুন
2: দিদি, ভালো আছেন আপনি?
0: হ্যাঁ এই তো ভালো আছি। জি
2: দিদি, আমাকে গান শোনা মনে হচ্ছে প্রেমিক পুরুষ ছবি থেকে।
0: ধন্যবাদ, সাথে থাকতে হবে, বাংলাদেশ বেতারের সব অনুষ্ঠান শুনতে হবে। হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম,
4: আব্দুল মজিদ বলছি সরিগাড়ি কুষ্টিয়া থেকে।
0: জি কুষ্টিয়া থেকে। জি বলুন। এবার বুঝতে পেরেছি, সাথে থাকতে হবে কিন্তু সব অনুষ্ঠান শুনতে হবে। আচ্ছা আচ্ছা, চেষ্টা করবেন, অবশ্যই শুনতে পাবেন, বা অবশ্যই আপনার পছন্দের গান আমরা শোনাবো আপনাদেরকে, সেটা আপনি শুনতে পাবেন। ধন্যবাদ। হ্যালো,
5: শুভ দুপুর।
0: শুভ দুপুর।
5: এর মহল খুলনা থেকে অনু বিশ্বাস বলছি।
0: জি বলুন।
5: গান শুনতে ভুলে বনা অস্ত্র নেব ছায়াছবি থেকে, ইন্দ্রকিশোরের কণ্ঠে দুধে আলতা
0: দুধে আলতা বদন তোমার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, সাথে থাকতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ জি জি ভালো আছি।
2: এম আশরাফুজ্জামান আশরাফ,
0: জি
2: কাজীপাড়া
0: যশোর থেকে। জি বলুন।
2: ইজ্জতের লড়াই, ইজ্জতের লড়াই,
0: ইজ্জতের লড়াই। জি
2: কিশোর এবং কনক চাপার কণ্ঠে ভালোবাসলে ভালোবাসা হয় না, দুঃখ না পেলে দুঃখ ঘটা যায় না, এই গানটি অবশ্যই শোনাবেন।
0: আচ্ছা আচ্ছা, অবশ্যই চেষ্টা করব, সাথে থাকতে হবে। আরেকটি ফোন নিব। হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম।
2: হ্যাঁ, কথা বলছি মোল্লাহাট থেকে, মিষ্টির দোকানদার সুনীল।
0: বলুন,
2: আমাকে শোনাবেন?
0: জি বলুন।
2: দুই পয়সার আলতা।
0: আচ্ছা, ভুলে গিয়েছিলেন। সেই দুনিয়া নাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ শ্রোতা। এই ফোন কলটির সঙ্গে সঙ্গে আপাতত ফোনিন পর্ব থেকে বিদায় নিচ্ছি। এবারে তুমি শুধু তুমি এছাড়া গান শোনাবো রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে, আর পছন্দ করেছেন বুলবুল আহমেদ ভেড়া মারা কুষ্টিয়া থেকে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলাসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষাবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রিয় শ্রোতা, নিয়মিত সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা সমাজের সুস্থ ও সচেতন জীবনযাত্রার মান নিশ্চিত করে। তাই সুস্থ ও রোগমুক্ত থাকতে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার বিধি নিষেধ মেনে চলুন। টয়লেটে সবসময় নির্দিষ্ট স্যান্ডেল ব্যবহার করুন। ব্যবহারের পর পর্যাপ্ত পানি দিয়ে কোমর বা প্যান্ট পরিষ্কার রাখুন। কোমরে কোনো প্রকার ময়লা, কাগজ বা টিস্যু ফেলবেন না। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা দুটোর বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সুপ্রভা সেবতী। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা সাড়ে তিনটায় আবার বসবে। গত রোববার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। এর আগে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জাতীয় সংসদে 71 বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণী নোটিশের জবাবে বলেন, অনলাইন ব্যবসা যথাযথভাবে নিয়ন্ত্রণ ও তদারকির জন্য সরকার ই কমার্স কর্তৃপক্ষ গঠনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে আজ রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা রাষ্ট্রপতিকে জ্বালানি মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। গত কয়েকদিন তীব্র জ্বরে ভোগার পর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে গত রাতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ জাতীয় সংসদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যেকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংসদীয় ব্যবস্থা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি আজ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে গত অর্থ বছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী নারীদের আত্মনির্ভরশীলতা নিশ্চিতে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অধীনে ধাউর জংশন থেকে আশুলিয়াগামী তুরাগ নদীর ওপর নির্মিত দুটি সার্ভিস লেন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম আজ এসব লেনের উদ্বোধনকালে বলেন, এই সড়কে যানবাহন চলাচলের জন্য কোনো টোল প্রদান করতে হবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দ্রুত প্রশমিত হবে। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডক্টর জলিল রহিমি জাহানাবাদি আজ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের কল্যাণে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এ সময় উভয় পক্ষ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এদিকে সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকদের ব্রিফিংকালে ইরানের রাষ্ট্রদূত জানান, তার দেশ সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্তা চুক্তিকে প্রতিপক্ষ মনে করছে না। রাষ্ট্রদূত আরও বলেন, নিজেদের আন্তর্জাতিক সম্পর্ক নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত ইরানের জন্য কোনো উদ্বেগের কারণ হবে না। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো দুই দিনের সফরে কায়রোতে পৌঁছেছেন। তিনি আজ মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির সাথে অর্থনৈতিক চুক্তি এবং যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের প্রভাব নিয়ে সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে। সফরকালে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবহন ও জ্বালানি খাতে চীনের বিনিয়োগ বৃদ্ধি করতে উভয় পক্ষ চুক্তি স্বাক্ষর করতে পারে। মিশরের সিনাই উপদ্বীপের পূর্বাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত ও অপর ২৮ জন আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জনপ্রিয় পর্যটন শহর দাহাব ও নুয়েইবার মধ্যকার সড়কে আজ এই দুর্ঘটনা ঘটে। খেলার খবর ক্রিকেট। আজ দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮:৩০ শুরু হবে। এদিকে টুর্নামেন্টের গতকালের খেলায় থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়েছে পাকিস্তান নারী দল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: এতক্ষণ বেলা 2টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে রাজ দুলারি ছায়াছবির গান শোনাব রুনা লায়লার কণ্ঠে, আর পছন্দ করেছেন শৈলকুপা ঝিনাইদহ থেকে মানিক।

0: মনের ঘোর আগ পাবে প্রেমের সোহাগ পাবে, খুশির ঝলক পাবে সুরের লহর পাবে, মন পাবে প্রেম পাবে খুশি পাবে।
1: আরে বাহ রে বাহ রে বাহ।

প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 5 সেপ্টেম্বর 2026 শনিবার বেলা 3টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সম্প্রচার করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন শ্রোতা। এবারে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গান শোনাব, মনের মতো বউ, ছায়াছবি থেকে নেওয়া হয়েছে। পছন্দ করেছেন মোহাম্মদ হাসান ফতেপুর ঝিনাইদহ থেকে, গিয়াসউদ্দিন বাসখালী চট্টগ্রাম থেকে।

0: প্রিয় শ্রোতা, রেলওয়ে আমাদের জাতীয় সম্পদ। আপনার এবং আপনার পরিবারের ভ্রমণকে নিরাপদ ও আনন্দদায়ক করতে সতর্ক থাকুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন। স্টেশনে এবং ট্রেনে ভ্রমণকালে আপনার মোবাইল, মানি ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখুন। অজ্ঞাত কিংবা সন্দেহভাজন কোনো ব্যক্তি বা ব্যাগের বিষয়ে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করুন। আর হ্যাঁ, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কোনো বিনোদন নয়, এটি এক মর্মান্তিক ও মারাত্মক অপরাধ। একটি পাথরের আঘাতে চিরতরে পঙ্গু হয়ে যেতে পারে কোনো নির্দোষ যাত্রী, হারিয়ে যেতে পারে একটি প্রাণ, আপনার সন্তান বা পরিচিত কেউ যেন এই ধরনের অপরাধে লিপ্ত না হয় সেদিকে খেয়াল রাখুন। সচেতন হন, অপরাধ প্রতিরোধে এগিয়ে আসুন। প্রিয় শ্রোতা, আবারও সময় হয়েছে ফোনে কথা বলবার জন্য। 01974121970 নতুন শ্রোতাদের উদ্দেশ্যে দেখে নেব। হ্যাঁ শ্রোতা, ফোন চলে এসেছে। হ্যালো,
1: শুভ দুপুর।
0: জি শুভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি। আচ্ছা আচ্ছা, শুধু একবার বলো ভালোবাসি। আচ্ছা, ধন্যবাদ, সাথে থাকবেন। হ্যাঁ জি, ভালো আছি। অনেক না, জি বলুন। আচ্ছা আচ্ছা, সাথে থাকবেন, রেডিও বাংলাদেশ বেতারের সাথে থাকতে হবে। জি ভালো আছি। জি নিত্যানন্দ বলুন। প্রেমের জ্বালা, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম বিএন সাহেব, খুব জনপ্রিয় একটি গান। আচ্ছা ধন্যবাদ, সাথে থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই তো ভালো আছি। জি জি বলুন। আচ্ছা আচ্ছা, জি জি জি। আচ্ছা আচ্ছা জি, ধন্যবাদ, সাথে থাকবেন। দুঃখিত, সংযোগটি আবারও বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি আবারও চেষ্টা করুন। হ্যালো হ্যালো,
2: নমস্কার আপু।
0: জি নমস্কার,
2: আমি রূপসা থেকে সিন্দুসার রায় বলছিলাম।
0: জি বলুন।
2: আমাকে গান শোনাবেন সজন ছবি থেকে কুমার শানু ও অলকা ইয়াগনিকের কণ্ঠে আমার মন এত পাগল যে।
0: আচ্ছা, আমার মন যে এত পাগল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাথে থাকতে হবে, তবে আপনার অনুষ্ঠান শুনতে পাবেন। আচ্ছা হ্যালো, ওয়ালাইকুম আসসালাম,
3: কেমন আছেন?
0: এই তো ভালো আছি। আপনি কে, কোথা থেকে বলছেন?
3: কথা বলছি মা।
0: দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল বন্ধু, আপনি আবারও চেষ্টা করুন। ফোন চলে এসেছে আর একটি ফোন, আবারও সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই তো ভালো আছি।
4: আমি
0: জি জি বলুন।
4: আমাকে গান শোনাবেন?
0: হ্যাঁ,
4: দেখুন একটু।
0: আচ্ছা ধন্যবাদ, সাথে থাকবেন। হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম আসসালাম।
5: আমি মতিউল্লাহ খুলনা থেকে বলছিলাম।
0: জি বলেন।
5: আমি নায়ক গীতের বস্তু মুভি থেকে উড়েছে মন এই গানটা শুনছি।
0: আচ্ছা, পুড়েছে মন মুভি থেকে আপনি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, আমাদের সাথে থাকতে হবে এবং অনুষ্ঠান শুনতে হবে, তবে আমরা গান শুনতে পাবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
6: আমার লাইন থেকে কেটে গেছে।
0: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আপনি আবারও চেষ্টা করেছেন, তার জন্য ধন্যবাদ।
6: মোহাম্মদ ইব্রাহিম থানা মোলকুন্দলা বাগার থেকে।
0: জি বলুন।
6: আমি গান শুনতে চাই ছবি গরিবের রানী।
0: গরিবের রানী
6: কৃষ্ণ ইরিজ জামান।
0: জি

শ্রোতা আবারও চেষ্টা করে তার সফলতা অর্জন করতে পেরেছেন, তার জন্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তো এই ফোন কলটির সঙ্গে সঙ্গে আপাতত ফোন ইন পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আর কি। শ্রোতা আপনারা ছায়াছবির গান শুনছেন, এবারই দুই পয়সার আলতা ছায়াছবির গান শোনাবো মিতালী মুখার্জির কণ্ঠে। আর পছন্দ করেছেন জাফর পালোয়ান কাকচিড়া বরগুনা থেকে।

প্রিয় শ্রোতা, এবারে সত্যের মৃত্যু নাই এই ছায়াছবির গান শোনাব আঁখি আলমগীর ও আগুনের কণ্ঠে। বিজন গোমস্তা কাকছিড়া বরগুনা থেকে অনুরোধ করেছেন।

প্রিয় শ্রোতা, এই গানটি সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এ অনুষ্ঠান আপনারা আবারও শুনতে পাবেন আগামীকাল বেলা 1টা বেজে 5 মিনিটে। ততক্ষণ অপেক্ষা করুন। শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী মলাইকান্তি মৈত্র।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মলয়কান্তি মৈত্র। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন লালন গীতি, পরিবেশন করছেন শ্রাবন্তী মল্লিক।

প্রিয় শ্রোতা, আপনারা লালন গীতি শুনছেন। পরিবেশন করছেন শ্রাবন্তী মল্লিক। সঙ্গীত পরিচালনা করছেন প্রদীপ রাহা। প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান।

0: এতক্ষণ লালনগীতি পরিবেশন করলেন শ্রাবন্তী মল্লিক, প্রকৌশল সহযোগিতায় অভিজিৎ মণ্ডল, সঙ্গীত পরিচালনায় প্রদীপ রাহা। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক একটি জীবন্তিকা।
1: কিরে মামুনি, স্কুল থেকে এসে একাই লুডু খেলতে বসে আছিস?
2: মা, আজ না রানী খেলতে আসবে না।
1: রানী তো রোজই খেলতে আসে, আজ আসবে না কেন?
2: ও ওর মামা বাড়িতে বেড়াতে গেছে, তাই রানী দুদিন আসবে না।
1: তাহলে তো মামুনির খেলার সাথী আজ নেই।
2: কেন, আজ তুমি আমি খেলবো?
1: হ্যাঁ, খেলতে পারি, কিন্তু তোমার ওই ছক্কা পাঞ্জা খেলবো না।
2: তাহলে কি খেলবে?
1: খেলবো ওই যে লুডুর অপর পিঠে যে সাপ লুডু আছে না, ওটাই খেলবো।
2: না মা, সাপ লুডু খেলতে আমার মোটেও ভালো লাগে না।
1: কেন ভালো লাগে না মামুনি?
2: জানোই তো, 100 উঠা, কিন্তু সারাক্ষণ খেলে যখন 96 গেলাম, তখন ইয়া বড় একটা সাপ রাক্ষসের মতো হা হা করে বসে আছে, ওখানে গেলেই অমনি খেয়ে ফেলে, আবার চারে চলে আসে। এজন্যই তো সাপ লুডু খেলতে আমার একদম ভালো লাগে না।
1: এটাই তো মজা মামুনি।
2: আমার মনে হয় আমি যদি ওই সাপটার মুখ বন্ধ করে দিতে পারতাম।
1: ঠিক আছে ঠিক আছে, আমরা লুডু খেলতেই বসি। নাও, তুমি কোন রঙের গুটি নেবে? নাও,
2: আমার পছন্দ লাল গুটি, তুমি নাও নীল গুটি। মা, আমি প্রথম দান চালাবো।
1: হ্যাঁ চালাও।
2: এই এই ছক্কা ছক্কা ছক্কা ছক্কা ছক্কা, এই যা পাঞ্জা পড়েছে, এবার তুমি চাল।
1: এই ছক্কা ছক্কা ছক্কা ছক্কা ছক্কা,
2: পোক পড়েছে। কি মজা কি মজা, তোমার পোক পড়েছে, তোমার পোক পড়েছে।
3: কি ব্যাপার, মায়ে যেয়ে বসে লুডু খেলছো বুঝি?
1: আর বলো না, তোমার মেয়ের খেলার সাথে রানী আজ আসেনি, তাই আমি খেলছি।
2: বাবা, তুমি কোনোদিন লুডু খেলেছো?
3: ছোটবেলায় কত খেলেছি।
2: বাবা, মা আমার সাথে খেলে পারবে না।
3: তোমার মা তো মোটেও খেলতে পারে না, অতি সহজে তোমার মাকে তুমি হারাতে পারবে।
1: আচ্ছা এখন খেলা থাক, আমি তোমাদের জন্য কিছু নাস্তা রেডি করে নিয়ে আসি।
2: বাবা, মা যাক, তুমি বসো, আমরা খেলি।
3: আচ্ছা ঠিক আছে মামনি, তুমি দান চালাও।
2: এই চালাচ্ছি, ছক্কা ছক্কা ছক্কা ছক্কা, এই ছক্কা পড়েছে, ছক্কা পড়েছে।
3: ভালোই তো দান চালাও। কি হলো মামনি?
2: বাবা, মশা।
3: এই দিনে দুপুরে কেন যে এত মশার উপদ্রব? আগে তো দিনে এত মশা দেখা যেত না।
1: এই যে তোমাদের জন্য নাস্তা রেডি হয়ে গেছে, সবাই আসো, নাস্তা খেতে চলে আসো।
3: নাও মা, নাও।

0: রিতা, রিতা, কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা,
1: কি হয়েছে, এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
0: কলসিটা রেখে এদিকে একটু এসো।
1: আসছি। কি হলো, তোমাকে এত খুশি খুশি লাগছে যে, ব্যাপারটা কি?
0: এই দেখো তো কেমন হয়েছে।
1: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়। এই জানো, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ ছিল।
0: কিনে দিতে তো ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলি রাখো।
1: এত টাকা?
0: তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনিভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়িয়ে নিয়ে আসব।
1: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনিভাবে আমার শখের কথা ভাবো। পৃথিবীতে আমি মনে হয় সবচেয়ে সুখী।
0: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলেই আর কোনো চিন্তা থাকবে না।
1: আমাদের সোহানা লেখাপড়ায় বেশ ভালো। স্কুল থেকে এসে রানীর সাথে লুডু খেলা, তারপর উঠোনে নানা রকম খেলাধুলা নিয়ে ব্যস্ত সারাদিন।
0: পড়াশোনার ফাঁকে বাচ্চাদের খেলাধুলারও সুযোগ দিতে হয়।
1: যেদিন খেলাধুলো না করে সেদিন শুধু দিনের বেলা ঘুমায় আর ঘুমায়।
0: বাচ্চাদের দিনে অত ঘুমোনো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
2: আব্বু, হাত থেকে আমার জন্য কি এনেছো, দাও না।
0: এই নাও মামুনি।
2: এতগুলো বাদাম পাটালি, আরো দানাদার। কি মজা, কি মজা!

0: আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
1: একই মা, একই কালকের চেয়েও দেখছি তোর জ্বর আরো বাড়ছে, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে মা।
0: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
1: ওগো ওগো সোহানার বাবা, তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে।
2: কেন, ওর জ্বর কমেনি?
1: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে নাকি।
2: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে চলো।
1: চলো চলো মামনি, চলো।
0: ঠিক আছে আম্মু, চলো।

0: ডাক্তারাপা কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপরে দেখি।
2: আচ্ছা।
1: দেখি টেস্টগুলো। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই, ও ডেঙ্গু পজিটিভ।
0: হ্যাঁ, ডেঙ্গু?
1: ঘাবড়াবার কিছু নেই, রোগী ভালো আছে, উপযুক্ত চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলেই ও সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এই ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা আছে, যার নাম এডিস মশা। এই মশাগুলোর আকার একটু বড়, গায়ে সাদা সাদা ডোরা কাটা। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে, সব থেকে ভালো হয় রাতের মতো দিনের বেলায় মশারি টানিয়ে ঘুমানো।
2: এসব মশা কোথায় জন্ম নেয়?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমে থাকা পানি, এসব পানিতেই এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলেরই সচেতন থাকতে হবে, যেন কোনো ক্রমে এসব স্থানে পানি জমে এই মশা বংশ বিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার খেতে দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, খাওয়ার স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললেই মামনি দ্রুত সুস্থ হয়ে উঠবে।
2: চলো সোহানের মা, আমরা এখন বাড়িতে যাই। ডাক্তারাপা যেভাবে বললেন সেইভাবেই আমাদের চলতে হবে।
1: আর হ্যাঁ, যে ওষুধগুলো লিখে দিলাম নিয়মিত খাওয়াবেন, তাহলেই মামনি দ্রুত সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, আমরা তাহলে এবার উঠি।
1: আচ্ছা, আসুন।

এতক্ষণ ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক জীবন্তিকাটি শুনলেন। রচনা প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। জীবন্তিকাটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 3টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা ৩টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে আজ রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা রাষ্ট্রপতিকে জ্বালানি মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। গত কয়েকদিন তীব্র জ্বরে ভোগার পর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে গতরাতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আজ স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককালে স্পিকার বলেন, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক ভারত বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন সার্বভৌমত্বের ভিত্তিতে এ সম্পর্ক সামনে এগিয়ে যাবে। ভারতের হাই কমিশনার বলেন, দুই দেশের মধ্যে জনগণ কেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী। জনগণের সাথে জনগণের সম্পর্ক বিনির্মাণের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিচারকরা রায় লেখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিতে পারেন, তবে এর উপর নির্ভর করা যাবে না। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ এআই গভর্নেন্স সামার স্কুল ২০২৬ সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার ক্ষেত্রে বিচারককে নিজের মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও সততার প্রয়োগ করতে হবে। সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি আজ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে গত অর্থ বছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী নারীদের আত্মনির্ভরশীলতা নিশ্চিতে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অধীনে ধাউর জংশন থেকে আশুলিয়াগামী তুরাক নদীর উপর নির্মিত দুটি সার্ভিস লেন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম আজ এসব লেনের উদ্বোধনকালে বলেন, এই সড়কে যানবাহন চলাচলের জন্য কোনো টোল প্রদান করতে হবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা দ্রুত প্রশমিত হবে। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডক্টর জলিল রহিমি জাহানাবাদি আজ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের কল্যাণে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এ সময় উভয় পক্ষ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এদিকে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ইরানের রাষ্ট্রদূত জানান, তার দেশ সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তিকে প্রতিপক্ষ মনে করছে না। রাষ্ট্রদূত আরও বলেন, নিজেদের আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত ইরানের জন্য কোনো উদ্বেগের কারণ হবে না। মিশরের সিনাই উপদ্বীপের পূর্বাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত ও অপর ২৮ জন আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জনপ্রিয় পর্যটন শহর দাহাব ও নুয়েইবার মধ্যকার সড়কে আজ এ দুর্ঘটনা ঘটে। খেলার খবর ক্রিকেট। আজ দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮:৩০ শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, বোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে বাংলায় সংবাদ রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমে ঝিনুক মেলা ছবির গান শোনাব এন্ড্রু কিশোরের কণ্ঠে।

বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। প্রেরণ কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগের কারণে আজ বেলা একটা বেজে ৫৮ মিনিট থেকে বেলা ২টা বেজে ৩৬ মিনিট পর্যন্ত মোট ৩৮ মিনিট আমাদের মিডিয়াম ওয়েভের অনুষ্ঠান শোনা যায়নি, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ঘোষণাটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনারা ছায়াছবির গান শুনছেন। এবারে কাশেম মালার প্রেম ছবির গান শোনাব রিজিয়া পারভিন ও এম এ খালেকের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল ছায়াছবির গান। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন পাঁচমিশালি গান। প্রথমেই দেশের গান শোনাব মোহাম্মদ রফিকুজ্জামানের রচনায় মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে।

আপনারা পাঁচ মিশালি গান শুনছেন, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে একটি রবীন্দ্রসঙ্গীত শোনাব, শিল্পী অশোক সাহা।

আপনারা পাঁচ মিশালি গান শুনছেন, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শোনাব নজরুল সঙ্গীত, শিল্পী নন্দিতা মজুমদার।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পাঁচমিশালি গান। এই দুনিয়ার লেনা দেনা এমন একটি আধ্যাত্মিক গান আপনারা শুনলেন কামাল হাসানের কণ্ঠে। আধুনিক গানটি শুনলেন কাসাদুজ্জামান সেলিমের রচনায়। এবারে বাউল গান শোনাব চিশতি বাউলির কণ্ঠে।

0: এতক্ষণ পাঁচমিশালী গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল চারটের বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা বেগম। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে আজ রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা রাষ্ট্রপতিকে জ্বালানি মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। গত কয়েকদিন তীব্র জ্বরে ভোগার পর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে গতরাতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ রয়েছেন। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আজ স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককালে স্পিকার বলেন, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক ভারত বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন সার্বভৌমত্বের ভিত্তিতে এই সম্পর্ক সামনে এগিয়ে যাবে। ভারতের হাই কমিশনার বলেন, দুই দেশের মধ্যে জনগণ কেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী। জনগণের সাথে জনগণের সম্পর্ক বিনির্মাণের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তারে সংসদীয় প্রতিনিধি দলের সফর, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া ও সাংস্কৃতিক আদান প্রদান নিয়ে মত বিনিময় করেন। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিচারকরা রায় লেখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিতে পারেন, তবে এর উপর নির্ভর করা যাবে না। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ এআই গভর্নেন্স সামার স্কুল 2026-এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার ক্ষেত্রে বিচারককে নিজের মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও সততা প্রয়োগ করতে হবে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি আজ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে গত অর্থ বছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী নারীদের আত্মনির্ভরশীলতা নিশ্চিতে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অধীনে ধাওর জংশন থেকে আশুলিয়াগামী তুরাগ নদীর উপর নির্মিত দুটি সার্ভিস লেন যানবাহনের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম আজ এসব লেনের উদ্বোধনকালে বলেন, এই সড়কে যানবাহন চলাচলের জন্য কোনো টোল প্রদান করতে হবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দ্রুত প্রশমিত হবে। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডক্টর জলিল রহিমে জাহানাবাদি আজ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের কল্যাণে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এ সময় উভয় পক্ষ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এদিকে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ইরানের রাষ্ট্রদূত জানান, তার দেশ সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তিকে প্রতিপক্ষ মনে করছে না। রাষ্ট্রদূত আরও বলেন, নিজেদের আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত ইরানের জন্য কোনো উদ্বেগের কারণ হবে না। মিশরের সিনাই উপদ্বীপের পূর্বাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় 21 জন নিহত ও অনেকে আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জনপ্রিয় পর্যটন শহর দাহাব ও নুয়েবার মধ্যকার সড়কে আজ এ দুর্ঘটনা ঘটে। খেলার খবর ক্রিকেট। আজ দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে এশিয়ার ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
0: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে বাংলায় সংবাদ রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমে পুষ্পমালা ছবির গান শোনাবো এন্ডু কিশোর ও রুনা লায়লার কণ্ঠে।

আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এবারে শোনাব রশিয়া বন্ধু ছবির গান রুনা লায়লার কণ্ঠে।

0: আপনারা
1: ছায়াছবির জ্ঞান শুনছেন,
0: প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে।
1: এবারে রঙিন উজান ভাটি ছবির গান শোনাবো সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, শেষ হলো ছায়াছবির গান। প্রিয় শ্রোতা, রেলওয়ে আমাদের জাতীয় সম্পদ। আপনার এবং আপনার পরিবারের ভ্রমণকে নিরাপদ ও আনন্দদায়ক করতে সতর্ক থাকুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন। স্টেশনে এবং ট্রেনে ভ্রমণকালে আপনার মোবাইল, মানি ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখুন। অজ্ঞাত কিংবা সন্দেহভাজন কোনো ব্যক্তি বা ব্যাগের বিষয়ে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করুন। আর হ্যাঁ, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কোনো বিনোদন নয়, এটি এক মর্মান্তিক ও মারাত্মক অপরাধ। একটি পাথরের আঘাতে চিরতরে পঙ্গু হয়ে যেতে পারে কোনো নির্দোষ যাত্রী, হারিয়ে যেতে পারে একটি প্রাণ। আপনার সন্তান বা পরিচিত কেউ এই ধরনের অপরাধে লিপ্ত না হয় সেদিকে খেয়াল রাখুন। সচেতন হন, অপরাধ প্রতিরোধে এগিয়ে আসুন। বাংলাদেশ বেতার, খুলনা।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের

0: তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
0: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
0: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই পাঁচটি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
0: হ্যাঁ, অবশ্যই বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
0: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
0: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ, আপনাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময় 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও শ্রোতা বন্ধু, আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। একটি ঘোষণা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জন্মাষ্টমী উপলক্ষে আগামী 3 সেপ্টেম্বর 2026 বৃহস্পতিবার সকাল 10টায় ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় ও পুরোহিত সেবায়তগণের মধ্যে সম্মানী প্রদান করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াময় 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন পেশ করা হচ্ছে নাতে রাসুল।

0: গাইল রে গান মানব জাতি, গাইল রে বুলবুল মোহাম্মদ রসুল। আরো ভূমির গুলবাগে যায় ফুটলো একটি ফুল, সে যে আমার প্যারা নবী, সে যে আমার প্যারা নবী মুহাম্মদ রসুল। বিশ্ব জুড়ে খুশি
1: রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে রাসুল পেশ করা হলো। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন সূরা লোকমান আয়াত 18-19। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন সূরা নিসা আয়াত 135। বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।
2: আল্লাহু আকবার, আল্লাহ

0: إن رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময় আর তুমি জান্নাতে ঠিকানা বানিয়ে নিয়েছ। কোনো ব্যক্তির জন্য এটার অনুমতি নেই যে কাউকে তার জায়গা হতে উঠিয়ে নিজে ওই জায়গায় বসে পড়বে। কারো ঘরে প্রবেশ করবার অনুমতি নেওয়ার জন্য দরজার সামনে দাঁড়িয়েও না, হতে পারে ঘরের ভেতর দৃষ্টি পড়ে যাবে। বরং দরজার ডান অথবা বাম পাশে দাঁড়িয়ে অনুমতি নাও। যদি অনুমতি দেওয়া হয় তবে প্রবেশ করো, অন্যথায় ফিরে এসো। ধোঁকাবাজ, কৃপণ ও দান করে খোঁটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। আল হাদিস। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে। হামদের শিল্পী এবং রচয়িতা এস কে সাইদুর রহমান।

আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। প্রথমেই সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে গীতিকার নজরুল ইসলাম বাবু।

শ্রোতা বন্ধু, আপনাদেরকে আরও একটি দেশের গান শোনাবো। এবারে শিল্পী সুবীর নন্দী, গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ। আর হ্যাঁ শ্রোতা বন্ধু, এই গানটি শুনতে শুনতেই আপনাদেরকে আমরা নিয়ে যাব ঢাকা কেন্দ্রের আয়োজনে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar, the news read by SM Rafiqul Islam. Prime Minister Tariq Rahman said government is implementing several plans to resolve the country's gas and energy crisis. He said this while answering questions specified for him in Jatiya Sangsad today. Earlier, the sitting of the Sangsad resumed with Speaker Major Retired Hafizuddin Ahmed Bir Bikram in the chair. Prime Minister said at least 30 out of 150 gas wells has been dug to find out gas to meet increasing demand of the country. 140 MMCFD gas has been found and supplied to national grid so far, he added. Tariq Rahman said the government has taken an action plan for 4,500 square kilometers 2D seismic surveys and 4,200 square kilometers 3D surveys to explore the country's gas sources. In addition, the process of purchasing two more rigs is underway to strengthen BAPEX, he said. President Mirza Fakhrul Islam Alamgir has visited ailing Energy Minister Iqbal Hassan Mahmud Tuku at Ibrahim Cardiac Hospital in the capital. The doctors on duty briefed the president about the Energy Minister's physical condition. Energy Minister Iqbal Hassan Mahmud Tuku was admitted to Ibrahim Cardiac Hospital around last night following high fever for the past few days. He is now undergoing treatment under close observation by doctors. Speaker of the Bangladesh Jatiya Sangsad Major Retired Hafizuddin Ahmed Bir Bikram has said Bangladesh-India relations should move forward on the basis of mutual respect, sovereignty and people-to-people ties. He said these while Indian High Commissioner to Bangladesh Dinesh Trivedi paid a courtesy call on him at his office today. Indian High Commissioner Dinesh Trivedi said India is interested in building people-centric relations between the two countries. He said current government of India is working to fulfill people's aspirations by strengthening people-to-people relations. During the meeting, Speaker and the High Commissioner exchanged views on parliamentary delegation visits, the Rohingya crisis and their rehabilitation, and exchanges in sports and culture as part of efforts to expand bilateral relations. Meanwhile, talking to the reporters after the meeting, Indian High Commissioner said Prime Minister Tariq Rahman's visit to India depends entirely on Prime Minister. There is always opportunity to discussion in democracy, he added. State Minister for Foreign Affairs Humayun Kabir has expressed Bangladesh's firm optimism that tensions in the Middle East will resolve soon. He expressed the optimism while Iranian Ambassador to Bangladesh Dr. Zalil Rahimi Zahanabadi paid a courtesy call on him at Foreign Ministry today. State Minister also stressed that resolution of tensions in the Middle East is essential for lasting peace and stability of the globe. Meanwhile, briefing the journalists after the courtesy call, Iranian envoy said the country has no concern over any decision regarding possible joining Bangladesh in the Mecca Peace Pact. He explained, saying Iran has no conflict with Saudi Arabia and maintain good relations with Riyadh, while Turkey and Pakistan are very good friends of the Islamic Republic. The ambassador said there is no problem and difficulty from his country regarding the shipment of LNG, gas and fuel to Bangladesh. The Cabinet Committee on Government Purchase has approved procuring 4 cargoes of liquefied natural gas LNG to meet the country's energy demand. Finance Minister Amir Khosrow Mahmood Chaudhary presided over the meeting held at Bangladesh Secretariat today. The Election Commission has set a deadline of up to Monday next for voters to transfer from one area to another ahead of local government elections. The Commission issued a letter to end today. A bus crash in Egypt's eastern Sinai Peninsula has killed 21 people and left several others injured. The health ministry said the crash occurred today on the road between the popular tourist towns of Dahab and Nawala. Tensions rise again throughout the Middle East after the U.S. military launched a series of deadly attacks on Iran and it retaliated with drone and missile strikes against Gulf nations and Jordan. Iran's Revolutionary Guard says four soldiers died in a U.S. attack on Kerem Shah province, while at least five civilians were also killed during the wedding ceremony in southern Sirik. U.S. President Donald Trump says he couldn't care less whether Iran returns to negotiate to the end and 6 months war. Meanwhile, Iran's Supreme Leader Mustafa Khamenei said the country's armed forces have unforgettable lessons in store for the United States. Cricket in Sri Lanka will take on Indonesia in the Women's Asia Cup T20 cricket tournament in Dubai today. The match is scheduled to start at 8:30 p.m. Bangladesh time. Final weather and focus valley till moon tonight says there is no chances of rain or thunder showers, with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Jashore, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, and Cox's Bazar. River boats in these areas are to hoist caution signal number one. And that is the end of the news.
1: Assalamu alaikum. বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি আব্দুল মান্নান। নিম্ন আয়ের 1 কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য 2 কোটি লিটার পরিশোধিত পাম অয়েল ও 10,000 মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে 445.6 কোটি টাকা। আজ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য, চলতি অর্থ বছরই টিসিবির ভোজ্য তেল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 22 কোটি লিটার। এরই মধ্যে 84,1,802 লিটার ভোজ্য তেল কেনা হয়েছে। এদিকে চলতি অর্থ বছরে টিসিবির মসুর ডাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,20,000 মেট্রিক টন। এরই মধ্যে 8,250 মেট্রিক টন মসুর ডাল কেনা হয়েছে। এছাড়া কৃষি উৎপাদন অব্যাহত রাখা ও কৃষকদের চাহিদা মেটাতে মরক্কো থেকে 70,000 মেট্রিক টন ডিএপি ও টিএসপি সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে 40,000 মেট্রিক টন ডিএপি এবং 30,000 মেট্রিক টন টিএসপি সার রয়েছে। দুই ধরনের সার আমদানিতে মোট ব্যয় হবে 688.70 কোটি টাকা। আজ সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরে মরক্কো থেকে 5,60,000 মেট্রিক টন ডিএপি সার আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে। এরই মধ্যে দেশটি থেকে 2,00,000 মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হয়েছে। 12 কেজি এলপি গ্যাসের দাম 13 টাকা কমিয়ে 1,585 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এই দাম নির্ধারণ করে। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 4 দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী 25তম টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন 2026 শুরু হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফুদ্দিন আহমেদ চৌধুরী আজ এই প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে টেক্সটাইল ও অ্যাপারেল, মেশিনারি, ইয়ার্ন, ফেব্রিক, স্ট্রিমস, অ্যাক্সেসরিজ, ডাই স্টাফ, কেমিক্যাল অ্যান্ড আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ব্যবসায়িক ও দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে। দেশের পর্যটন শিল্পকে বৈশ্বিক বাজারের সঙ্গে সংযুক্ত করা এবং আন্তর্জাতিক ট্রাভেল ট্রেড প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি ব্যবসায়ের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে আগামীকাল 3 দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল মার্ট রাজধানীতে শুরু হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন। মেলায় প্রায় 100টি প্রদর্শন প্রতিষ্ঠান, 60 জন ট্রেড ক্রেতা এবং 15,000 দর্শনার্থী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 388টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটে লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 239টির, কমেছে 92টির এবং অপরিবর্তিত ছিল 57টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 23 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5660 পয়েন্টে। ডিএসইতে আজ 731.07 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল 596.82 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123 টাকা, ক্রয় 160 টাকা এবং থাইবাতে বিক্রয় 3.72 টাকা, ক্রয় 3.66 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ ও সুন্দর আছেন। সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা।
1: প্রিয় শ্রোতা বন্ধু, ভালোবাসা কোনো ব্যাকরণ মেনে চলে না, এর কোনো নির্দিষ্ট হিসেব নিকেশের খাতাও থাকে না। এটি আসলে দুটি হৃদয়ের মাঝে গড়ে ওঠা এক অদ্ভুত নীরব সমঝোতা, যেখানে হাজারো শব্দহীনতার মাঝেও পৃথিবীর সবচেয়ে গভীর কথাগুলো অনায়াসে প্রকাশ পেয়ে যায়।
0: কাউকে সত্যি মন থেকে ভালোবাসার মানে শুধু তার সুন্দর দিকগুলোকে পছন্দ করা নয়, বরং ভেতরের সমস্ত খামতি, জেদ, ত্রুটি আর পূর্ণতাকে এক অদ্ভুত মমতায় নিজের করে নেওয়া। এই অনুভূতি কখনো পূরণ হয় না, বরং প্রতিদিন এক নতুন রূপ নিয়ে আমাদের সামনে হাজির হয়। কখনো এক চিমটি হাসিতে, আবার কখনো বা এক বুক দীর্ঘশ্বাসে।
1: প্রকৃত ভালোবাসা হলো এক পরম নিরাপদ আশ্রয়, যেখানে পৌঁছালে এই কোলাহলময় পৃথিবীর সমস্ত ক্লান্তি আর ব্যস্ততা এক নিমেষেই শান্ত হয়ে যায়। এটা এমন এক টান যা দূরত্বকে মুছে দেয়, অভিমানকে ভালোবাসায় রূপান্তর করে এবং কোনো শর্ত ছাড়াই অপর মানুষটার ভালো থাকায় নিজের সুখ খুঁজে নেয়।
0: জীবন তো আসলে এক দীর্ঘ পথ চলা, আর সেই পথে ভালোবাসা হলো এমন এক জাদুকরী আলো যা অন্ধকারের মাঝেও আমাদের পথ দেখায় এবং বেঁচে থাকার প্রতিটি মুহূর্তকে করে তোলে আরও একটু বেশি অর্থপূর্ণ ও সুন্দর।
1: শ্রোতা বন্ধু, আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতেই শুনবেন "এ জীবন দিয়ে তোমাকেই দেখেছি", গানটির গীতিকাব্যকার ফজলুল হক সিদ্দিকী ও সুরকার অশোক কুমার সরকার। শ্রোতা বন্ধু, চলুন শুনে আসি শিল্পী আসমা বাশারের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে অনুষ্ঠিত আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা।
1: প্রিয় শ্রোতা বন্ধু, যার প্রতি সত্যিকারের ভালোবাসা জন্মে তার উপর অধিকারটাও একটু বেশি থাকে। তার হাসিতে নিজের আনন্দ খুঁজে পাওয়া, তার কষ্টে নিজের মন খারাপ হওয়া, তাই তাকে নিয়ে একটু বেশি ভাবনা ও একটু বেশি অভিমান করা, একটু বেশি যত্ন নিতে চাওয়া,
0: এই অধিকার আসলে কোনো দাবি নয়, এটা ভালোবাসার মায়া। প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার ইচ্ছে, তার পাশে থাকার আকাঙ্ক্ষা আর হারিয়ে ফেলার ভয় থেকেই এই অধিকার জন্ম নেয়। তবে সত্যিকারের ভালোবাসায় অধিকার মানে বেঁধে রাখা নয়, বরং এমনভাবে পাশে থাকা যেন সে নিজের ইচ্ছেতেই বারবার কাছে ফিরে আসতে চায়।
1: শ্রোতা বন্ধু, আমরা এখন যে গানটি শুনব, সেই গানের প্রতিটি লাইনে বলা হয়েছে প্রিয় মানুষটির উপর অধিকার ফলানোর কথা, তোমার মনের জমিনে। গানটি মোহাম্মদ মামুনাল ফরিদের কথায় ও মোহাম্মদ শফিকুর রহমান রুবেলের সুরে গানটি কণ্ঠে তুলেছেন শিল্পী মোহাম্মদ ইকবাল হোসেন। শ্রোতা বন্ধু, তাহলে চলুন শুনে আসি।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে অনুষ্ঠিত আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় মানুষটি পাশে থাকলে মনে হয় মনের গভীরে সুখের রং খেলা করে। আসলে কি সুখের কোনো রং হয়? আর এই উত্তরটি নিয়ে আসছেন শিল্পী চম্পা বণিক রঙ্গু সাহাবুদ্দিনের কথায় তিমির নন্দীর সুরে।
1: সুখের কি রং

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গানটি হল সুখের দোলা আমায় দিয়ে যাবে তুমি দুঃখ নিয়ে।
1: শ্রোতা বন্ধু, আর এই গানের একটি কথার ভেতরেই যেন লুকিয়ে আছে হাজারটা অনুভূতি। ভালোবাসার মানুষটাকে যখন সত্যি করে ভালোবাসা যায়, তখন তার সুখের কাছে নিজের কষ্টগুলো ছোট হয়ে যায়। তাকে কাছে পাওয়ার ইচ্ছে থাকে, তার সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন থাকে, তবুও কখনো কখনো ভাগ্য সেই মানুষটাকে আমাদের কাছ থেকে দূরে নিয়ে যায়।
0: আর তখন ভালোবাসা থেকে যায়, শুধু মানুষটা আর থাকে না। গানটির গীতিকাবকার GM ফারুক ও সুরকার দীপক কুমার দে। গানটি শুনব শিল্পী দিবাকর বিশ্বাসের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধু, আজকের মতো আমাদের সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন পপি দাস, উপস্থাপনায় ছিলাম আমি ইফাতারা ইরা
1: এবং আমি শিমুল হোসেন।
0: অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান
1: এবং সুরের মেলা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
0: সবাই খুব ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন এবং বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সাথেই থাকুন।
1: ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ। পরিচালনায় এস এম রফিকুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমানা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসীন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 3রা সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে উসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় ও পুরোহিত সেবায়গতের মধ্যে সম্মানী প্রদান করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, এবারে শুনবেন বৃক্ষরোপণের গান। শিল্পী সান শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার। গীতিকার সিরাজুল হক সিরাজ এবং সুরকার সান শাহ।

0: শানশা, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদারের কণ্ঠে শুনলেন বৃক্ষরোপণের গান। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকায় হোক, যে কোনো জেলা শহরের এলাকায় হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্র তত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্র তত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি, গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি, তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে, সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রুমা খন্দকার।

প্রিয় শ্রোতা, দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন রুমা খন্দকার। বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শামিমা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি সংকট থেকে উত্তরণের জন্য সরকার বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানান। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক পুনরায় বসে। প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারের সময় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্সকে রীতিমতো পঙ্গু করে রাখা হয়েছিল। তারেক রহমান বলেন, দীর্ঘদিন পর্যাপ্ত গ্যাস অনুসন্ধান না হওয়ায় এবং আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট জ্বালানি সংকট থেকে উত্তরণের জন্য বর্তমান সরকার কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছে। সংসদ নেতা বলেন, গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৫০টি কূপ খনন কর্মসূচির আওতায় ৩০টি কূপ খননের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এর মাধ্যমে ১৪০ MMCFD গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে চলমান ৭টি কূপ খনন শেষ হলে আরও ৮৫ MMCFD গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। অবশিষ্ট কূপসমূহ খননের জন্য পর্যায়ক্রমে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আগামী ৬ মাসের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করবেন তাদের গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ১৫ পয়সা দরে কিনবে। তিনি বলেন, বাল্ক রেটের অতিরিক্ত অর্থ সরকার প্রণোদনা হিসেবে দেবে। এতে গড়ে প্রতি ইউনিট ৬ থেকে ৭ টাকা উৎপাদন ব্যয়ের বিপরীতে ৪৫% পর্যন্ত মুনাফার সুযোগ সৃষ্টি হবে। এ সুবিধা পরবর্তী ৩ বছরের জন্য প্রযোজ্য হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে আজ রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা রাষ্ট্রপতিকে জ্বালানি মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। গত কয়েকদিন তীব্র জ্বরে ভোগার পর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে গতরাতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককালে স্পিকার বলেন, দুদেশের জনগণের মধ্যকার সম্পর্ক ভারত বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন সার্বভৌমত্বের ভিত্তিতে এ সম্পর্ক সামনে এগিয়ে যাবে। ভারতের হাইকমিশনার বলেন, দুদেশের মধ্যে জনগণ কেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী। জনগণের সাথে জনগণের সম্পর্ক বিনির্মাণের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তারে সংসদীয় প্রতিনিধি দলের সফর, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া ও সাংস্কৃতিক আদান প্রদান নিয়ে মত বিনিময় করেন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অধীনে ধাউর জংশন থেকে আশুলিয়াগামী তুরাগ নদীর উপর নির্মিত দুটি সার্ভিস লেন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম আজ এসব লেনের উদ্বোধনকালে বলেন, এই সড়কে যানবাহন চলাচলের জন্য কোন টোল প্রদান করতে হবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন,

0: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দ্রুত প্রশমিত হবে। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড জলিল রহিমি জাহানাবাদি আস্থার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের কল্যাণে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এ সময় উভয়পক্ষ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এদিকে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ইরানের রাষ্ট্রদূত জানান, তার দেশ সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তিকে প্রতিপক্ষ মনে করছে না। রাষ্ট্রদূত আরও বলেন, নিজেদের আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত ইরানের জন্য কোনো উদ্বেগের কারণ হবে না। মিসরের সিনাই উপদ্বীপের পূর্বাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় 21 জন নিহত ও অনেকেই আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জনপ্রিয় পর্যটন শহর দাহাব ও নুয়েইবার মধ্যকার সড়কে আজ এ দুর্ঘটনা ঘটে। খেলার খবর ক্রিকেট। আজ দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। এদিকে টুর্নামেন্টের গতকালের খেলায় থাইল্যান্ডকে 35 রানে হারিয়েছে পাকিস্তান নারী দল। সবশেষে আবহাওয়া। আজ রাত 1:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:00।
1: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে অনুষ্ঠান রিলে করে শোনানো হল। এপালায় অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমি ইফাত সানিয়া ন্যান্সি, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শেখ আসাদুজ্জামান মিথুন, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 533.63 মিটারে অর্থাৎ 558 হার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও আপনারা অনুষ্ঠান শুনতে পাবেন। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রিড বাই শাইলা শারমিন স্নিগ্ধা। State Minister for Primary and Mass Education Bobby Hajjaj has said school feeding programs will be introduced in every government primary school in the country from the next year. This shows that school bags providing activities to students will be further expanded. He said this at a training workshop on classroom management, monitoring, accountability and changing expectations for local administration in primary education in Bangladesh at the PTI auditorium in Joshua today as chief guest. The state minister said the present primary education system will be reshuffled to make all schools in the country as effective and quality educational institutions. The government is emphasizing on health and education in all the government services. In future, government and private primary schools as well as kindergartens will be brought under the monitoring system. Presided over by Deputy Commissioner Mohammad Ashik Hassan, the workshop was attended among others by Joint Secretary Development of the Ministry of Primary and Mass Education Mohammad Mutia Rahman and Director of the Directorate of Primary Education Mohammad Masood Hussain as special guests. Divisional Deputy Director of Primary Education of Khulna Division, Dr. Mohammad Shafiqul Islam, delivered the welcome speech. District Primary Education Officers, Additional District Primary Education Officers, PTI Super, Assistant Super and all levels officials of the Primary Education Department of Khulna Division took part in it. Chairman of Khulna Development Authority KDA Advocate Sam Shafiqul Alam Mona has said people of all professions including the political and social organizations should work together to combat dengue instead of relying on any specific institutions. We should emphasize on creating mass awareness on destroying Aedes mosquito breeding grounds and controlling larvae. He said this while inaugurating the dengue prevention and mosquito killing campaign initiated by KDA today as chief guest today. The KDA chairman said mosquito killing and cleanliness campaign should not be limited to any specific area but should destroy mosquito breeding grounds in every house, office, court, hospital and all places of the city. He also said the public welfare-oriented government under the leadership of Prime Minister Tariq Rahman is determined to alleviate public sufferings, so it is impossible for any single organization to deal with this crisis. So people of all professions, including political, social and voluntary organizations, must come forward unitedly to prevent dengue. The chairman urged the city dwellers to keep their homes and surroundings clean. Member of KDA Muhammad Iqbal Hussain, Secretary Syed Farooq Ahmed, Director Dr. Zakia Sultana, Supervising Engineer Muhammad Mujibur Rahman, and concerned officials were present at that time. A guardians meeting of Meherpur Collectorate School was held at the Deputy Commissioner's Conference Room today. The meeting discussed on various issues related to improving the quality of education in the school, regular teaching of students, discipline and the development of overall education system. Presided over by the Deputy Commissioner Shilpi Rani Roy, the meeting was attended by the Additional Deputy Commissioner Education and ICT, teachers and guardians. The saplings of different types of fruit-bearing, wooden and medicinal trees were distributed among 400 students at the Uttur Narayanpur Secondary School ground under Sadar Upazila in Chinaidah on the occasion of 48th founding anniversary of Bangladesh Nationalist Party, BNP. President of BNP and Administrator of Zila Parishad Majid Khan attended the distribution program as chief guest. The Vice Chairman of BNP and President of District Chamber of Commerce, Chief Executive Officer of Zila Parishad and concerned officials were present at that time. Meanwhile, 5,000 saplings of different fruit-bearing trees were distributed among students of different educational institutions of Mongla Upazila in Bagerhat today. The president of Poro BNP and former Poro Mayor Muhammad Zulfikar Ali inaugurated the distribution program as chief guest. The president of Upazila BNP, organizing secretary of Poro BNP, and a large number of party leaders and workers were present at that time. Besides, more than 500 saplings of fruit-bearing, wooden and medicinal trees were planted on both sides of the road in the Benapol Poro Gate area in Joshua today on the occasion. General Secretary of Poro BNP inaugurated the tree plantation program as chief guest. A large number of party leaders and workers were present at that time. Football and Kishan Majumdar Shommilito Secondary School moved into final, defeating Dori Shalai Secondary School by 2-1 in the Aftabuddin Sriti Football Tournament at Abdul Ghani Secondary School ground under Shalika Upazila in Magura today. Finally, weather and focused valley till 1. Tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusts to squally wind at a speed of 45-60 km/h over the regions of Khulna, Joshua, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. River ports in these areas are the worst cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: Bangladesh Betar Khulna, Ekti Ghoshona. Maninir Pradhanmantri Tariq Rahman, Janmashtami Upolokhe Agami 3 September 2026 Tarik, Brihospotibar, Shokal 10tay, Osmani Sriti Milanayaton Dhakay, Sanatan Dharmabolombi Gonnomanno Byaktiborger Sathe, Shubhechha Binimoy O Purohit Shebayit Goner Moddhe Sommani Pradan Korben. Onushthanti Dhaka Kendrer Madhyome Relay Kore Shonano Hobe, Mediumwave 537.63 Metare Orthat 558 kHz, Eki Sathe FM 88.8 MHz, Echhara Bangladesh Betarer Mobile App Theke. Ghoshonati Shunlen. Bangladesh Betar Khulna. Ekhon Shunben Byaboharik Ingreji Shikhar Onushthan Cholo Ingreji Shikhi. Gronthona O Upasthapona Professor Muhammad Iqbal Hussain.
3: চলো ইংরেজি শিখি অনুষ্ঠান থেকে সুপ্রিয় শ্রোতা বন্ধুদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হল ইউজ অব প্রিপোজিশন বা প্রিপোজিশনের ব্যবহার। প্রিপোজিশন হল দুটি শব্দের মধ্যে একটি লিঙ্ক তৈরি করে, কানেকশন তৈরি করে। যেমনি কনজাংশনের কাজ হলো দুটি ক্লজ বা দুটি সেন্টেন্সের মধ্যে একটি কানেকশন তৈরি করে। প্রিপোজিশনের কাজ হলো দুটি ওয়ার্ডের মধ্যে একটি কানেকশন সৃষ্টি করে, দুটি সেটা দুটি নাউন হতে পারে, সেটা প্রোনাউন হতে পারে বা ক্লজ বা কোনো ধরনের ফ্রেজ হতে পারে। আমি যদি একটি উদাহরণ দিই, দি বুক ইজ অন দ্য টেবল, এখানে এই যে বললাম যে দি বুক ইজ অন দ্য টেবল, এই যে বই এর সাথে টেবিলের একটি সম্পর্ক, বইটা আছে কোথায়? টেবিলের উপরে। তাহলে এই যে বই এবং টেবিল এর মাঝখানে একটি শব্দ অন দ্য টেবিল, অন শব্দটি ব্যবহৃত হচ্ছে। তো অন এই বই এবং টেবিলের মাঝখানে একটি সম্পর্ক রচনা করছে, একটি সম্পর্ক তৈরি করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রিপোজিশনের কাজ হলো দুটি ওয়ার্ড, বিশেষ করে নাউন কিংবা প্রোনাউনের মধ্যে একটি সম্পর্ক তৈরি করা। তো আমি আমাদের যে মূল আলোচ্য বিষয়, যে প্রিপোজিশনের ব্যবহার, এখানে আমরা এই প্রিপোজিশনগুলো ক্রোনোলজিক্যালি মানে অ্যালফাবেটিক্যালি আলোচনা করব। তো অ্যালফাবেটিক্যালি অর্থাৎ যেমন শুরুতে আমরা এখানে রেখেছি অ্যাবাউট, একেবারে অ্যালফাবেটের এ দিয়ে শুরু হলো, তো এভাবে আমরা আলোচনা করব। এই যে অ্যাবাউট শব্দটি, অ্যাবাউট মানে সম্বন্ধে বা সম্পর্কে। আমি একটু উদাহরণ দিই, আই নো নাথিং অ্যাবাউট দি ম্যাটার, আই নো নাথিং অ্যাবাউট ম্যাটার সম্বন্ধে, বিষয়টি সম্বন্ধে আমি কিছুই জানি না। এখানে ম্যাটারের আগে এখানে অ্যাবাউট শব্দটি ব্যবহৃত হয়েছে, অ্যাবাউট দি ম্যাটার। তো শান্ত প্রিপোজিশনটা শান্ত নাউনের পরিপ্রেক্ষিতে বা প্রোনাউনের পরিপ্রেক্ষিতে ব্যবহৃত হয়। তো এই যে বললাম যে আই নো নাথিং অ্যাবাউট দি ম্যাটার, আমি বিষয়টি সম্বন্ধে জানি না, অ্যাবাউট সম্বন্ধে বা সম্পর্কে। তাহলে আমরা যখন এই সম্বন্ধে বা সম্পর্কে বোঝাতে চাই, মিন করি, তখন আমরা অ্যাবাউট শব্দটি ব্যবহার করব নাউনের পূর্বে। এরপরে যে শব্দটি হচ্ছে অ্যাবাব, অ্যাবাব অর্থ হল উপরে বা উচ্চতর অবস্থানে। যেমন উই আর ফ্লাইং অ্যাবাব দ্য ক্লাউডস, অ্যাবাব দ্য ক্লাউডস, মেঘের উপর দিয়ে আমরা উঠছিলাম। তো এই যে ক্লাউড, ক্লাউডের আগে অ্যাবাব ব্যবহৃত হয়েছে, এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রিপোজিশনটি সাধারণত নাউন কিংবা প্রোনাউনের পরিভাষে এবং দুটি শব্দের মধ্যে সম্পর্ক রচনা করে, তো সেটা হচ্ছে প্রিপোজিশন। আরেকটি উদাহরণ দিই, দ্য ইনফ্লেশন ইজ অ্যাবাভ 6%, মুদ্রাস্ফীতি 6%-এর উপরে, 6%-এর উপরে মুদ্রাস্ফীতি। তো এই যে 6%, এই 6%-এর আমি আগে অ্যাবাভ শব্দটি ব্যবহার করলাম, মানে ঊর্ধ্বে উপরে, মুদ্রাস্ফীতি 6%-এর উপরে, এই অ্যাবাভ শব্দটি এখানে ব্যবহার করেছি। আবার আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, হি ইজ অ্যাবাভ সাসপিশন, সে সন্দেহের ঊর্ধ্বে। তাহলে এই যে ঊর্ধ্বে, উপরে, উচ্চতর অবস্থানে, এটা বোঝাতে আমরা অ্যাবাভ শব্দটি ব্যবহার করেছি এখানে। তাহলে শ্রোতাবন্ধুরা, কিন্তু এই যে প্রথমে আমি ব্যবহার করলাম অ্যাবাউট মানে সম্বন্ধে বা সম্পর্কে, দ্বিতীয় তো কীভাবে আমরা এই যে দৈনন্দিন জীবনে আমরা যে কথোপকথন করব, তখন কিন্তু এই শব্দগুলো আমাদের মানে প্রিপোজিশনগুলো আমাদের প্রয়োগ করতে হবে বাক্যের আকারে। এরপরে যে শব্দটি হচ্ছে অ্যাক্রস, অ্যাক্রস মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা সর্বত্র। যেমন হি ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড, সে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে গেল, হি ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। হ্যাঁ, একদিক, যেমন হি সুইমস অ্যাক্রস দি রিভার, সে নদীর এক প্রান্ত এক সাইড থেকে আরেক পাশে সাঁতরিয়ে পার হয়, হি সুইমস অ্যাক্রস দ্য রিভার। তো তাহলে এই যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, নদীর এক প্রান্তে আরেক প্রান্তে, এইগুলো বোঝাতে আমরা অ্যাক্রস শব্দটি ব্যবহার করব। আর একটি উদাহরণ দিই, হিজ ফ্যামিলি ইজ স্ক্যাটার্ড অ্যাক্রস দি কান্ট্রি, তার পরিবার সমস্ত দেশে ছড়িয়ে আছে। হ্যাঁ, এটা সর্বত্র বোঝাতে। তাহলে এখানে কিন্তু অ্যাক্রসটা দুটি অর্থে ব্যবহৃত হয়, একটা হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, আরেকটা হচ্ছে সর্বত্র। তো হিজ ফ্যামিলি ইজ স্ক্যাটার্ড অ্যাক্রস দি কান্ট্রি, সর্বত্র ছড়িয়ে আছে। তো একরা শব্দটি শ্রোতা বন্ধুরা একরা হচ্ছে দুটি অর্থ আমরা এটি ব্যবহার করি, একটা হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, আরেকটা হচ্ছে সর্বত্র। এরপরে যে শব্দটি সেটা হচ্ছে আফটার, আফটার অর্থ হল পরে। উইল লিভ আফটার লাঞ্চ, আমরা মধ্যাহ্নভোজের পরে আমরা রওনা করব, যাত্রা করব। উইল লিভ আফটার লাঞ্চ, এই যে লাঞ্চের পূর্বে এখানে আফটার শব্দটি ব্যবহার করেছি, পরে আফটার হচ্ছে পরে। দে ওয়েন্ট আফটার ফাইভ, দে অ্যারাইভড আফটার ফাইভ, তারা পাঁচটার পরে উপস্থিত হলো, দে অ্যারাইভড আফটার ফাইভ। তার এই যে উপস্থিত হলো দে অ্যারাইভড আফটার ফাইভ পাঁচটার পরে, তো তাহলে এই যে আফটার ফাইভ পাঁচটার পরে, তো এখানে এটা এখানে পরে বোঝাতে আমরা এখানে আফটার ব্যবহার করেছি, দে অ্যারাইভড আফটার ফাইভ। আরেকটি উদাহরণ দেওয়া যাক, আফটার অ্যান আওয়ার আই ওয়েন্ট হোম, এক ঘন্টা পরে আমি বাড়ি গেলাম, আফটার অ্যান আওয়ার আই ওয়েন্ট হোম। তো তাহলে আমরা এই যে পরে, এই পরে বোঝাতে আমরা আফটার ব্যবহার করব। তো এখানে আমরা তিনটি উদাহরণ দিলাম, উইল লিভ আফটার লাঞ্চ, দে অ্যারাইভড আফটার ফাইভ, আফটার অ্যান আওয়ার আই ওয়েন্ট হোম। এরপরে আমরা যে শব্দটি ব্যবহার করব সেটি হলো এগেনস্ট, এগেনস্টের বিরুদ্ধে বা বিপরীতে, এগেনস্ট, আমরা এগেনস্ট বলবো না, আমরা উচ্চারণটা হবে এগেনস্ট, এগেনস্ট। আই কমপ্লেইন্ড এগেনস্ট হিম, আমি তার বিরুদ্ধে অভিযোগ করলাম, আই কমপ্লেইন্ড এগেনস্ট হিম। তাহলে এই যে তার বিরুদ্ধে আমি বিরুদ্ধে বোঝাতে এখানে আমি এগেনস্ট শব্দটি ব্যবহার করেছি। দ্যাট ইজ এগেনস্ট দি ল, এটি হলো আইনের বিরুদ্ধে, দ্যাট ইজ এগেনস্ট দি ল। তো তাহলে এই যে দুই জায়গায় দুটি শব্দ আমি ব্যবহার করলাম, প্রথমে আই কমপ্লেইন এগেনস্ট হিম, আর দ্বিতীয় সেন্টেন্সে দ্যাট ইজ এগেনস্ট দি ল, আইনের বিরুদ্ধে। তাহলে এই বিরুদ্ধে বোঝাতে আমরা এখানে এগেনস্ট শব্দটি বসিয়েছি, ব্যবহার করেছি। আবার বিপরীতও হতে পারে, দেয়ার ইজ এ ব্যাংক এগেনস্ট আওয়ার হাউস, আমাদের বাড়ির বিপরীতে একটি ব্যাংক আছে। আরেকটা উদাহরণ দিই, উই আর এগেনস্ট ডেথ পেনাল্টি, আমরা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, উই আর এগেনস্ট ডেথ পেনাল্টি। তাহলে এখানে এই যে উদাহরণগুলো দিলাম, এই সব উদাহরণগুলো মূলত বিরুদ্ধে বা বিপরীতে বোঝাতে আমরা ব্যবহার করেছি। এরপরে যে শব্দটি সেটা হচ্ছে অ্যালং, অ্যালং মানে সোজা বা কোনো কিছু বরাবর, অ্যালং। উই ওয়াকড অ্যালং দি স্ট্রিট, আমরা রাস্তা বরাবর হেঁটে গেলাম, উই ওয়াকড অ্যালং দি স্ট্রিট। আবার উই র্যান অ্যালং দি সি বিচ, আমরা সাগরের সৈকত বরাবর আমরা হাঁটলাম। তাহলে এই যে ওয়াক অ্যালং, র্যান অ্যালং।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন মাগরিবের নামাজের আজান ও দোয়ার পর।
4: যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত, সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে, সে অহংকার হতে মুক্ত। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুণাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন কাজী নজরুল ইসলামের কথামালায় মোহাম্মদ কুতুবুদ্দিন বক্তিয়ারের কণ্ঠে শুনবেন আল্লাহ পাকের শানে হাম।

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষা অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন।
1: মানে বরাবর, সোজা, স্ট্রেট, এটা বোঝাতে আমরা যখন সরাসরি স্ট্রেট বোঝাতে, স্ট্রেট হাঁটা বা দৌড়ানো বা জগিং করা, এগুলো বোঝাতে আমরা অ্যালং শব্দটি ব্যবহার করি। বরাবর বা সোজা, উই ওয়াকড অ্যালং দি স্ট্রিট, উই র্যান অ্যালং দি সি বিচ। তো তাহলে এই যে সোজা বা বরাবর, এটা বোঝাতে আমরা অ্যালং শব্দটি ব্যবহার করেছি। এরপরে যে শব্দ সেটা হচ্ছে অ্যামং। অ্যামং এর মধ্যে, মানে অনেক অনেকের মধ্যে কিংবা পরিবেষ্টিত বোঝায়। তাহলে সে অ্যামং মানে বিটুইন, মানে দুয়ের মধ্যে, বিটুইন হচ্ছে দুয়ের মধ্যে, আর অ্যামং মানে সে অনেকের মধ্যে। তো উদাহরণ দিয়ে আমি তাহলে ক্লিয়ার হই। আমরা যেমন, আওয়ার হাউজ ইজ অ্যামং মেনি ট্রিজ, আমাদের বাড়িটি অনেকগুলো গাছের মধ্যে অবস্থিত। আওয়ার হাউজ ইজ অ্যামং নিউমারাস ট্রিজ। তো তাহলে অ্যামং মানে অনেকগুলো, অনেক। যেমন আরেকটি উদাহরণ দিই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। দে ডিভাইডেড দ্য মানি অ্যামং দেয়ার চিলড্রেন, তারা তাদের টাকা পয়সা তাদের সন্তানদের মধ্যে ভাগ বাটার করে দিল। এমন, তাহলে এই যে অনেকের মধ্যে বোঝাতে আমরা এমন শব্দটি ব্যবহার করব, আবার দুইয়ের মধ্যে ব্যবহার বোঝাতে আমরা বিটুইন শব্দটি ব্যবহার করব। এরপরে যে শব্দটি সেটা হচ্ছে অ্যাজ। অ্যাজ মানে হিসেবে। শ্রোতা বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষ্য নেই যে প্রত্যেকটা প্রিপোজিশন কিন্তু আমাদের নাউনের কিংবা প্রণয়ের পূর্বে ব্যবহৃত আমাদের সেন্টেন্সে অন্য শব্দের সাথে, অন্য নাউন কিংবা অন্য প্রণাউনের সাথে একটি কানেকশন তৈরি করছে, একটি সম্পর্ক তৈরি করছে। তো অ্যাজ মানে হলো হিসেবে। শি ওয়ার্কস অ্যাজ এ মেইড সার্ভেন্ট, সে কাজ করে একজন একজন মহিলা, একজন কর্মচারী হিসাবে। হি ওয়ার্কস নারী কর্মী হিসাবে। শি ওয়ার্কস অ্যাজ এ মেইড সার্ভেন্ট, সে কাজ করে একজন নারী কর্মী হিসাবে। তাহলে এই অ্যাজ শব্দটি এই যে মেইড সার্ভেন্টের পূর্বে ব্যবহৃত হয়ে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আই নো হিম অ্যাজ অ্যান অনেস্ট ম্যান, আমি তাকে সৎ লোক হিসেবে জানি। আই নো হিম অ্যাজ অ্যান অনেস্ট ম্যান। তো এখানে অ্যাজ শব্দটি এই যে নাও অনেস্ট ম্যানের পূর্বে ব্যবহৃত হয়েছে, অ্যাজ অ্যান অনেস্ট ম্যান। তো তাহলে এখানে এইগুলো সব প্রিপোজিশনের ব্যবহার নাউন কিংবা প্রণয়ের পূর্বে। আই নো হিম অ্যাজ অ্যান অনেস্ট ম্যান, আমি তাকে একজন সৎ লোক হিসেবে জানি। হি ইজ ট্যালেন্টেড অ্যাজ এ স্টুডেন্ট, সে মেধাবী ছাত্র হিসেবে, সে ছাত্র হিসেবে মেধাবী। এখানে অ্যাজটা স্টুডেন্টের পূর্বে অ্যাজ ব্যবহার করেছি প্রিপোজিশন হিসেবে। আবার আরেকটি ওই যে অ্যাজের পরে যদি আমরা টু বসাই, সেটি আরেকটি অর্থ মিন করে, সেটা হলো অ্যাজ টু, মানে সম্পর্কে বা সম্বন্ধে। যেমন আই হ্যাভ নাথিং টু সে অ্যাজ টু দি ম্যাটার, বিষয়টি সম্বন্ধে আমার বলার কিছু নেই। তো এখানে অ্যাজ মানে হিসেবে, আর অ্যাজ টু মানে সম্পর্কে, অ্যাজ টু মানে হলো সম্পর্কে। আই হ্যাভ নাথিং টু সে অ্যাজ টু দি ম্যাটার, অ্যাজ টু দি ম্যাটার আই নো নাথিং, এই বিষয়ে আমি কিছুই জানি না। অ্যাজ টু, তো অ্যাজ টু মানে সম্পর্কে। এরপরে যেটি সেটা হচ্ছে অ্যাট। এই প্রিপোজিশনটা বহুল ব্যবহৃত প্রিপোজিশন অ্যাট, অ্যাট, অন, এটা বহুল ব্যবহৃত। আমরা অ্যাট নিয়ে অনেকটা লম্বা আলোচনা হবে আমাদের, অ্যাট দিয়ে এই প্রিপোজিশনটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তো আমরা যেমন নির্দিষ্ট একটা সময় যখন আমরা মিন করি, বোঝাতে চাই, তখন এটা আমরা অ্যাট ব্যবহার করি। দে অ্যারাইভড অ্যাট ফাইভ ও ক্লক, তারা পাঁচটার সময় উপস্থিত হলো। উই লেফট অ্যাট টু ও ক্লক, আমরা দুটোর সময় আমরা রওনা করলাম, চলে গেলাম। তাহলে এখানে হচ্ছে এই যে ফাইভ ও ক্লক, টু ও ক্লক, এর পূর্বে আমরা অ্যাট শব্দটি ব্যবহার করেছি, প্রিপোজিশনটি ব্যবহার করেছি। ছোটো কোনো স্থান বোঝাতে আমরা সাধারণত অ্যাট ব্যবহার করি। উই অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট ইন টাইম, আমরা যথেষ্ট সময় এয়ারপোর্টে আমরা উপস্থিত হলাম। তো এখানে অ্যারাইভের পরে অ্যাট শব্দটি ব্যবহার করেছি, এই মানে এয়ারপোর্টের পূর্বে আমরা অ্যাট শব্দটি ব্যবহার করেছি। তেমনিভাবে আরও মানে অনেক ব্যবহার হতে পারে, কী কী হতে পারে সেগুলো, যেমন অ্যাট দি বাস স্টপ কিংবা বাস স্ট্যান্ড, অ্যাট দি বাস স্টপ, অ্যাট দি ডোর, অ্যাট দি ব্যাক অব দি হাউস, বাড়ির পেছনে, অ্যাট দ্য ফ্রন্ট, সামনে, সম্মুখে, অ্যাট ওয়ার্ক, কাজে, যেমন হি ইজ অ্যাট ওয়ার্ক, সে এখন কাজে আছে। আমি পুরো সবগুলো পুরো সেন্টেন্স বলছি না, আমি সংক্ষিপ্ত আকারে প্রিপোজিশনের ব্যবহারগুলো দেখাচ্ছি, কখনো কখনো আমি উদাহরণও দিতে পারি। অ্যাট দি স্টেশন, হি রিস্ট হি ইজ নাও অ্যাট দি স্টেশন অ্যাট স্কুল, সে এখন স্কুলে আছে, হি ইজ অ্যাট স্কুল, হি ইজ নাও অ্যাট স্কুল অ্যাট ইউনিভার্সিটি, যেমন আই স্টাডি অ্যাট ঢাকা, আই স্টাডিড অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। সো তাহলে আমার স্কুল কলেজের ক্ষেত্রে, স্টেশনের ক্ষেত্রে, এয়ারপোর্টের ক্ষেত্রে, বাস স্টপের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাট প্রিফারেন্স শব্দটি ব্যবহার করব। আরও আরও কী ব্যবহার হয় এটার আমরা দেখি, যেমন অ্যাট এ স্মল ভিলেজ, ছোট গ্রামে, আই ওয়াজ বর্ন অ্যাট এ স্মল ভিলেজ, আমি একটি ছোট্ট গ্রামে আমার জন্ম হয়েছিল, আই ওয়াজ বর্ন অ্যাট এ স্মল ভিলেজ, অ্যাট এ স্মল ভিলেজ, অ্যাট এ অ্যাট দ্য হোটেল, তাহলে উই স্টেড অ্যাট দি হোটেল, উই স্টেড, স্টে আমার অবস্থান করা, এস টি এ ওয়াই স্টে, স্টেড অ্যাট দি হোটেল, আমরা হোটেলে অবস্থান করেছিলাম, অ্যাট দি পার্টি, পার্টিতে, তাহলে অ্যাট দি পার্টি, উই অ্যাট উই ওই আর অ্যাট দ্য পার্টি অ্যাট নাইন, নটার সময় আমরা পার্টিতে ছিলাম, ওই আর অ্যাট দি পার্টি অ্যাট নাইন। স্যার পার্টির ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করবো, হোটেলের ক্ষেত্রে অ্যাড ব্যবহার করবো, তারপরে আর কী হতে পারে, অ্যাট দি এজ অফ, বয়সে, তাহলে কী হতে পারে অ্যাট দি এজ অফ, হি ওয়েন্ট টু লন্ডন অ্যাট দি এজ অফ টোয়েন্টি, হি ওয়েন্ট টু লন্ডন অ্যাট দি এজ অফ টোয়েন্টি, 20 বছর বয়সে সে লন্ডনে গিয়েছিল। তো অ্যাট দি স্পিড অফ, গতিতে, দ্য ট্রেন ইজ রানিং অ্যাট দি স্পিড অফ 50 কিলোমিটার পার আওয়ার, অ্যাট দি স্পিড অফ, গতিতে, অ্যাট 9 ডিগ্রি সেলসিয়াস, 90 ডিগ্রি সেলসিয়াসে। তো এই যে 90 ডিগ্রি সেলসিয়াসে আমরা উদাহরণ দিতে পারি, দ্য ওয়েদার বিকামস ভেরি হট অ্যাট 90 ডিগ্রি সেলসিয়াস, দ্য ওয়েদার বিকামস ভেরি হট অ্যাট 90 ডিগ্রি সেলসিয়াস, অ্যাট দ্য র্যালি, র্যালিতে, অ্যাট দ্য কনসার্ট, কনসার্টে, অ্যাট ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা তাহলে এই যে দেখছি কী কী, যে হোটেলের ক্ষেত্রে, পার্টির ক্ষেত্রে, তারপরে সে র্যালির ক্ষেত্রে, কনসার্টের ক্ষেত্রে, ব্রেকফাস্ট, অ্যাট ব্রেকফাস্ট, হোয়াট ডু ইউ ইট অ্যাট ব্রেকফাস্ট, তুমি সকালের নাস্তায় কী খাও, হোয়াট ডু ইউ ইট অ্যাট ব্রেকফাস্ট, এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। আরও হয় যেমন অ্যাট বেড টাইম, ঘুমানোর সময়, অ্যাট বেড টাইম হি সুইসেস অফিস মোবাইল ফোন, অ্যাট বেড টাইম হি সুইসেস অফিস মোবাইল ফোন, তাহলে এই যে আমরা দেখছি যে এখানে বেড টাইম, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে অ্যাট নাইট, রাতের বেলায়, অ্যাট 12, 12টায়, অ্যাট ইস আদার, পরস্পরের সাথে, অ্যাট এ গ্লান্স, চোখের পলকে, এগুলোর ক্ষেত্রে আমরা অ্যাট শব্দটি ব্যবহার করি। আবার কিছু কিছু ভার্ব আছে, সেই ভার্বের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি, ভার্বের পরে, শাউট অ্যাট, চিৎকার করে কারোর দিকে, হি শাউটেড অ্যাট মি, সে আমার দিকে চিৎকার করলো, হি শাউটেড অ্যাট মি, শাউটেড, লুক অ্যাট, হি লুকড অ্যাট মি, লুকড অ্যাট মি। তো এইভাবে আরও অনেক ভার্ব আছে যার পরে শান্ত অ্যাট হয়, মানে যেমন স্টিয়ার অ্যাট, তাকানো, স্টিয়ার অ্যাট মানে তাকানো, স্টিয়ার অ্যাট, ফ্রাউন অ্যাট, ভ্রুকুটি করা, ফ্রাউন অ্যাট, স্মাইল অ্যাট, কারোর দিকে তাকে হাসি দেওয়া, সিনিয়র অ্যাট, ভ্রুকুটি করা, নাক ছিটকানো, সিনিয়র অ্যাট, ওয়েব অ্যাট, হাতের ইশারা করা, ওয়েব অ্যাট, এইম অ্যাট, মানে নির্দিষ্ট কোনো একটা লক্ষ্য নির্ধারণ করা, এইম অ্যাট, শুট অ্যাট, গুলি ছোড়া, শুট অ্যাট। তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে শাউট অ্যাট, লুক অ্যাট, স্টিয়ার অ্যাট, ফ্রাউন অ্যাট, ফ্রাউন শব্দটা ভ্রুকুটি করা, স্টিয়ার অ্যাট মানে তাকিয়ে থাকা, স্মাইল অ্যাট, সিনিয়র অ্যাট, ওয়েব অ্যাট, এইম অ্যাট, স্কুল, শুট অ্যাট, এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপারেশন শব্দটি ব্যবহার করি। আমি শ্রোতাবন্ধুর আগে বলেছি যে এই অ্যাট প্রিপারেশনটি ব্যাপক ব্যবহৃত হয়, অর্থাৎ যে প্রিপারেশন আমরা ব্যবহার করি তার মধ্যে অ্যাটের প্রচুর ব্যবহার হয়ে গেছে, সুতরাং আমাদের সঠিক ব্যবহারটা জানতে হবে। যদি আমি এখানে বলি হি লুকড অন মি, তাহলে এটা ভুল হয়ে যাবে, হি লুকড অ্যাট মি, কাজে এই প্রিপারেশনের ব্যবহারটা আমাদের জানা খুবই জরুরি, খুবই আবশ্যক। আরও আরও প্রিপারেশন আরও ব্যবহার আছে, যেমন অ্যাট এ মিটিং, নাও হি ইজ অ্যাট এ মিটিং, সে এখন মিটিং আছে, হি ইজ অ্যাট এ মিটিং, অ্যাট এ লাইব্রেরি, হি ইজ অ্যাট এ লাইব্রেরি, হি ইজ রিডিং, হি ইজ স্টাডিং অ্যাট এ লাইব্রেরি, অ্যাট এ শপ, অ্যাট এ শপ দোকানে, অ্যাট দ্য হসপিটাল, হসপিটালে, অ্যাট সানরাইজ, সূর্যাস্তের, সূর্য উদয়ের সময়, অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট, সূর্য অস্তের সময়, অ্যাট লাঞ্চ টাইম, দুপুরে মধ্যাহ্ন বাজে নাও হি ইজ অ্যাট লাঞ্চ হি স্টপস ওয়ার্কিং অ্যাট লাঞ্চ টাইম অ্যাট মিড টাইম দুপুরে অ্যাট হোম বাড়িতে বা বাসায় অ্যাট নুন দুপুরে অ্যাট প্রেজেন্ট বর্তমানে অ্যাট দি মোমেন্ট এই মুহূর্তে সুতরাং আমরা সুতরাং আমি দেখতে পাচ্ছি যে অ্যাটের ব্যাপক ব্যবহার হয়ে গেছে শান্ত ছোটো ছোটো জায়গায় কিংবা সংক্ষিপ্ত সময়ের ক্ষেত্রে এই যে তাহলে আমরা কী দেখতে পাচ্ছি সময়ের ক্ষেত্রে এবং স্থানের ক্ষেত্রে জায়গার ক্ষেত্রে শান্ত অ্যাট ব্যবহার হয় এবং অপেক্ষাকৃত ছোটো জায়গার ক্ষেত্রে অ্যাট শব্দটি ব্যবহার হয় ইন শব্দটি কিন্তু অপেক্ষিত বড় জায়গার ক্ষেত্রে ব্যবহৃত হয় ইন আর অ্যাটটা অপেক্ষিত ছোটো জায়গার ক্ষেত্রে ব্যবহৃত হয় বা ছোটো সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় অ্যাট এরপরে আমরা অ্যাটের আরও কিছু আমরা ব্যবহার আমরা দেখি যেমন ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট হতাশ হিজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট হিজ পারফরমেন্স সে তার যে পারফরমেন্স যে কাজ সেই কাজে সে অসন্তুষ্ট হতাশ এম্বারাসড অ্যাট এম্বারাসড হচ্ছে কোনো বিষয়ে বিব্রত হওয়া এম্বারাসড অ্যাট এম্বারাসড অ্যাট ফিউরিয়াস অ্যাট ফিউরিয়াস মানে ক্ষিপ্ত হওয়া ফিউরিয়াস অ্যাট ইরিটেটেড অ্যাট যেমন আই ওয়াজ ইরিটেটেড অ্যাট হিজ বিহেভিয়ার আমি তার আচরণে ক্ষুব্ধ হলাম ইরিটেটেড অ্যাট প্লিজড অ্যাট আই ওয়াজ প্লিজড অ্যাট হিজ বিহেভিয়ার সারপ্রাইজড অ্যাট বিস্মিত হওয়া আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ মিসবিহেভিয়ার আমি তার খারাপ আচরণে বিস্মিত হলাম সারপ্রাইজড অ্যাট হিজ মিসবিহেভিয়ার জিয়ার অ্যাট জে ডবল ইয়ার জিয়ার অ্যাট মানে আছে মানে মুখ ভাঙানো বা নাক ছিটকানো জিয়ার অ্যাট লাপ অ্যাট উপহাস করা লাপ অ্যাট হাসা সিনিয়র অ্যাট সিনিয়র শব্দটা ওই একই ধরনের শব্দ মানে নাক ছিটকানো বা ভ্রুকুটি করা ওয়ান্ডার অ্যাট বিস্মিত হওয়া তা আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের শব্দ শান্ত ভার্বের এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এই ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এম্বারাসড অ্যাট আবার এগুলো সরাসরি অ্যাডজেক্টিভ ফিউরিয়াস অ্যাট ইরিটেটেড অ্যাট প্লিজড অ্যাট সারপ্রাইজড অ্যাট জিয়ার অ্যাট এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম যেমন প্রি সারপ্রাইজড অ্যাট তো তাহলে আমরা এই সমস্ত শব্দের ক্ষেত্রে কিন্তু অ্যাট ব্যবহার করবো অ্যাট না ব্যবহার করে যদি অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করি তাহলে এই যে অর্থটা পাল্টে যাবে কিংবা এটা ক্লিয়ার হবে না এটা অর্থটা ক্লিয়ার হবে না এটা একটা ভুল ব্যবহার হয়ে যাবে তো আমাদের মনে রাখতে হবে প্রিপোজিশন কিন্তু কিছু কিছু ব্যাপার আছে মুখস্থ করার ব্যাপার প্রিপোজিশন বানানোর কিছু নেই এখানে তৈরি করার কিছু নেই প্রিপোজিশনটা পিওরলি কিন্তু এটা নির্ধারিত এবং সেটি মুখস্থ করতে হবে শ্রোতা বন্ধুরা প্রিপোজিশন আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা আরও প্রিপোজিশনের আমাদের ব্যবহার আছে ব্যাপক ব্যবহার করি প্রিপোজিশন সেটা হচ্ছে যে আমি এখানে একটা ই দিই মানে মাল্টিপল ইউজ শ্রোতা বন্ধুরা আপনাদের বলতে হবে যে এর সঠিক প্রিপোজিশনটা কি যেমন শি ইজ ইন্টারেস্টেড ড্যাশ মিউজিক এখানে সঠিক প্রিপোজিশন কি এটা বলতে হবে এখানে কি কি অপশান আছে অপশান হলো ইন অ্যাট উইথ শি ইজ ইন্টারেস্টেড ড্যাশ মিউজিক শি ইজ ইন্টারেস্টেড ড্যাশ মিউজিক ইন অ্যাট উইথ তো শি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক ইন্টারেস্টেড ইন ইন্টারেস্টের পরে কিন্তু অন্য কোনো প্রিপারেশন দিলে হবে না সঠিক প্রিপারেশনটা হলো ইন্টারেস্টেড ইন শি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক এখানে অন্য কোনো প্রিপারেশন দিলে ভুল হয়ে যাবে শ্রোতা বন্ধুরা এটা আমার সাথে একটু বলুন আপনারা শি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক ইন্টারেস্টেড ইন শি ইজ হি ইজ ইন্টারেস্টেড ইন ক্রিকেট হি ইজ ইন্টারেস্টেড ইন রিডিং বুকস বই পড়ে আগ্রহী সো তাহলে ইন্টারেস্টেড হলেই কিন্তু এরপরে ইন দিতে হবে অন্য কোনো বিকল্প কোনো প্রিপারেশন ব্যবহার করার সুযোগ নেই আই এম গুড ড্যাশ লার্নিং ল্যাঙ্গুয়েজ গুড অ্যাট মানে কোনো কিছুতে দক্ষ ভালো আই এম গুড অ্যাট লার্নিং ল্যাঙ্গুয়েজ আমি ভাষা শিক্ষায় দক্ষ আই এম গুড অ্যাট তাহলে গুড অ্যাট মানে আছে দক্ষ বা আগ্রহী বা স্কিল্ড যেটাকে বলে স্কিল্ড তো আই এম গুড অ্যাট লার্নিং ল্যাঙ্গুয়েজ তো আই এম গুড অ্যাট সুতরাং এখানে যদি অন্য কিছু দি গুড ফর বা গুড অন এগুলো দিলে ভুল হয়ে যাবে সুতরাং আমাদের মনেই রাখতে হবে যে আই এম গুড অ্যাট এর কোনো বিকল্প নেই আমি বলেছি যে প্রিপোজিশনটা কিন্তু মুখস্থ রাখতে হবে এবং অন্য কোনো মানে প্রিপোজিশন বসালে হবে না হি ইজ ফেড ড্যাশ ওয়ার্কিং সে মানে কাজ করে সে বিরক্ত কাজ করে বিরক্ত ফেড ফেডের পরে কিন্তু আপ হয় ফেড আপ আপনা দিয়ে অন্য কোনো প্রিপোজিশন দিলে যদি আমরা অ্যাড কিংবা ফর কিংবা উইথ বা অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করি তাহলে এটা ভুল হয়ে যাবে। সুতরাং ফেডের পরে আপ দিচ্ছি, ফেড আপ। তাহলে আসছে যে ইন্টারেস্টেড ইন, গুড অ্যাট, ইন্টারেস্টেড ইন, গুড অ্যাট, গুড অ্যাট। আমরা অনেকে গুড ইন ব্যবহার করে ভুল করে, এটা সঠিক সঠিক হলো গুড অ্যাট, গুড ইন না গুড অ্যাট, ইন্টারেস্টেড ইন, গুড অ্যাট, ফেড আপ, টেক কেয়ার ড্যাশ ইউর হেলথ, তোমার শরীরের যত্ন নাও, টেক কেয়ার। তা টেক কেয়ারের পরে তাহলে কী হবে এটা? আমি অপশান কী অপশান আছে, অফ, ফর, উইথ, তিনটা অপশান আছে, অফ, ফর, উইথ, টেক কেয়ার অফ ইয়োর হেলথ, টেক কেয়ার অফ, টেক কেয়ার পরে সবসময় অফ হয়, অন্য কোনো প্রিপারেশন দিলে এটা ভুল হয়ে যাবে, টেক কেয়ার অফ ইয়োর হেলথ। কাজে এখানে সঠিক প্রিপারেশন হলো অফ, কাজে ফর উইথ যেটা দেওয়া আমি বলেছি এটি সঠিক নয়, সঠিক হলো টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ ইয়োর হেলথ। এরপর এসে দি ডগ জাম্পড, জাম্প করলো, লাভ দিল, দি ডগ জাম্পড ড্যাশ দি ওয়াল। তাহলে এই যে জাম্প ড্যাশ দি ওয়াল, তাহলে এখানে কী প্রিপারেশন কী আছে? ফর আছে, বিফোর আছে, ওভার আছে, ফর, বিফোর আর ওভার। দ্য ডগ জাম্পড ওভার দি ওয়াল, দেওয়ালের উপর দিয়ে। এটা খেয়াল করতে হবে যে একটি কুকুর জাম্প দিল কিসের উপর দিয়ে? দেওয়ালের উপর দিয়ে, কেন উপরে হলে তো ওভার হয়, কাজে এখানে অন্য কোনো প্রিপারেশন হতে পারে না। একটি মানে ধারণারও ব্যাপার, একটি কমন সেন্সের ব্যাপার। তাহলে সঠিকটা হলো দি ডগ জাম্পড ওভার দ্য ওয়াল। এখানে ফর কিংবা বিফোর আমি যেটাই থাক না কেন এগুলো ভুল, এটা সঠিক নয়, সঠিকটা হলো ওভার, দ্য ডগ জাম্পড ওভার দি ওয়াল। হি ডিড নট রিপ্লাই, হি ডিড নট রিপ্লাই ড্যাশ মাই কোশ্চেন, হি ডিড নট রিপ্লাই ড্যাশ মাই কোশ্চেন, সে আমার প্রশ্নের জবাব দিল না। হি ডিড নট রিপ্লাই, রিপ্লাই অপশানগুলো কী কী? টু, ফর, অ্যাট, টু, ফর, অ্যাট। হি ডিড নট রিপ্লাই টু মাই কোশ্চেন, সঠিকটা হলো হি ডিড নট রিপ্লাই টু মাই কোশ্চেন, এটা হচ্ছে সঠিক। কাজে এখানে যদি টু না দিয়ে অন্য কোনো প্রিপারেশন ব্যবহার করে সেটা ভুল হয়ে যাবে। সঠিকটা হলো হি ডিড নট রিপ্লাই টু মাই কোশ্চেন। হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মি, সে আমার উপর রাগান্বিত হলো, হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মি। কী কী অপশান? অপশান হলো ফর, উইথ, অন, ফর, উইথ, অন, হি ওয়াজ অ্যাংরি উইথ মি। সত্য বন্ধু, এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে ব্যক্তি থাকে যখন, অ্যাংরি পরে যখন পার্সন থাকে, ব্যক্তি থাকে, তখন কিন্তু উইথ হয়, হি ওয়াজ অ্যাংরি উইথ মি, সে আমার ব্যাপারে রাগান্বিত হলো, আমার উপর রাগান্বিত হলো, হি ওয়াজ অ্যাংরি উইথ মি। কিন্তু যদি আচরণ বোঝা হয় তাহলে কিন্তু অ্যাট হবে, তখন অ্যাংরি উইথ হবে না, ব্যক্তি থাকলে অ্যাংরি উইথ, আর যদি আচরণ বোঝায় তাহলে অ্যাট হবে। যেমন হি ওয়াজ অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার, সে আমার আচরণে ক্ষুব্ধ হলো, হি ওয়াজ অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার, অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার কিংবা কন্ডাক্ট, হি ওয়াজ অ্যাংরি অ্যাট মাই কন্ডাক্ট কিংবা অ্যাট মাই বিহেভিয়ার। তবে ব্যক্তি থাকলে হবে হি ওয়াজ অ্যাংরি উইথ মি, এগুলো মনে রাখতে হবে। সত্য বন্ধুরা, হি স্টাডিজ ড্যাশ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, হি স্টাডিজ ড্যাশ ড্যাশ ঢাকা ইউনিভার্সিটি। এখানে অপশান তিনটা অপশান আছে, অ্যাট, উইথ, অন, অ্যাট, উইথ, অন। তো এখানে কি হতে পারে? হি স্টাডিজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, স্কুল কলেজের ক্ষেত্রে, হোটেলের ক্ষেত্রে, রেস্টুরেন্টের ক্ষেত্রে, দোকানের শপ এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করব, হি স্টাডিজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। তাহলে এখানে কিন্তু অ্যাট হবে, এখানে উইথ কিংবা অন কিংবা ইন এগুলো দিলে ভুল হয়ে যাবে। আরেকটা আমরা উদাহরণ দিই, হোয়াট ইজ দি ডিফারেন্স, হোয়াট ইজ দি ডিফারেন্স, পার্থক্যটা কী? হোয়াট ইজ দি ডিফারেন্স ড্যাশ দি টু থিংস, দুটো জিনিসের মধ্যে পার্থক্য কী, দুটো জিনিসের মধ্যে পার্থক্য কী? এই যে দুটো জিনিসের মধ্যে পার্থক্য, যখন এই দুটো জিনিসের মধ্যে বোঝাবে তখন কিন্তু বিটুইন, হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন দি টু থিংস, দুইজনের মধ্যে, দুটি জিনিসের মধ্যে বোঝাতে বিটুইন, অনেক জিনিসের মধ্যে বোঝাতে অ্যামং। এর আগে আমরা একটা আলোচনা করেছি যে অনেকগুলো জিনিসের ভিতরে বোঝাতে আমরা অ্যামং, বাট দুটি জিনিসের মধ্যে বোঝাতে আছে।
0: এতক্ষণ ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখে শুনলেন, পরিচালনা করলেন প্রফেসর ইকবাল হোসেন, সম্পাদনায় শেখ সোহেল আহমেদ, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তনুজা মণ্ডল। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর, আমি আবার বলছি এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.8 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 80% এবং সন্ধে 6টায় 76%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5টা বেজে 41 মিনিট এবং অস্ত যাবে 6টা বেজে 15 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: This is Bangladesh Betar giving you the weather report read by Shamima Nasrin. Dhaka Met Office forecast for the Inland River Ports valid till 1 AM says that the chances of rain or thundershower accompanied by temporary south or southeasterly gust or squalls at the velocity of 35-60 km/h over the regions of Joshua, Khulna, Barishal, Patuakhali, Noakhali, Kumila, Chattogram and Cox's Bazar. River ports of these areas have been advised to hoist cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now, focus for the entire country, valid till 6 PM tomorrow. Light to moderate rain or thundershower accompanied by temporary gusts may be expected over more places of Rangpur, Rashi, Dhaka, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions. Besides this, moderate type of heavy to heavy shower is expected over some places of the country. Day and night temperature is likely to remain nearly unchanged over the entire country. Today, the highest temperature of the country was 34.5 degrees Celsius in Chandpur and the lowest was 23.8 degrees Celsius in Sylhet. Today, the temperature of Dhaka was recorded maximum 30.6 degrees Celsius and minimum 25.5 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. was 80% and at 6 p.m. was 76%. The sun rises over Dhaka tomorrow at 5:41 a.m. and the sun sets at 6:15 p.m. And that is enough for weather report for this time.
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 5 সেপ্টেম্বর 2026 শনিবার বেলা 3টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সম্প্রচার করা হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। প্রিয় শ্রোতা, রেলওয়ে আমাদের জাতীয় সম্পদ। আপনার এবং আপনার পরিবারের ভ্রমণকে নিরাপদ ও আনন্দদায়ক রাখতে সতর্ক থাকুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন। স্টেশনে এবং ট্রেনে ভ্রমণকালে আপনার মোবাইল, মানি ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখুন। অজ্ঞাত কিংবা সন্দেহভাজন কোনো ব্যক্তি বা ব্যাগের বিষয়ে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করুন। আর হ্যাঁ, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কোনো বিনোদন নয়, এটি এক মর্মান্তিক ও মারাত্মক অপরাধ। একটি পাথরের আঘাতে চিরতরে পঙ্গু হয়ে যেতে পারে কোনো নির্দোষ যাত্রী, হারিয়ে যেতে পারে একটি প্রাণ, আপনার সন্তান বা পরিচিত কেউ যেন এই ধরনের অপরাধে লিপ্ত না হয় সেদিকে খেয়াল রাখুন। সচেতন হন, অপরাধ প্রতিরোধে এগিয়ে আসুন।
4: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামওয়ে 558 কিলোহার্জে এবং FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। কণ্ঠ দিয়েছেন ইসমত জেরিন ইভা, গীতিকার ফিরোজ খান্নুন।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন ইসমত জেরিন ইভার কণ্ঠে। গানটির রচয়িতা ছিলেন ফিরোজ খান্নন। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি মোহাম্মদ নাজমুল হক। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী বছর থেকে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম চালু করা হবে। শিক্ষার্থীদের জন্য জুতা ও স্কুল ব্যাগ প্রদান কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। তিনি আজ যশোর পিটি মধ্যে স্বাস্থ্য ও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়, আগামীতে সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডার গার্ডেনগুলোকে সরকারের মনিটরিংয়ের আওতায় আনা হবে। তিনি সেশন পরিচালনাকালে প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীর মৌলিক মানদণ্ড, বিদ্যালয় পরিদর্শনের নিয়ম ও কার্যপদ্ধতি, শিক্ষকদের প্রশিক্ষণ, গণমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতা এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উন্নয়নে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উন্নয়ন মোহাম্মদ মতিয়ার রহমান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালক মোহাম্মদ মাসুদ হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাগত বক্তৃতা করেন। খুলনা মহানগরীতে লিভিং ইন হটার ওয়ার্ল্ড, ইম্প্রুভড হিট প্রিপেয়ারনেস অ্যান্ড মিটিগেশন থ্রু কমিউনিটি রেসপন্সিভ আর্লি ওয়ার্নিং সিস্টেম ইন থ্রি গ্লোবাল সাউথ সিটিজ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এক অবহিতকরণ সভা নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, বিশেষ করে তাপদাহ এবং বাস্তব চিত্র বিবেচনা করে একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রস্তুত করা হবে, যা জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবেলায় খুলনা মহানগরীকে সমৃদ্ধ করবে। প্রকল্প বাস্তবায়নের সময়কাল হচ্ছে জুলাই ২০২৬ থেকে জুন ২০২৮ সাল পর্যন্ত। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী সচিব, প্রধান রাজস্ব কর্মকর্তা, প্রধান পরিকল্পনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সহ কেসিসির প্রকল্পভুক্ত ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও অংশীজনবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। পাবলিক হেলথ রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন অপরচুনিটিস শীর্ষক এক সেমিনার আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি ছিলেন। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ডক্টর উত্তম কুমার মজুমদারের সভাপতিতে উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনর রশিদ খান, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্ট লন্ডনের পাবলিক হেলথ স্ট্যাটিক্সের প্রফেসর হাফিজ টি এ খান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স অনুষদের পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ডক্টর এ বি এম আলাউদ্দিন চৌধুরী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ডেমোগ্রাফি অ্যান্ড হেলথ উইংয়ের যুগ্ম পরিচালক মোস্তাফা আশরাফুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। সেমিনারে জনস্বাস্থ্য গবেষণার বিভিন্ন দিক, গবেষণার সম্ভাবনা এবং উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য বিষয়ে গবেষণায় পরিসংখ্যানের গুরুত্ব, আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ এবং এক্ষেত্রে শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তর রোধে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক আলোচনা সভা আজ যশোরের শর্ষা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে কেবল আইনি বা প্রযুক্তিগত কড়াকড়ি যথেষ্ট নয়, দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিটি বিষয়ে সতর্কতা অবলম্বন এবং তথ্য যাচাইয়ের মানসিকতায় অপপ্রচার রোধের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি, উপজেলা বিএনপি সভাপতি সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। বাংলা কিউআরএ ক্যাশলেস বাংলাদেশ গড়ি শীর্ষক এক ক্যাম্পেইন আজ বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। এ ক্যাম্পেইনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নগদ টাকার পরিবর্তে বাংলা কিউআর ব্যবহার করে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে অগ্রণী ব্যাংক পিএলসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খেলার খবর ফুটবল। সাতক্ষীরা দেবহাটা উপজেলা টাউনশ্রীপুর কেদার মাঠে আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ ভাতশালা ফুটবল একাদশ টাইব্রেকারে ৪-৩ গোলে দক্ষিণ পারুলিয়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

0: ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় আজকের খেলায় সমাজবিজ্ঞান ডিসিপ্লিন 2-0 গোলে ডিএস ডিসিপ্লিনকে পরাজিত করেছে। হ্যান্ডবল যশোরে নতুন উপশহর বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট মাঠে 53তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন হ্যান্ডবল প্রতিযোগিতার বালক বিভাগের আজকের খেলায় যশোর জিলা স্কুল 8-1 গোলে মুন্সেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রিয় শ্রোতা, আজ শুনবেন শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যুই নারী। ঋতুবৈচিত্র্যে এখন চলছে শরৎকাল, আর শরৎ বাংলার প্রকৃতিতে এক অনন্য সৌন্দর্যের ঋতু। বর্ষার মেঘ ও বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে নীল রঙে সেজে ওঠে। সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা, কোমল রোদ এবং নির্মল বাতাস শরতের প্রকৃতিকে করে তোলে অপরূপ। নদী, খাল, মাঠ, ঘাট ও গ্রাম বাংলার সবুজ প্রকৃতিতে ফুটে ওঠে নতুন প্রাণের ছোঁয়া। শরৎকাল কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের পাশাপাশি কৃষকেরা বিভিন্ন শাকসবজি ও শীতকালীন সবজির জন্য জমি প্রস্তুত করেন। শরতের এমন চমৎকার সময়ে সবাইকে আমন্ত্রণ শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রত্যুই নারীর আজকের আয়োজনে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে যাওয়া যাক অনুষ্ঠানের মূল পরিবেশনায়। শীতকালীন সবজির চাহিদা সারা দেশে ব্যাপক, তাই মৌসুম শুরুর আগেই আগাম শীতকালীন সবজির চারা উৎপাদন করে কৃষকরা ভালো দামে বিক্রি করতে পারেন। এটি কৃষকের অতিরিক্ত আয়ের পাশাপাশি সৃষ্টি করতে পারে কর্মসংস্থান। প্রিয় শ্রোতা, এখন শুনবেন শীতকালীন সবজি চারা উৎপাদনে করণীয় এ বিষয়ে বিস্তারিত।
2: সম্মানিত শ্রোতা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। নারী শুধু পরিবারের মমতার আশ্রয় নন, তিনি সাহস, সম্ভাবনা ও সাফল্যের এক অনন্য প্রতীক। আজকে আমি কথা বলবো আমার সেসব প্রত্যয় নারী বন্ধের উদ্দেশ্যে। আজকে কথা বলার বিষয়বস্তু হচ্ছে আগাম শীতকালীন সবজি চারা উৎপাদনে করণীয়। কথা বলবার জন্য উপস্থিত আছি আমি তাহসিন তাবাসুম, অতিরিক্ত কৃষি অফিসার, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। শীতের সবজি বাগানের আসল কাজ শুরু হয় বর্ষা শেষ হবার আগেই, অর্থাৎ ভাদ্র থেকে আশ্বিন বা ইংরেজি আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে। আগাম শীতকালীন চারা তৈরির মানে হল শীত আসার আগেই রবি মৌসুমের সবজির বীজ থেকে সুস্থ চারা গড়ে তোলা। এই সময় ভালো চারা তৈরি করতে পারলে পরে ভালো ফলন পাওয়া যায়। আর চারা দুর্বল হলে গাছের বৃদ্ধি ধীর হয়, রোগ পোকার আক্রমণ বাড়তে পারে এবং ফলনও কমে যেতে পারে। তাই আগাম শীতকালীন সবজি চারা উৎপাদনে প্রথমে এমন জায়গা নির্বাচন করতে হবে যেখানে পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায়, বাতাস চলাচল ভালো থাকে এবং সেচ ও পানি নিষ্কাশনের ব্যবস্থাটা উন্নত হয়। আগাম শীতকালীন চারা তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বীজতলায় যেন পানি না জমে, এজন্য মাটি কিছুটা উঁচু করে বেড তৈরি করে নিতে হবে। আর বেডের দুই পাশে দুইটি নালা রাখতে হবে যাতে বৃষ্টির পানি দ্রুত বেরিয়ে যেতে পারে। এবার আসি বীজতলার মাটি কেমন হবে সে বিষয়ে। চারা তৈরির মাটি হতে হবে ঝুরঝুরে, পানি নিষ্কাশন যোগ্য, জৈব পদার্থ সমৃদ্ধ এবং রোগমুক্ত। সাধারণভাবে মাটির সঙ্গে ভালোভাবে পচা সার অথবা কম্পোস্ট এবং প্রয়োজন অনুযায়ী বালি বা অন্যান্য উপাদান মিশিয়ে ঝুরঝুরে করে নিতে হবে। এতে করে মাটি অতিরিক্ত পানি আটকে রাখবে না। এরপরের যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বীজ বপনের আগে বীজ নির্বাচন করা। আগাম শীতকালীন চারা তৈরির প্রথম শর্তই হল ভালো বীজ।

0: কেনার সময় বিশ্বস্ত উৎস থেকে বীজ ক্রয়, জাতের নাম ও মেয়াদ পরীক্ষা করার পাশাপাশি প্যাকেটের গায়ে দেওয়া তথ্য পড়ে রোগমুক্ত ও পরিষ্কার বীজ নির্বাচন করে নিতে হবে। একই সঙ্গে নিজের এলাকার মাটি, আবহাওয়া ও বাজারের চাহিদার সঙ্গে উপযোগী জাত নির্বাচন করাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বীজ নির্বাচনের পরে বীজ শোধনের দিকেও গুরুত্ব দিতে হবে। বীজবাহিত রোগ কমাতে বীজ শোধন একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক ব্যবস্থা, বিশেষ করে বর্ষার শেষভাগে যখন বীজতলায় আর্দ্রতা বেশি থাকে, তখন রোগ জীবাণুরও আক্রমণের ঝুঁকি থাকে। তাই ফসল ও রোগ অনুযায়ী অনুমোদিত বীজ শোধন পদ্ধতি অনুসরণ করা উচিত। তবে বীজ শোধনের ক্ষেত্রে নির্দিষ্ট রাসায়নিক, এটি প্রয়োগের মাত্রা ও সময়, বীজের ফসল, জাত এবং অনুমোদিত লেবেল নির্দেশন অনুযায়ী নির্ধারণ করতে হবে। এরপর প্রাক মৌসুমী বৃষ্টি থেকে চারাকে রক্ষা করতে বীজতলার উপর অস্থায়ী স্বচ্ছ পলিথিনের ছাউনি ব্যবহার করা যেতে পারে। তবে ছাউনি এমনভাবে দিতে হবে যেন বৃষ্টি আটকায় কিন্তু আলো ও বাতাস চলাচল করতে পারে। আবার অনেকেই মনে করেন চারা দ্রুত বড় করতে বারবার পানি দিতে হবে, তবে এটি কিন্তু ভুল ধারণা। বর্ষাকালে বীজতলায় আগে থেকেই পর্যাপ্ত আর্দ্রতা থাকে, তাই মাটি দেখে প্রয়োজন অনুযায়ী হালকা পানি দিতে হবে, কারণ অতিরিক্ত পানি শিকড়ে অক্সিজেনের ঘাটতি তৈরি করতে পারে, ছত্রাকজনিত রোগ বাড়াতে পারে এবং বীজ পচে গিয়ে চারার গোড়া দুর্বল করে দিতে পারে। এবার আসি রোগের বিষয়ে। চারা তৈরির সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগগুলোর একটি হল ডাম্পিং অফ বা চারা ধসা রোগ। এক্ষেত্রে প্রথমে চারা স্বাভাবিক মনে হলেও হঠাৎ গোড়ার অংশ নরম, বাদামি বা কালচে হয়ে যায় এবং চারা মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। এ রোগের সঙ্গে বিভিন্ন মাটিবাহিত ছত্রাক জড়িত থাকতে পারে। এটি প্রতিরোধের মূল কৌশল হল সুনিষ্কাশিত বীজতলা, অর্থাৎ অতিরিক্ত পানি নয়, পর্যাপ্ত বাতাস ও পরিচ্ছন্ন বীজতলা। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে বীজ খুব ঘন করে ফেললে চারাগুলো আলো ও বাতাস কম পায়, এতে করে চারা দুর্বল হয়ে রোগ দ্রুতই ছড়াতে পারে। তাই যতটা সম্ভব সমানভাবে ও পরিমিত ঘনত্বে বীজ বপন করতে হবে আর প্রতিদিন চারার অবস্থা পর্যবেক্ষণ করতে হবে, বিশেষ করে পাতা হলুদ হয়ে যাচ্ছে কিনা, গোড়া নরম বা কালো হয়ে যাচ্ছে কিনা, পাতায় কোনো দাগ দেখা যাচ্ছে কিনা, চারা অস্বাভাবিকভাবে লম্বা হয়ে যাচ্ছে কিনা বা মাটি অতিরিক্ত ভেজা কিনা, পাতার নিচে জাপ পোকা, সাদা মাছি বা থ্রিপস আছে কিনা, এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে। আশা করি এই বিষয়গুলো মেনে চললে আগাম শীতকালীন সবজি চারা উৎপাদন সহজেই সম্ভব হবে।
1: সবজি চাষ দারিদ্র বিমোচনের একটি কার্যকর উপায়। বাংলাদেশের গ্রামাঞ্চলে অল্প জমি ও স্বল্প পুঁজি ব্যবহার করে বিভিন্ন ধরনের সবজি চাষ করা যায়। সবজি চাষে তুলনামূলকভাবে কম খরচ হয় এবং অল্প সময়ের মধ্যেই ফলন পাওয়া যায়, ফলে কৃষকরা দ্রুত সবজি বিক্রি করে আয় করতে পারেন। এখন শুনবেন পুষ্টি নিরাপত্তা ও দারিদ্র বিমোচনে সবজি, এ সম্পর্কে বিস্তারিত।
2: আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভাবুন তো, একটি ছোট্ট বাড়ির আঙ্গিনা, সেখানে লাল শাক, পুঁই শাক, ঢেঁড়স, বেগুন, মরিচ, লাউ, মিষ্টি কুমড়া কিংবা টমেটো গাছ। প্রতিদিনের রান্নার জন্য পরিবারের সদস্যরা সেখান থেকে তুলে নিচ্ছেন তাজা সবজি, আর বাড়তি সবজি বিক্রি করে পরিবারের হাতে আসছে কিছু অতিরিক্ত আয়। একটি ছোট্ট সবজি বাগান একই সঙ্গে হতে পারে পুষ্টির উৎস, পরিবারের স্বাস্থ্য মাধ্যম এবং আয়ের একটি গুরুত্বপূর্ণ পথ। আজকের আলোচনার বিষয় পুষ্টি নিরাপত্তা ও দারিদ্র বিমোচনে সবজি, আর এ বিষয়ে আলোচনা করব আমি ডক্টর জান্নাত মাহবুবা খাতুন, কৃষি অর্থনীতিবিদ, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আমরা জানি খাদ্য নিরাপত্তা শুধু পেট ভরে খাবার পাওয়ার বিষয় নয়, আমাদের প্রয়োজন নিরাপদ, পুষ্টিকর ও বৈচিত্র্যময় খাবার, পাশাপাশি কৃষকের জন্য মুনাফার সংস্থান করে দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারে। সবুজ ও রঙিন শাকসবজি আমাদের খাদ্য তালিকায় ভিটামিন, খনিজ, খাদ্য আঁশ এবং বিভিন্ন উপকারী উদ্ভিজ্জ উপাদান যোগ করে। গাঢ় সবুজ শাক, গাজর, মিষ্টি কুমড়া, টমেটো প্রভৃতিতে উল্লেখযোগ্য পরিমাণ ক্যারোটিন ও ভিটামিন এ থাকে। কাঁচামরিচ, টমেটো, বাঁধাকপি ভিটামিন সি এর ভালো উৎস। মূল ও কন্দজাতীয় খাদ্য কিন্তু পুষ্টির ভাণ্ডার, বিশেষ করে আলু, কচু, মিষ্টি আলু প্রভৃতিতে প্রচুর পরিমাণে স্বেচ্ছার থাকে, আলুর খোসার নিচে প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদান থাকে। সব সবজিতে ভালো পরিমাণ পটাশিয়াম থাকে, কিন্তু কিছু শাকসবজি যেমন লাউ, শসা, ঝিঙ্গাতে পানির পরিমাণ বেশি থাকে, কিন্তু ক্যালোরি ও প্রোটিনের মান খুবই কম থাকে। ডায়েট কন্ট্রোলের জন্য এ ধরনের সবজিগুলো নির্বাচনের পরামর্শ দেওয়া হয়। বিভিন্ন ধরনের পাতাজাতীয় সবজি, বেগুন সহ বিভিন্ন রঙের সবজি খাদ্য তালিকায় বৈচিত্র্য আনে। তাই পুষ্টিবিদদের একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হল প্রতিদিনের খাবারে বিভিন্ন রঙের ও বিভিন্ন ধরনের সবজি রাখুন। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের মতে প্রতিদিন মাথাপিছু 220 গ্রাম সবজি গ্রহণ করা উচিত, কিন্তু আমাদের দেশে তার অর্ধেকও গ্রহণ করা হয় না। তাই এই হার বাড়াতে হলে বাড়ির আশেপাশে সবজির উৎপাদনের কোনো বিকল্প নাই। একই ধরনের সবজি প্রতিদিন না খেয়ে মৌসুম অনুযায়ী বিভিন্ন ধরনের শাকসবজি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা ভালো, কারণ একটি সবজি সব ধরনের পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করতে পারে না। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত বেশি সবজি নয়, বৈচিত্র্যময় ও নিরাপদ সবজি। এবার আসি দারিদ্র বিমোচনের কথায়। বাংলাদেশের কৃষিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সংখ্যা অনেক, তাদের অনেকেরই জমির পরিমাণ সীমিত। এই সীমিত জমিতে এমন ফসল নির্বাচন করা প্রয়োজন যেখান থেকে তুলনামূলক স্বল্প সময়ে আয় পাওয়া যায়। এক্ষেত্রে সবজি অত্যন্ত সম্ভাবনাময় একটি ফসল। অনেক সবজি স্বল্পমেয়াদে উৎপাদন করা যায় এবং একই জমিতে বছরের একাধিকবার বিভিন্ন ফসলের সঙ্গে সমন্বিতভাবে উৎপাদনের সুযোগ রয়েছে। ফলে কৃষক শুধু একটি ফসলের উপর নির্ভর না করে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে সারা বছর আয় করার সুযোগ সৃষ্টি করতে পারেন। একটি জমিতে মৌসুম অনুযায়ী শাক, লাউ, ঢেঁড়স, বেগুন, শিম, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো কিংবা অন্যান্য সবজির পরিকল্পিত চাষ করা যেতে পারে। তবে কোন ফসল লাভজনক হবে তা নির্ভর করে মৌসুম, মাটি, পানি, বাজার দর, উৎপাদন খরচ এবং স্থানীয় চাহিদার ওপর। তাই শুধু বেশি উৎপাদন নয়, বাজার বুঝে উৎপাদন করতে হবে। সবজি চাষের আরেকটি বড় সুবিধা হল শুধু কৃষকের আয় সৃষ্টি করে না, এই সঙ্গে জড়িত রয়েছে একটি বড় কর্মসংস্থান শৃঙ্খল। চারা উৎপাদন, নার্সারি, জমি প্রস্তুত, বীজ ও উপকরণ সরবরাহ, উৎপাদন, সংগ্রহ, বাছাই, গ্রেডিং, প্যাকেজিং, পরিবহন, পাইকারি ও খুচরা বিক্রয়, প্রতিটি ধাপে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এমনকি সবজি শুকানো, আচার, সস, জুস, শুকনো সবজি, অন্যান্য মূল্য সংযোজনমূলক পণ্য তৈরির মাধ্যমেও উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব। সবজি শুধু মাটি উৎপাদিত একটি ফসল নয়, এটি একটি পূর্ণাঙ্গ কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড। যাদের জমি নেই বা জমি খুব কম তারাও কিন্তু সবজি চাষ করতে পারেন। বাড়ির আঙ্গিনা, বসতভিটার চারপাশ, রাস্তার পাশের উপযুক্ত জায়গা, ছাদ, বারান্দা কিংবা বিভিন্ন ধরনের পাত্রে পরিকল্পিতভাবে সবজি উৎপাদন করা যায়। একটি পারিবারিক পুষ্টি বাগান পরিবারের সবজির চাহিদার একটি অংশ পূরণ করতে পারে। এতে দুটি সুবিধা হয়, পরিবারের খাদ্য তালিকায় তাজা ও নিরাপদ সবজি যোগ হয়, দ্বিতীয়ত বাজার থেকে সবজি কেনার খরচের একটি অংশ কমে যায়, আর বাড়তি উৎপাদন বিক্রি করতে পারলে পরিবারের আয়ও বাড়ে। বিশেষ করে নারীদের জন্য পুষ্টি বাগান হতে পারে একটি কার্যকর উদ্যোগ। পরিবারের নারী সদস্যরা চারা উৎপাদন, বীজ সংরক্ষণ, বাগানের পরিচর্যা, সবজি সংগ্রহ এবং প্রাথমিক প্রক্রিয়াজাতকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ফলে পুষ্টি, সাশ্রয় ও আয়, এই তিনটি বিষয়কে একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় অনাবাদি, পতিত জমি ও বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প, এর মাধ্যমে 4,90,000 পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করা হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, শুধু সবজি উৎপাদন করলেই পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে না। আমাদের প্রয়োজন নিরাপদ সবজি। রোগ ও পোকামাকড় দমনে প্রথমে সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা IPM অনুসরণ করা উচিত। জমি পরিষ্কার রাখা, আক্রান্ত গাছ বা অংশ অপসারণ, রোগ পোকা পর্যবেক্ষণ, ফেরোমন ফাঁদ, হলুদ স্টিকি ট্র্যাপ, জৈবিক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন উপায় ব্যবহার করা যেতে পারে। প্রয়োজনে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করতে হলে অবশ্যই সঠিক বালাইনাশক, সঠিক মাত্রা, সঠিক সময় ও সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বালাইনাশকের ব্যবহারের পর নির্ধারিত অপেক্ষাকাল মেনে সবজি সংগ্রহ করতে হবে। সংগ্রহের ক্ষতি কমাতে সঠিক সময়ে সবজি সংগ্রহ ও দ্রুত বাজারজাতকরণ। আসুন আমরা নিজেরা সবজি খাই, পরিবারকে সবজি খাওয়াই, নিরাপদ সবজি উৎপাদনে কৃষককে উৎসাহিত করি এবং স্থানীয় কৃষি পণ্যকে মূল্য দিই।
1: শ্রোতা বন্ধুরা, গান মানুষের মনকে প্রফুল্ল রাখে, মনকে রাখে সতেজ, তাই মন ভালো রাখতে গান শুনতে পারে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এখন সুরের ভেলায় ভাসাতে চাই কিছুক্ষণের জন্য আপনাদের। শুনবেন ছায়াছবির গান তুমি চাঁদের জোছনানো। হৃদয়ের আয়না ছায়াছবি থেকে এই গানটি ইন্দ্র কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনলেন ছায়াছবির গান, আর আপনারা শুনছেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রত্যয়ী নারী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, পেয়ারা ও আমড়া এ দুটো ফলই পুষ্টিকর দেশীয় ফল। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পুষ্টিগুণে ভরপুর দেশীয় ফল আমড়া ও পেয়ারা সম্পর্কে বলছেন পুষ্টিবিদ রিজিয়া পারভিন।

0: পারি, অর্থাৎ আমাদের শরীরের ভিটামিন এবং মিনারেলস এর চাহিদাগুলো কিন্তু আমরা সবসময় দেশীয় ফল খেয়ে পূরণ করতে পারি। ঠিক সেরকমই একটা ফল হলো আমড়া। আমড়া ভিটামিন সি এর খুবই চমৎকার একটা উৎস। ছোট্ট একটা আমড়াতেই আপেলের চেয়ে অনেক বেশি ভিটামিন সি পাওয়া যায়। এছাড়াও আমড়াতে রয়েছে ভিটামিন এ, কিছু পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস এবং ফাইবার। এই ভিটামিন সি কিন্তু আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বেশি স্ট্রং করে। এছাড়াও নিয়মিত আমরা খেলে সর্দি কাশি, গলা ব্যথা, এই ধরনের বিভিন্ন রকম ইনফ্লামেশন এগুলো থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। এছাড়াও এতে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, তাই এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বার্ধক্য রোধ করে, আর আমরা আমাদের দাঁত ও মাড়িকে সুস্থ রাখে। পাশাপাশি আমড়ায় আঁশ বা ফাইবার বেশি থাকে, যার ফলে এটা আমাদের হজমে সাহায্য করে এবং কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য যদি কারো থেকে থাকে তাহলে সেটাও কিন্তু প্রিভেন্ট করে। কাঁচা অবস্থায় সরাসরি খাওয়া যায় আমরা এবং এটাই হলো ভালো একটা উপায়। এছাড়াও সালাদে ব্যবহার করা যায়, আবার আচার হিসাবে ব্যবহার করা হয়। তবে ওই যে বললাম যে টাটকা অবস্থায় কাঁচা খাওয়াটাই সব থেকে ভালো একটা উপায়। পেয়ারাও ভিটামিন সি এর একটা ভান্ডার। একটি মাঝারি আকারের পেয়ারায় একটি কমলার চেয়ে চার গুণ বেশি পরিমাণে ভিটামিন সি থাকে। এছাড়াও এতে ভিটামিন এ, ভিটামিন ই, ফোলেট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন এবং প্রচুর পরিমাণে ফাইবার আছে। যেহেতু পেয়ারাতেও ভিটামিন সি আছে, আমরা যেরকম আছে ভিটামিন সি পেয়ারাতেও আছে, তবে পেয়ারাতে ভিটামিন সির পরিমাণটা আমড়ার থেকেও বেশি আছে এবং এটাও একই রকম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বিশেষ করে শিশুদের জন্য খুব উপকারী। এছাড়া যে ফাইবারটা আছে সেটা কিন্তু ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। আমরা সবাই মোটামুটি জানি যে ডায়াবেটিস রোগীদেরকে আমরা ওই ধরনের খাবারগুলো বা ফলগুলো খেতে বলবো যেগুলোতে ফাইবার বেশি থাকে এবং যেগুলো খাওয়ার পরে আমাদের শরীরে বা ডায়াবেটিস রোগীর শরীরে রক্তে শর্করার পরিমাণটা ধীরে ধীরে বাড়ায় আর কি। তো এই এই জন্য পেয়ারা তাদের জন্য খুব ভালো একটা ফল হতে পারে। এছাড়াও পেয়ারাতে পটাশিয়াম রয়েছে, এই পটাশিয়াম কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আর এই পটাশিয়ামটা রোগ প্রতিরোধেও ভূমিকা রাখে। নিয়মিত পেয়ারা খেলে দাঁত ও মাড়ি মজবুত থাকে এবং এটাও ত্বকের জন্য খুবই ভালো একটা ফল। আমরা সবসময় ডায়েটিং এর ক্ষেত্রে কম ক্যালোরিযুক্ত খাবার বা ফলগুলোকে পছন্দ করতে বলি, তো সেই ক্ষেত্রে পেয়ারাতে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি। তাই যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান অথবা যারা অতিরিক্ত কমাতে চান তাদের জন্য পেয়ারা খুবই অসাধারণ একটা ভিটামিন। টক ভাবটা একটু বেশি, যা হজমে সাহায্য করে। এছাড়া পেয়ারায় আবার ফাইবার বেশি থাকে, যা কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর। শিশুদের জন্য আমড়াটা কম খাওয়া ভালো, তবে পেয়ারা যে কোনো বয়সের মানুষই খেতে পারে এবং যে কোনো বয়সের মানুষের জন্যই খুবই উত্তম হতে পারে।
1: আর এরই সাথে শেষ হয়ে এলো আমাদের আজকের সব কটি পরিবেশনা। বন্ধুরা, যাবার আগে বলবো একটু সচেতনতার কথা। আমাদের সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে। এডিস মশা ডেঙ্গু রোগের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। যেসব জায়গায় এডিস মশা ডিম পাড়ে সে সকল পানি জমার স্থান ধ্বংস করতে হবে। বাড়িঘরের আশপাশ ও আঙিনা সবসময় রাখতে হবে পরিষ্কার, আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। বধুরা, এবার বিদায় নেব। শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রত্যয়ী নারীর আজকের আয়োজন থেকে। তবে যাবার আগে বলতে চাই শেষের কথাগুলো। প্রত্যয়ী নারী অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান নীলা, সম্পাদনায় জেসমিন আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, সিংহামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে

0: সেনানো বিমানবাহিনীর বেসামরিক ভাই ও বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দরবার। দরবারে আজ আপনাদের সাথে আছি আমি আসফিয়া তাসনিম,
1: আমি আবু বকর সিদ্দিক।
0: প্রিয় শ্রোতা এবং সৈনিক ভাইরা, দরবারে আজ আপনারা শুনবেন রকমারি গানের অনুষ্ঠান চা পাওয়া।
1: সুপ্রিয় শ্রোতা, রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়ার প্রথম নিবেদন রুমানা ইসলামের কণ্ঠে, গীতিকার আহমেদ ফরিদ, সুরকার ফিরোজ খান, দেশের গান শুনবেন।

রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পথে এবারে আপনাদের শোনাবো আধুনিক গান। শিল্পী অভিজিৎ দে গানের কথা সাজিয়েছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন দীপক কুমার দে।

0: সৈনিক ভাইরা, আপনারা শুনছেন দকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এর বাকি অংশ শুনতে পাবেন পবিত্র ঈশার নামাজের আজানের পর।
1: আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। আল কোরআন বাংলাদেশ বেতার, এখন প্রচার হচ্ছে পবিত্র ঈশার আজান।

0: رب هذه الدعوة التامة قائلة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা

0: আয়াত 56।
1: এবারে শোনাব একটি নজরুল সঙ্গীত শিল্পী রাহাত আরা।

আপনারা রকমারি গান শুনছেন। এবারে হাওয়াইয়া শিল্পী রথীন্দ্রনাথ রায়, গীতিকার হরলাল, গীতিকার এবং সুরকার হরলাল।

সুপ্রিয় সৈনিক ভাইরা, রবীন্দ্রসঙ্গীতের পর এবারের সুন্দরটি ছায়াছবি, শিল্পী রণজয় ভট্টাচার্য,

0: প্রিয় সৈনিক ভাইরা, আমরা সৈনিকের ব্যাপারটা একটা আজকের গান, আর আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি।
1: এই গানটির সাথেই শেষ হলো সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান যাওয়া পাওয়া। দূরবাণ অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার একটু পরেই খেলাধুলার সংবাদ শুনতে পাবেন।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে চার দিনের ক্রিকেট ম্যাচে বাংলাদেশ এ দলের তৌহিদ হৃদয় 300 রান করেছেন। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ এ দলের সংগ্রহ ছিল 8 উইকেটে 611 রান। এর আগে দক্ষিণ আফ্রিকা এ দল প্রথম ইনিংসে 512 রান করেছিল, ফলে ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছে। উজবেকিস্তানে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে আগামীকাল বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় খেলা শুরু হবে। 6ই সেপ্টেম্বর তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে খেলবে। বাছাই পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ 2-0 গোলে স্বাগতিক উজবেকিস্তানের কাছে পরাজিত হয়। নরসিংদীর রায়পুরা উপজেলার আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আজ পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 40টি ইভেন্টে অংশগ্রহণ করে। রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ আজ শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খৈয়াম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সাঁতার শুধু একটি ক্রীড়া নয়, এটি জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। এই প্রশিক্ষণের মাধ্যমে শিশু কিশোরদের সাঁতারে দক্ষ করে তোলার পাশাপাশি পানিতে দুর্ঘটনা ও পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি কমাতে সচেতনতা তৈরির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে রাজবাড়ির গোয়ালন্দে দুদিনব্যাপী 53তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে প্রতিযোগিতায় সাঁতার, কাবাডি ও হ্যান্ডবল অনুষ্ঠিত হয়। এদিকে চলতি মাসের 9 তারিখে বার্মিংহামে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় বিকেল 4টায় খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই টেস্টে পাকিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। 2-0 এগিয়ে থেকে ইতোমধ্যে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে আন্তঃ সার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি এবং বাংলাদেশ আনসার ও ভিডিপিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী 10ই সেপ্টেম্বর শুরু হবে উন্মুক্ত প্রাইজ মানি র্যাঙ্কিং টুর্নামেন্ট। চারদিনব্যাপী এই প্রতিযোগিতায় জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি দেশের উদীয়মান খেলোয়াড়রাও অংশ নেবেন। টুর্নামেন্টে অনূর্ধ্ব 19 বালক ও বালিকা, পুরুষ ও নারী এই চারটি বিভাগে অংশ নেবেন। ইতোমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা 3রা সেপ্টেম্বর পর্যন্ত চলবে। চলতি মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের 200 বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবেন। ইতোমধ্যে এই গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাদের অনুশীলন শুরু করেছে। এদিকে গেমসের নারী ফুটবলের ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। 8 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের মুখোমুখি হবে। শেষ 8-এর ম্যাচ জিতলে সেমিফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব 19 হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। এই মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে গ্রুপে বাংলাদেশ এ গ্রুপে বংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। ইনস্টাগ্রামে পোস্ট করে অবসরের ঘোষণা দেন 39 বছর বয়সী মেসি। 2005 সালের 17ই আগস্ট হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় মেসির। 21 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ এবং সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন তিনি। দেশের জার্সিতে 207 ম্যাচ খেলে 11টি হ্যাট্রিক সহ 125টি গোল করেছেন মেসি। 2022 সালে মেসির নেতৃত্বেই বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। তার নেতৃত্বেই 2021 সালে 28 বছর পর কোপা আমেরিকার শিরোপা জয় করে আর্জেন্টিনা। 2024 সালেও কোপায় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানে শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? ডেঙ্গু একটি আতঙ্কের নাম। এডিস ইজিপ্টাই মশার কামড়ে ডেঙ্গু জ্বরের উৎপত্তি। ডেঙ্গু জ্বরে জীবাণুবাহী মশা কোনো ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তি 4 থেকে 6 দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। প্রিয় শ্রোতা, আমাদের আজকের বিষয় ডেঙ্গু জ্বরের লক্ষণ, প্রতিকার ও করণীয়। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার ফাহিম আহমেদ রূপম, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, ইম্পালস হাসপাতাল, ঢাকা। সাথে আছি আমি নাসিমা রাজ্জাক। প্রথমে আপনার কাছে জানতে চাই যে ডেঙ্গু জ্বর এই বিষয়টি আসলে কি?
2: আচ্ছা, আমরা সবাই জানি যে এটা প্রধান কিন্তু এই রোগটা। আপনি শুরুতে যেটা বলছিলেন অ্যারিস মশার মাধ্যমে ছড়ায়, এটা হলো ভেক্টর বা বাহক। কাদেরকে এই অ্যারিস মশা কামড় দেয়? শুধুমাত্র কিন্তু মানুষদেরকে কামড় দেয়, এবং মানুষকে কামড় দেওয়ার ফলেই কিন্তু এই যে ডেঙ্গু জ্বর যেটা আমরা বলছি, শুধুমাত্র পৃথিবীতে একটা প্রজাতিই আছে যে মানুষের এই জ্বরটা হয়ে থাকে। ডেঙ্গু জ্বরটা মশার মাধ্যমে সুস্থ মানুষের কামড় দিলে, এই অ্যারিস মশার মধ্যে যদি ডেঙ্গুর ভাইরাসটা থাকে, তাহলে সেই সুস্থ মানুষটাও সংক্রমিত হতে পারে, এমনি করে এটা ছড়ায়। ভাইরাস জ্বরে এটা হলো একটা বৈশিষ্ট্য যে কোন একটা বাহক বা ভেক্টর লাগে যে কোন একটা রোগটা বা জীবাণুটাকে ছড়ানোর জন্য। এটা হচ্ছে ডেঙ্গু জ্বর।
1: ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো জানতে চাচ্ছি।
2: এই লক্ষণগুলো জানা আমাদের খুবই দরকার, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে এটা ডেঙ্গু জ্বর নাকি অন্যান্য ভাইরাস জ্বর। কারণ আমরা তো সবাই জানি যে ডেঙ্গু জ্বর এক ধরনের ভাইরাস জ্বর। প্রথম লক্ষণ হচ্ছে হঠাৎ করে উচ্চ তাপমাত্রা, অর্থাৎ উচ্চমাত্রায় জ্বর। এবং এই উচ্চমাত্রাটা কি 102, 103, 104 ডিগ্রি ফারেনহাইট জ্বর, কোনো বলে কয়ে কিন্তু এই জ্বর আসে না। এটি হচ্ছে একটা লক্ষণ। দ্বিতীয়ত, যে লক্ষণ থেকে আমরা খুব বেশি বুঝে থাকি যে এটা ডেঙ্গু জ্বর হতে পারে, সেটা হচ্ছে রোগীরা প্রচন্ড শরীরের ব্যথার কথা বলে, সারা শরীর জুড়ে মাথা ব্যথার কথা বলে, ঘাড়ে ব্যথা কথা বলে, চোখ নাড়ালে ব্যথার কথা বলে, কোমরের ব্যথার কথা বলে। এই তীব্র ব্যথা কিন্তু ডেঙ্গু জ্বরেই হয়, কিন্তু অন্যান্য ভাইরাস জ্বরে এইরকম এতটা ব্যথা হয় না। শরীর ম্যাচ করে, শরীর খুব দুর্বল হয়ে যায়, কিন্তু ডেঙ্গু জ্বরে আমরা দেখতে পারি প্রচন্ড ব্যথা হয়। এবং রোগীরা যখন আমাদের কাছে আসে, তখন বলে যে স্যার আমার এত শরীর ব্যথা করছে, মনে হয় যে কেউ যেন ধরে আমাকে পিটাচ্ছে, লাঠি দিয়ে পিটাচ্ছে, লাকড়ি দিয়ে পিটাচ্ছে, এরকম তাদের ভাষা হয়। এটি হচ্ছে আরেকটি লক্ষণ। তৃতীয় লক্ষণ হচ্ছে গিয়ে যে এই জ্বরটা শুরু হওয়ার 2 থেকে 3 দিন পর শরীরের বিভিন্ন জায়গায় র্যাশ দেখা দেয়, এবং এই র্যাশটা কিন্তু যখন জ্বরটাও কমে যায়, র্যাশও কিন্তু তখন কমে যায়। এটি হচ্ছে একটা তৃতীয় লক্ষণ। কোনো কোনো রোগীর ক্ষেত্রে আমরা দেখতে পারি যে কিছু শরীরের কোনো কোনো অংশে কিছু ব্লিডিং হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। যেমন কারো নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, হতে পারে কারো যদি বমি হয়, বমির সাথে একটু রক্তের ছিটাফোঁটা যাচ্ছে, কারো চোখ একটু লাল হয়ে যাচ্ছে। মহিলাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছে যে কারো হঠাৎ করে মহিলারা কমপ্লেন করছে যে আমার যেন মাসিকের রাস্তা দিয়ে আমাদের ব্লিডিং হচ্ছে, কিন্তু এটা আসলে ডেঙ্গু জ্বরের কারণে হচ্ছে। তার পিরিয়ড চলতে থাকলেও এই ব্লিডিংটা প্রলং বা অনেক দিন থেকে হচ্ছে, এটি একটি লক্ষণ। এবং চতুর্থত আরেকটা যেটা লক্ষণ, সেটা হচ্ছে এমন হতে পারে যে রোগীর প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, ফুসফুসে যদি পানি জমে যায় এটা হতে পারে, প্রচন্ড পেট ব্যথা হচ্ছে, পেটের মধ্যে যদি পানি জমে যায় এটা হতে পারে, রোগী একেবারে কিছুই খেতে পারছে না, অজ্ঞান হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে লক্ষণ। তবে বেশিরভাগ ক্ষেত্রে 80-85% রোগীরাই আমাদের কাছে উচ্চমাত্রার জ্বর, শরীরে ব্যথা, খেতে না পারা, বমি বমি ভাব বা বমি নিয়ে আসে।
1: ডেঙ্গু জ্বর হলে রোগীকে বাসায় প্রাথমিকভাবে কিভাবে চিকিৎসা দিতে পারে বা সেবা যত্ন করতে পারে?
2: বেশিরভাগ জ্বরের ক্ষেত্রে কিন্তু আমরা বলি 3-5 দিন আপনি ঘরোয়া ট্রিটমেন্ট নিতে পারেন। আমরা প্রথমে রোগীকে বলি যে আপনি অবশ্যই বাসার মধ্যে বিশ্রামে যাবেন, কমপ্লিট হোম কনফাইনমেন্ট, অর্থাৎ তিনি যদি অফিসে যান, অফিসের কাজকর্ম থেকে তিনি কয়েকটা দিন 3-5 দিন বিরতিতে থাকবেন। এই বাসা থেকে উনি কি করবেন? অবশ্যই মানসিকভাবে একটু প্রশান্ত থাকার চেষ্টা করবে। দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই প্রচুর পরিমাণ তরল খাবে। তরল বলতে কিন্তু আমরা বলতে চাই যে ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানি, অর্থাৎ ডাবের পানি, স্যুপ, ডাল, ফলের শরবত, ওটস সালাইন, এই জাতীয় খাবারগুলা।

0: আমরা নর্মাল পানির চেয়ে এই ধরনের খাবারের কথা বেশি বলি এবং প্রোটিন সমৃদ্ধ খাবারের কথাও কিন্তু বলে থাকি, কারণ আমরা জানি যে প্রোটিন জাতীয় খাবারগুলো আমাদের শরীরের কিন্তু শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। প্রোটিন জাতীয় খাবার আমরা কোথায় পাই? আমরা মাছ মাংসতে পাই, আমরা ডালে পাই, আমরা স্যুপে পাই, এই ধরনের খাবার কথা বলি। এটা হল খাবারের কথা। দ্বিতীয়ত হচ্ছে জ্বর অবশ্যই কমিয়ে রাখতে হবে। জ্বর কিন্তু যে 102, 103, 104 এটা হচ্ছে, অবশ্যই জ্বর আমাদের যে নর্মাল কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচার, স্বাভাবিক তাপমাত্রা আমরা যেটা বলি 98.4°F, বর্জন 99°F পর্যন্ত কিন্তু আমরা জ্বরটাকে কমিয়ে রাখতে হবে। জ্বর কমিয়ে রাখার জন্য আমরা কি বলি যে আপনি অবশ্যই স্পঞ্জিং করতে পারেন। স্পঞ্জিং পুরো শরীরটাকে ভিজিয়ে দিবে, পরে আবার শুকনো কাপড় দিয়ে মুছিয়ে দিবে। বিশেষ করে শরীরের যে ভাতযুক্ত যে অংশগুলো আছে সেখানে বেশি করে পানি ঢালবে, কুসুম গরম পানি দিয়ে কিন্তু ব্যবহার করবে, একেবারে নর্মাল যে ট্যাপের পানি তা কিন্তু না, কুসুম গরম পানি এটা ব্যবহার করবে এবং ততক্ষণ পর্যন্ত স্পঞ্জিং করবে যতক্ষণ পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে নেমে না যায়। কিন্তু খেয়াল রাখতে হবে যে এই টেম্পারেচারটাকে আমরা স্বাভাবিক নিতে গিয়ে যেন স্বাভাবিক তাপমাত্রার চেয়ে নিচে শরীরকে যেন কুল বা ঠান্ডা না করি, তাহলে কিন্তু এটা হিতে ঠান্ডা লেগে যেতে পারে এইটি। এবং আমাদের নর্মাল টেম্পারেচারের নিচে যদি আসে তাহলে কিন্তু আমাদের মস্তিষ্কে পিটুইটারি গ্ল্যান্ড আছে যেটা কিনা আমাদের টেম্পারেচারটাকে ভারসাম্য রক্ষা করে, সেটাও কিন্তু একটু অসামঞ্জস্য হতে পারে। প্রতিদিন গোসল করা যেতে পারে এবং কারো যদি 104, 105°F জ্বর হয় তাহলে কিন্তু আমরা বলি তিনি বাথরুমে গিয়ে ক্রমাগত শাওয়ারে বা ট্যাপের পানিতে গোসল করতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত তার টেম্পারেচার স্বাভাবিক না হয়। এটি হচ্ছে তার স্পঞ্জিং করার বিষয় বা গোসল করার বিষয়। তারপরে তিনি যে রুমটাতে থাকবে সেটা যেন প্রপারলি ভেন্টিলেটেড থাকে, আলো তাপমাত্রা যেন চলাফেরা করে, এদিকে খেয়াল রাখতে হবে, একদিকে বাতাস ঢুকবে আরেকদিকে যেন বেরিয়ে যেতে পারে, অর্থাৎ রুমটাকে গরম করে রাখবে না, এদিকে একটু খেয়াল রাখতে হবে, আলো বাতাসের চলাচল যেন করে এদিকে খেয়াল রাখবে, রুমটা যেন ড্যাম্প না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এটা হচ্ছে তার থাকার জায়গাটা। আমরা অনেকেই এখনো দেখা যায় যে শরীরের টেম্পারেচার বাড়লে আমরা আরো যেন টেম্পারেচার না বাড়ে এই কারণে ল্যাপ কম্বল মোটা কাপড় দিয়ে দিই, একদম ভুল। এতে করে তার শরীরের কোর টেম্পারেচার বা ভিতরে তাপমাত্রাটা আরো বেড়ে যাবে, রোগীর অবস্থাটা আরো খারাপ হয়ে যাবে। অতএব এই ল্যাপ কম্বল মোটা কাপড় এগুলি কিন্তু দেওয়া যাবে না। এরপরে হচ্ছে কি, তাকে অবশ্যই জ্বর কমানোর জন্য শুধুমাত্র প্যারাসিটামল ট্যাবলেট খেতে হবে। প্যারাসিটামল ছাড়া অন্য কোন ট্যাবলেট জ্বর নামানোর জন্য, তাপমাত্রা নামানোর জন্য, কিন্তু ডেঙ্গু জ্বরে যেহেতু প্রচন্ড শরীর ব্যথা হয়, আমাদের দেশে দেখা যায় যে বিভিন্ন গ্রাম অঞ্চলে ইভেন শহরের চারপাশের শহরতলিতেও ইভেন শহরের মানুষদের আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ খায়, ভলডারিন জাতীয় ওষুধ, ইন্ডোমিথাসিন জাতীয় ওষুধ, অ্যাসপিরিন জাতীয় ওষুধ। এই ওষুধগুলো কিন্তু যদি ডেঙ্গু জ্বর হয়ে থাকে তাহলে কিন্তু হিতে বিপরীত করবে, তার শরীরের যে প্লাটিলেটের বা অণুচক্রিকার পরিমাণ আরো কমিয়ে দেবে, রোগী কিন্তু খারাপ অবস্থায় যাবে। তাহলে শুধুমাত্র প্যারাসিটামল দিয়ে তার চিকিৎসাটা করতে হবে
1: এবং ডাক্তারের পরামর্শ ছাড়া আসলে কোনো ওষুধই খাওয়া উচিত না।
0: প্যারাসিটামলটা ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যেতে পারে, কিন্তু এই যে অন্যান্য যে ওষুধগুলো এটা অবশ্যই খাওয়া যাবে না। এগুলি হচ্ছে বাসায় রেখে চিকিৎসাটা করতে হবে।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে কোন সময়টাতে আমরা বুঝতে পারবো যে এই সময়টাতে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে?
0: এটি একটা খুব গুরুত্বপূর্ণ যে হাসপাতালে নিয়ে যেতে হবে কিংবা হাসপাতালে এমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। এক নম্বর কথা হচ্ছে কারা যাবে, যাদের টেম্পারেচারটা 7 দিনের উপরে ধরে আছে, 7 দিন হয়ে আছে কিন্তু রোগীর কোন লক্ষণের উন্নতি দেখা যাচ্ছে না, সেটি হচ্ছে একটা ইয়ে। দ্বিতীয়ত হচ্ছে যারা খেতে কিছুই খেতে পারছে না, যা খাওয়াচ্ছেন তাই বমি হয়ে যাচ্ছে, তাদেরকে নিতে হবে স্যালাইন দিয়ে তার শরীরে পুষ্টি এবং ইলেকট্রোলাইট বা লবণ পানির পরিমাণ ঘাটতিটা পূরণ করতে হবে। তৃতীয়ত হচ্ছে দেখা যায় যে রোগী প্রচন্ড দুর্বল হয়ে যাচ্ছে, ক্রমাগত দুর্বল হয়ে যাচ্ছে, নেতিয়ে পড়ছে, তখন কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এবং যদি ব্লিডিং এর কোনো আমরা টেন্ডেন্সি দেখি যে প্রচন্ড পরিমাণ ব্লিডিং দেখা যাচ্ছে, শরীরে একটু আঁচড় দিলে কোনো ইঞ্জুরি ছাড়াই তার রক্তক্ষরণ হচ্ছে এবং চোখ পুরো লাল হয়ে যাচ্ছে এবং বমি হচ্ছে, বমির সাথে প্রচন্ড রক্ত যাচ্ছে, সেটিও কিন্তু আপনার হাসপাতালে নিয়ে একটি ব্যাপার। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে শকের ফিচার দেখা দিলে, শকের ক্ষেত্রে রোগীদের কি হয়, রোগীদের হচ্ছে যে তার ব্লাড প্রেশারটা ক্রমাগত কমতে থাকে, তার পালসটা বা নার্ভের স্পন্দনটা একেবারে জিরোর দিকে হতে পারে, হার্ট রেট অনেক বেশি বেড়ে যায়, হ্যাঁ রোগী অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এই যে ব্লাড প্রেশারের কথা বললাম, পালস বা নার্ভের স্পন্দনের কথা বললাম, হার্ট রেটের কথা বললাম, এটা তো চিকিৎসক ছাড়া কেউ বুঝতে পারবে না, কিন্তু সেই ক্ষেত্রে আমরা রোগীকে বলবো যে রোগী ক্রমাগত নেতিয়ে পড়ছে, মূর্ছা যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, এগুলি কিন্তু শকের একটা সিন্ড্রোম।
1: এই ধরনের লক্ষণ দেখলে
0: অতি দ্রুত নিকটস্থ চিকিৎসকের কাছে কিংবা হাসপাতালের কাছে নিয়ে যেতে হবে।
1: ডেঙ্গু জ্বর প্রতিরোধে আপনার পরামর্শ?
0: দেখুন, একটা ব্যাপার যে অ্যাডিস মশা যখন কোন কন্টিনেন্ট বা যখন কোন কান্ট্রিতে

0: করে, সেটি কিন্তু সেই পৃথিবী ছেড়ে বা সেই দেশ ছেড়ে কিন্তু অন্য কোথাও যায় না। অর্থাৎ অ্যাডিস মশা নিয়েই মানব কুলকে বসবাস করতে হবে। তাহলে আমাদের প্রথম যে করণীয় হচ্ছে অ্যাডিসের বংশ বিস্তার যেন না হয়, মশার বংশ বিস্তার যেন না হয়, সেই দিকটাতে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা জানি যে অ্যাডিস মশা কোথায় জন্মগ্রহণ করে, এটা আমরা সবাই জানি যে পরিষ্কার পানিতে জন্মগ্রহণ করে, যে পানিটা 3 থেকে 5 দিনে কোনো একটা কোটায় বা কোনো একটা কনস্ট্রাকশন ওয়ার্কে পড়ে আছে, সেই পানিটা যেন না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই ব্যাপারে প্রত্যেককে সচেতন হতে হবে। আমাদের প্রথম করণীয় হচ্ছে আমাদের বাসার ভিতরে কোন কোন জায়গায় পানি জমে আছে, কমোডের পানিও হতে পারে, আমরা এখন ফুলের টপ ব্যবহার করছি সে জায়গায় হতে পারে, ছাদে কার্নিশে এই জায়গায়, এটি হচ্ছে আমাদের পরিষ্কার করতে হবে। এটি হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয়ত, এই মশাটা কখন কামড় দেয় আমরা জানি এটা, কিন্তু এই মশাটা সূর্য উদয়ের সময় অর্থাৎ সানরাইজের সময় এবং সানসেটের সময়, সূর্য অস্ত যাওয়ার সময়, এই দুটো সময় কিন্তু এই মশাটা কামড় দেয়। অর্থাৎ এই সময়টা আমাদের প্রোটেকশন থাকতে হবে। কিভাবে প্রোটেকশন থাকবো? একটু ফুল স্লিভ জামা কাপড় ব্যবহার করলাম, হাত পা একটু নাড়াচাড়া করলাম, তাহলে মশারা সহজে কামড় দিতে পারলো না, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
1: এবং ঘুমানোর সময় মশারিটা নিয়ে ঘুমানো যেতে পারে
0: অবশ্যই। এবং শুধু তাই না, যে এই যে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় যে এই মশা কামড় দেয় তা কিন্তু না, যে কোনো প্রখর আলোতে কিন্তু এই অ্যাডিস মশা কিন্তু তার বাসা থেকে ছুটে এসে মানুষকে কামড় দেয়।
1: দিনের বেলায়
0: রাতের বেলা পার্টি হচ্ছে, জমকালো লাইট হচ্ছে, হ্যাঁ, সে সময় কিন্তু এই মশাটা চলে আসবে, লেজার লাইট শো হচ্ছে, এই সময় কিন্তু এই মশা এসে মানুষকে কামড় দিতে পারে। তাহলে এই সময়গুলো থেকে আমাদের একটু সতর্ক থাকতে হবে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। প্রথমেই আমাদেরকে লিখেছেন জান্নাতুল ফেরদৌসি বগুড়া থেকে। তিনি বলেছেন, ডেঙ্গু জ্বর হলে কি ধরনের খাবার খাওয়া যাবে আর কি ধরনের খাবার খাওয়া যাবে না।
0: ধন্যবাদ জান্নাতুল ফেরদৌসি, আপনি একটা সুন্দর প্রশ্নের জন্য। আমরা কিন্তু এই ধরনের প্রশ্ন রোগীদের কাছে প্রচুর পেয়ে থাকি। ডেঙ্গু জ্বর একটা ভাইরাস জনিত রোগ এবং এই ভাইরাসের জন্য শরীরের টেম্পারেচার কমিয়ে রাখার জন্য শৈলবেলা খেতে হবে। ডেঙ্গু জ্বরের জন্য নির্দিষ্ট কোনো খাবার নেই যে খাবারের মাধ্যমে আমরা ডেঙ্গু জ্বরটাকেও আমরা প্রিভেন্ট করতে পারবো কিংবা ডেঙ্গু জ্বর থেকে আমাদের আরোগ্য লাভ হবে। আমরা প্রচুর পরিমাণ তরল খাবো, ফ্লুইড খাবো। সেই তরলগুলো কি? প্রথম কথা হচ্ছে আমরা শরবত খেতে পারি, টাটকা ফলের রস খেতে পারি, ডাবের পানি খেতে পারি, ওরসালাইন খেতে পারি, স্যুপ খেতে পারি, ডাল খেতে পারি। এই খাবারগুলো সহজে হজম হয়, শরীরে আমাদের টেম্পারেচারটাকে একটু কমিয়ে রাখতে সাহায্য করে। আমরা প্রোটিন জাতীয় খাবার খাবো, কারণ জ্বরে আমাদের প্রচুর ক্যালোরি লস হয়, এই ক্যালোরি পূরণের জন্য যে প্রোটিন জাতীয় খাবার, মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, আমরা জানি এগুলো পালং শাক, এগুলো সবগুলোর মধ্যেই কিন্তু আমাদের প্রোটিনের উপাদান আছে, এগুলো আমরা খেতে পারি। অনেকেই বলে থাকে যে লাল জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো খেতে পারেন, আমাদের লাল শাক আছে, অ্যাভোকাডো আছে, বেদানা আছে, সেগুলো খেতে পারেন, কিন্তু এটা তেমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবে খেলে কোনো ক্ষতি নেই। অনেকে পেঁপে পাতার রস বা পেঁপে পাতা এগুলো খাবার কথা বলে, এগুলো নিয়ে কিছু কিছু জায়গায় গবেষণা হয়েছে, বাট এটা একেবারে প্রমাণিত হয়নি যে পেঁপে পাতার রস খেলেই ডেঙ্গু জ্বর ভালো হয় কিংবা প্লাটিলেট অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। বরং এগুলো যদি বেশি মাত্রায় খাওয়া হয় তাহলে কিন্তু আমাদের পেটে গ্যাস্ট্রাইটিস ধরনের এই ধরনের সমস্যা হতে পারে। এই ধরনের খাবারগুলোই হচ্ছে গিয়ে ডেঙ্গু জ্বর সহ অন্যান্য যে কোনো ভাইরাস জ্বরের জন্য খাবার, এগুলোই আমাদের পুষ্টি এবং পথ্যের কাজ করে।
1: জুবাইর আল ফাহাদ গফরগাঁও ময়মনসিংহ থেকে লিখেছেন, ডেঙ্গু জ্বর কি সাধারণ জ্বরের মতোই নাকি এর মধ্যে অন্য কোন ধরনের লক্ষণ রয়েছে, আর ডেঙ্গু জ্বর থেকে রক্ষা পাওয়ার প্রাথমিক চিকিৎসা কি?
0: ডেঙ্গু জ্বর সাধারণ জ্বরের মতোই এক ধরনের ভাইরাস জ্বর, তবে কারো কারো ক্ষেত্রে 5-10% ডেঙ্গু জ্বরের রোগীদের ক্ষেত্রে একটি মারাত্মক জটিলতা হতে পারে। এই নিয়েই আসলে এত আলোচনা। কেন আমরা সাধারণ বলছি? কারণ এটা দেখা যায় যে অন্যান্য ভাইরাস জ্বরের মতো, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো, 5-7 দিনে এটি ভালো হয়ে যায়। হঠাৎ করে জ্বর আসে, হঠাৎ করে শরীর দুর্বল হয়ে যায়, হঠাৎ করে কিছু খেতে ইচ্ছা করে না, কিন্তু ধীরে ধীরে প্রাকৃতিক উপায়েই এটা কিন্তু ভালো হয়ে যায়। সেজন্য এটা আমরা সাধারণ জ্বর বলছি। কিন্তু এরপরে ডেঙ্গু জ্বর নিয়ে এত আলাপ আলোচনা করার কারণটা হচ্ছে কিছু রোগীর ক্ষেত্রে ডেঙ্গু জ্বরে মৃত্যু ঝুঁকি থাকে, এই জন্য এত এত কথা। কেন, কাদের এটা হয়? সেটা হচ্ছে যাদের অণুচক্রিকা অনেক কমে যায়, প্লাটিলেট অনেক কমে যায়, 20,000-এরও যদি নিচে কমতে থাকে তাহলে অবশ্যই রোগী প্রয়োজনে প্লাটিলেট দিতে হবে। যদিও খুব কম সংখ্যক রোগীর ক্ষেত্রে প্লাটিলেট বা অণুচক্রিকা দেওয়ার প্রয়োজন হয়, কারো যদি রক্তের পরিমাণ ওভারঅল কমে যায়, হিমোগ্লোবিন অনেক কমে যায়, তাহলে রক্তের বদলে রক্ত দিতে হবে, অর্থাৎ ব্লাড ফর ব্লাড, পুরো হোল ব্লাড দিতে হবে, এটি একটি ব্যাপার। তবে এগুলো বেশি লাগে না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে রোগীকে হসপিটালে ভর্তি করে চিকিৎসকের তত্ত্বাবধানে কিছু স্যালাইন দিতে হবে, যেটাকে আমরা ক্রিস্টালাইন স্যালাইন বা এই ধরনের স্যালাইনগুলো বলি। এগুলো হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয়। এই জন্য ডেঙ্গু জ্বর কিছুটা মারাত্মক। আরেকটি হচ্ছে কারো যদি অত্যন্ত ব্লিডিং টেন্ডেন্সি থাকে, আপনার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে,

0: হচ্ছে, মাসিকের রাস্তা দিয়ে ব্লিডিং হচ্ছে, চামড়া নিচ দিয়ে ব্লিডিং হচ্ছে, তাদেরকে কিন্তু একটু কশাসলি তাদেরকে ডিল করতে হবে। এবং আরেকটি রোগীর ক্ষেত্রে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে ডেঙ্গু শক সিন্ড্রোম যাদের হয়। এই সমস্ত রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড প্রেশার ক্রমাগত কমে যেতে থাকে, পালস রেট বা পাওয়াই যায় না, এবং হার্ট রেট বা বুকের হৃদস্পন্দন অনেক বেড়ে যায়, রোগী প্রচন্ড দুর্বল হয়ে মূর্ছা যায় বা অজ্ঞান হয়ে যায়। এই সমস্ত রোগীদের কিন্তু আমাদের অবশ্যই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হবে। এই দুটি গ্রুপ, যাদের ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ব্লিডিং হয় এবং যাদের এই শকের যে ফিচারগুলো থাকে, তাদেরকে চিকিৎসকের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা নিতে হবে। এই কারণে এই রোগের ক্ষেত্রে একটু আমাদের কশাস থাকতে হবে।
1: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন মাকসুদা খাতুন চাপাই নবাবগঞ্জ থেকে। তিনি লিখেছেন যে ডেঙ্গু জ্বর থেকে যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে কি দিনের বেলাতেও মশারি টানিয়ে ঘুমাতে হবে?
0: ধন্যবাদ বোন মাকসুদা খাতুন আপনার সুন্দর প্রশ্নের জন্য। করলে তো অবশ্যই ভালো, কারণ সূর্য উদয়ের সময় যখন সানরাইজ হয় এবং উজ্জ্বল আলোতে কিন্তু অ্যাডিস মশা কিন্তু বেরিয়ে আসে এবং আমাদেরকে কামড় দেয়। তাই যারা একটু ভালনারেবল, যে পরিবারে এক বছরের নিচের বাচ্চা আছে, যাদের আগে ডেঙ্গু জ্বর হয়েছে, তাদের ক্ষেত্রে এই সময় একটু মশারি টাঙ্গিয়ে রাখাটা অবশ্যই ভালো। বিশেষ করে যে অঞ্চলে ডেঙ্গুর প্রকোপটা একটু বেশি, এন্ডেমিক আমরা বলি, সে সমস্ত জায়গায় কিন্তু একটা নির্দিষ্ট সময়ে, অর্থাৎ এই যে আপনার মে জুন থেকে সেপ্টেম্বর অক্টোবর, এই সময়কাল সময় অবশ্যই প্রোটেকশন থাকাটা ভালো। তবে মশারি ছাড়াও কিন্তু অন্যান্য অনেক উপায়ে আমরা এটা প্রোটেকশন রাখতে পারি, এটা আমরা জানি। যেমন ফুল স্লিভ জামা কাপড় পরতে পারি, শরীরটাকে সবসময় কম একটু মুভমেন্টের মধ্যে বা নাড়াচড়ার মধ্যে আমরা রাখতে পারি, বিভিন্ন ধরনের মসকিউটো রিপেলেন্ট ক্রিম পাওয়া যায় সেগুলি ব্যবহার করতে পারি, আমাদের বিভিন্ন ধরনের স্প্রে আছে, লিকুইড আছে, অ্যারোসল স্প্রে আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার চারপাশে এবং বাসায় যেন মশা জন্মাতে না পারে সেই ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ শুধু মশারি না, এই সমস্ত মেজারমেন্ট নেওয়ার মাধ্যমেই কিন্তু আমরা এই ডেঙ্গু জ্বরটাকে প্রতিরোধ করতে পারি।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন,
2: আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
3: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম, জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক আহমাদ। রাষ্ট্রপতির সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যুক্তরাষ্ট্র ভ্রমণে বর্তমান ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাজনৈতিক আনুগত্য ও মতশীর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

0: ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধাউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত। মিশরের সিনাই উপদ্বীপের পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২১। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইন্দোনেশিয়ার মোকাবেলা করছে শ্রীলঙ্কা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানির সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। তিনি আজ জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে একথা জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিতে সংসদের বৈঠক পুনরায় বসে। প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারের সময় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্সকে রীতিমতো পঙ্গু করে রাখা হয়েছিল।
2: দীর্ঘদিনের যে অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান বা আমদানি নির্ভরতার কারণে এই যে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট, এর থেকে বের করে আনার জন্য বর্তমান সরকার কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছে। মানে স্পিকার, দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির অংশ হিসেবে ১৫০টি কূপ খনন বা ওয়াকওভার কর্মসূচির আওতায় ৩০টি কূপ খনন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
0: প্রধানমন্ত্রী আরো বলেন, বর্তমানে চলমান ৭টি কূপ খনন শেষ হলে আরও ৮৫ MMCFD গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। অবশিষ্ট কূপসমূহ খননের জন্য পর্যায়ক্রমে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, দেশীয় গ্যাসের উৎস অনুসন্ধানের লক্ষ্যে ৪৫০০ লাইন কিলোমিটার ২D সিসমিক সার্ভে এবং ৪২০০ বর্গ কিলোমিটার ৩D সিসমিক সার্ভে পরিচালনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বাপেক্সকে শক্তিশালীকরণের লক্ষ্যে আরও দুটি নতুন রিক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির
3: স্পষ্ট ইঙ্গিত রয়েছে, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়ে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এদেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন জানিয়ে চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথা জানান। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই বার্তা দুই দেশের পারস্পরিক আস্থা আরও বৃদ্ধি করবে। অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এই চিঠি আরও বেগবান করবে বলেও ধারণা করা হচ্ছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। মিশরের পূর্বাঞ্চলে এক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আজ দক্ষিণ সিনাই অঞ্চলে লোহিত সাগর তীরবর্তী শহর দাহাব ও নুয়েবার মধ্যবর্তী সড়কে এই দুর্ঘটনায় আরও ২৮ জন আহত হয়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এলাকাটি সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। এক সপ্তাহ আগে ঘটে যাওয়া নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় ১০০০ মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা উদ্ধার কাজের পাশাপাশি জীবিতদের কাছে পৌঁছানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নেপালের দুর্যোগ সংস্থা জানায়, দেশটিতে অন্তত ১১১৪ জন মারা গেছে এবং প্রায় ৪০০০ মানুষ নিখোঁজ রয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তিব্বতে ১৬ জন নিহত হয়েছে এবং ৫০০ বেশি মানুষ নিখোঁজ রয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা জানায়, ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রম নতুন এক পর্যায়ে প্রবেশ করছে। নেপালে জলবিদ্যুৎ কেন্দ্রের সুরঙ্গে

0: ছিটকে পড়া সম্ভাব্য কয়েকশো শ্রমিককে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে ইন্দোনেশিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা তিন ওভারে এক উইকেটে নয় রান করেছে। এর আগে ইন্দোনেশিয়া টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যুক্তরাষ্ট্র ভ্রমণে বর্তমান ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। উঠে তথ্য সম্প্রচার মন্ত্রীর। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধৌর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত। মিশরের সিনাই উপদ্বীপের পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত 21। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইন্দোনেশিয়ার মোকাবেলা করছে শ্রীলঙ্কা। খবর শেষ হল।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছে এবিএম শাহিনুজ্জামান শিশির। একাত্তরে স্বাধীনতা অর্জনের পর থেকে এ অবধি রাজনৈতিক দল, সামরিক সরকার, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার দ্বারা দেশ পরিচালিত হয়েছে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে একমাত্র দল যারা জাতিকে গণতন্ত্র উপহার দিয়েছে। বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন ও চর্চায় এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দলটি। ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তিনি আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার লক্ষ্যে বাকশাল ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠা করেছিলেন। মূলত 70-এর দশকের শেষ ভাগে একচেটিয়া ক্ষমতা দখলের উদ্দেশ্যে একদলীয় রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তে তিনি বিভিন্ন মত ও পথের রাজনৈতিক দলগুলোকে আইনগতভাবে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেন, যার মাধ্যমে দেশে বহুদলীয় রাজনীতির পথ উন্মুক্ত হয় ও গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়। বিএনপির প্রতিষ্ঠাতার এই পদক্ষেপ মৃতপ্রায় গণতন্ত্রে প্রাণের সঞ্চার করে। তার রাজনৈতিক সংস্কারের হাত ধরে দেশে সৃষ্টি হয় সংবাদপত্র ও বাক স্বাধীনতার পরিবেশ। সম্প্রতি সময়ে জাতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরের স্বৈরশাসন প্রত্যক্ষ করে। সাজানো নির্বাচন, বিরোধী দল ও বিরুদ্ধ মত দমনে গুম, খুন, গ্রেফতার, রাজনৈতিক হয়রানি চালিয়েও শেষ রক্ষা হয়নি শেখ হাসিনার। 36 দিনের গণ অভ্যুত্থানে বহু প্রাণের বিনিময়ে 5ই আগস্ট স্বৈরশাসনের পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকারের অধীনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে গণমানুষের নিরঙ্কুশ আস্থা নিয়ে বিএনপি ক্ষমতাসীন হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করে। অন্যদিকে একই সঙ্গে সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যেও কাজ করছে সরকার। গতকাল রাজধানীতে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন IPU এর সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নতুন সরকারের এই পরিকল্পনা পুনর্ব্যক্ত করেন। তারেক রহমান তাঁকে বলেন, একটি শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়নের মূল চাবিকাঠি এবং সেই লক্ষ্যে তাঁর সরকার গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। IPU সেক্রেটারি জেনারেল বিএনপির নির্বাচনী ইশতেহার এবং শিক্ষা খাতে ও কমিউনিটি ভিত্তিক কর্মসূচির মতো সরকারের উদ্যোগগুলোর প্রশংসা করেন। 1980-এর দশকে জেনারেল এরশাদের 9 বছরব্যাপী সামরিক শাসনের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির আপোষহীন অবস্থান দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায়। 1990 সালে এরশাদের শাসন পতনের পর তিনি সংবিধান সংশোধন করে দেশকে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি থেকে আবারও বহুদলীয় সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে আসেন। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার এই মহান পদক্ষেপকে অনুকরণীয় করেই প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতি আশা করে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শাসক দল ও সরকার হিসেবে বিএনপি গণতান্ত্রিক রাজনীতির এই দুই মহারথীর রেখে যাওয়া ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করবে, বহুদলীয় গণতন্ত্রকে বিকশিত ও সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।

0: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। সুপ্রিয় শ্রোতা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন শুনবেন দেশাত্মবোধক গান।

দেশাত্মবোধক গানটি শুনলেন ফরিদা পারভীন ও আবু জাফরের দ্বৈত কণ্ঠে। গানটির রচয়িতা আবু জাফর। আর এই গানটির মধ্যে দিয়ে বিদায় নিচ্ছি সুপ্রিয় শ্রোতা মিডিয়াম ওয়েবের দ্বিতীয় অধিবেশন থেকে। আপনারা পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন FM 88.8 মেগাহার্জে। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল শুভরাত্রি।

দেশাত্মবোধক গানটি শুনলেন ফরিদা পারভীন ও আবু জাফরের দ্বৈত কণ্ঠে। গানটির রচয়িতা আবু জাফর। আর এই গানটির মধ্যে দিয়ে বিদায় নিচ্ছি সুপ্রিয় শ্রোতা মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন থেকে। আপনারা পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন FM 88.8 মেগাহার্জে। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল শুভরাত্রি।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন ফরিদা পারভীন ও আবু জাফরের দ্বৈত কণ্ঠে। গানটির রচয়িতা আবু জাফর। আর এই গানটির মধ্যে দিয়ে বিদায় নিচ্ছি সুপ্রিয় শ্রোতা মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন থেকে। আপনারা পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন FM 88.8 মেগাহার্জে। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল শুভরাত্রি। সিটি কর্পোরেশনের বিপরীতে 2026-এর নীতিমালার শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করার অনুরোধ করা যাচ্ছে। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারবেন। বিজ্ঞপ্তিটি শুনলেন
1: FM ব্যান্ড 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। শিল্পী শাহনাজ রহমাতুল্লাহ, গীতিকার গাজী মজহারুল আনোয়ার।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান জন্মাষ্টমী উপলক্ষে উসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় ও পুরোহিত সেবায়তগণের মধ্যে সম্মানী প্রদান করবেন। এই অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে সকাল ১০টায়। শুনতে পাবেন মিডিয়াম 63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জ থেকে। সকাল ৮:৩০ মিনিটে শুনবেন প্রাত্যহিক।

ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত বেলা 1:05 বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনতে পাবেন 8:15, দুপুর 12:15 শুনবেন দেশাত্মবোধক গান শিল্পী শাহনাজ রহমাতুল্লার কণ্ঠে। এছাড়াও বেলা 4:50 দেশাত্মবোধক গান শুনবেন। দুপুর 12:30 শুনবেন আধুনিক গান শিল্পী HM বাহালুল করিম। সকাল

0: মিনিটে ও বেলা 4টা বেজে 5 মিনিটে। শিল্পী প্রমোদ দত্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বেলা 2:30। পল্লীগীতি শুনবেন দুপুর 12টা বেজে 40 মিনিটে শিল্পী হাসিয়ারা খাতুন হাসি। এছাড়াও পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া শুনতে পাবেন সন্ধ্যে 6টা বেজে 10 মিনিটে। বেলা 3টা বেজে 30 মিনিটে শুনবেন পাঁচমিশালি গান। এছাড়া FM 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার খুলনা, তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তরজমা।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن

0: صدق الله العظيم.
1: ওইবে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারীদের একজন, আর ভালো ও মন্দ সমান হতে পারে না। আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: বাংলাদেশ বেতার খুলনা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠান ঘোষণায় বলায় ছিলাম আমি ইফাত সানিয়া ন্যান্সি, অধিবেশন তত্ত্বাবধানে শেখ আসাদুজ্জামান মিথুন, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।